কথা বলতে বলতে সময় একদম শেষ, তাই আজ আপাতত এখানেই থামতে হচ্ছে। আবারও কোনো একদিন এরকমই গানের ডালি নিয়ে চলে আসব তোমাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM রেনবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: যদি এমন হতো কোনো মনোহারী দোকান থেকে সময় কিনতে পাওয়া যাচ্ছে, তবে সেটা হয়তো দুর্মূল্য হয়ে উঠত বা আউট অফ স্টক। কিন্তু সত্যি যদি জীবনে কোনো মুহূর্তে সময় কেনা যায়, সেটা পাঁচ মিনিটের জন্য হলেও, তবে সেই সময়ে তুমি কি করতে চাও, কি ফিরে পেতে চাও বা কোথায় পৌঁছতে চাও? সেপ্টেম্বর মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল সময়ের দোকান। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, অর্থাৎ 9903659992 এই নাম্বারে। ইমেল পাঠান AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA, AIRFM Rainbow Kolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম সময়ের দোকান। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল ঠিক 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: সুপ্রভাত। সেপ্টেম্বরের প্রথম ভোরে 107 FM রেইনবোর ভোরাইয়ে আপনার সঙ্গী হলাম আমি অরুণিমা। কালো ভোরবেলা এসেছিলাম আপনার ঘুম ভাঙাতে, আজ চলে এসেছি। তো আজ থেকে, মানে সেপ্টেম্বরের প্রথম দিন আজ, আজ থেকে শুরু হচ্ছে নিউট্রিশন উইক আমাদের দেশে। ডায়েট নিয়ে তো আমরা প্রচুর কিছু বলতে পারি প্রত্যেকেই, প্রত্যেকেই কখনো না কখনো কিছু না কিছু ট্রাই করে দেখেছি, যখন যা শোনা যায় আর কি। সেই রকমভাবে একটু ওজনটা কন্ট্রোলে রাখা, একটু নিজেকে যাতে দেখতে ঝকঝকে লাগে, এইসব চেষ্টা আর কি। তো এসব করতে গিয়ে আমরা কখনো সফল হয়েছি, বেশিরভাগ সময়ই অসফল হয়েছি। আজকে যেহেতু নিউট্রিশন উইক শুরু, সেই জন্য আজ গোটা এক ঘন্টা শরীরকে পুষ্টি দেবেন কীভাবে, শরীরকে ভালো রাখবেন কীভাবে, ঠিক কীভাবে চললে আমরা শরীরটাকে ঠিকঠাক রাখতে পারি, দুর্বল হয়ে রোগা হওয়া নয়, একদম নিয়ম মেনে ঠিকঠাক খাবার খেয়ে কী করে আমরা মানে সুন্দর শরীর রাখতে পারি, সেই সমস্ত কিছুই একটু একটু বলবো। তবে সব কিছুর আগে এখন আপনার জন্য রয়েছে লতা মঙ্গেশকরের কণ্ঠে একটি গান, সেই গানটা শুনুন। ফিরছি গানের পর 107 FM রেইনবোয়ে।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর আজকে থেকে তো জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে, আজ সেপ্টেম্বরের প্রথম দিন। আর সুস্থ সুন্দর জীবনযাপনের জন্য পুষ্টিকর খাদ্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীরের বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, কর্মক্ষমতা বজায় রাখতে সুষম আর পুষ্টিকর খাবারের প্রয়োজন। মানুষের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা গড়ে তোলার জন্যই কিন্তু আজকের দিনটা প্রতি বছর জাতীয় পুষ্টি সপ্তাহ হিসেবে পালন করা হয়। তো জাতীয় পুষ্টি সপ্তাহের গুরুত্ব এবার বলি। বর্তমানে অনেক মানুষ অপুষ্টি, রক্তাল্পতা, স্থূলতা, নানান রকম খাদ্যজনিত সমস্যাতেও কিন্তু ভুগছেন। বিশেষ করে শিশু, কিশোর কিশোরী, গর্ভবতী মহিলা ও বয়স্কদের পর্যাপ্ত পুষ্টির প্রয়োজন বেশি। তাই পুষ্টিকর খাবার, সুষম আহার এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে মানুষকে সচেতন করা খুব জরুরি। তো আজকের দিনটা সেই দিন, মানে আজকে থেকেই শুরু হচ্ছে ইনফ্যাক্ট এই গোটা সপ্তাহই, মানে এই সম্পর্কে প্রত্যেককে সচেতন করার সময়। তাই 107 FM রেনবোর ভোরাইয়ে আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। এই ঘন্টাটা জুড়েই এসব নিয়ে কথা হবে। আর এখন আপনার জন্য রইলে একটা গান রূপঙ্করের কণ্ঠে। ফিরছি গানের পর, শুনতে থাকুন 107 FM রেনবো।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা, দুটো গানের পর ফিরে এলাম আবার আপনার কাছে। আর আজকে ভোরাইতে কথা বলছি, আজ তো 1 সেপ্টেম্বর, আজকে থেকে এই গোটা সপ্তাহটা আমাদের জাতীয় পুষ্টি সপ্তাহ, মানে ন্যাশনাল নিউট্রিশন উইক। তো আজকে স্বাভাবিকভাবেই সচেতন করছি নিউট্রিশন নিয়ে, আপনার স্বাস্থ্য ভালো রাখার রাস্তা জানিয়ে, পুষ্টি যাতে হয় সেই সব রাস্তা জানিয়ে। জাতীয় পুষ্টি সপ্তাহ হলো ভারত জুড়ে পালিত একটা বার্ষিক পুষ্টি সচেতনতা অভিযান। এর মূল উদ্দেশ্য যেটা, সেটা হলো সুষম খাবার খাওয়ার গুরুত্ব এবং প্রতিদিনের খাদ্য নির্বাচনে সঠিক সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে মানুষকে সচেতন করা। একগাদা মানে পুষ্টিকর খাবার ভাবছেন যেগুলোকে, যেগুলো প্রোটিন আছে, প্রচুর প্রোটিন সমৃদ্ধ খাবার, যেমন মাছ মাংস পনির এইসব, সয়াবিন এসব প্রচুর খেয়ে নিলেন, ভাবলেন আমার পুষ্টি হয়ে গেছে, তা কিন্তু না। একটা ব্যালেন্স ডায়েট সবসময় দরকার। খাবারকে পুরোপুরি ভালো বা খারাপ হিসেবে চিহ্নিত করা একদম উচিত না, কারণ আমাদের শরীর না সব কিছুর প্রয়োজন আছে। প্রোটিনের প্রয়োজন আছে, কার্বোহাইড্রেটের প্রয়োজন আছে, ফ্যাটেরও প্রয়োজন আছে। প্রোটিন শাকসবজি, ফলমূল, শস্যদানা, ডাল, দুধ বা দই, বাদাম, বীজ, অন্যান্য পুষ্টিকর খাবার যোগ করে কীভাবে সাধারণ খাবারের মান উন্নত করা যায় তা বোঝানোর ওপরেই কিন্তু জোর দেওয়া হয় আজ। আর যেসব ছেলেমেয়েরা লেখাপড়া করছে এখন, শিক্ষার্থী যারা, যারা দেশের ভবিষ্যৎ, তাদের জন্য কিন্তু ভীষণভাবে পুষ্টি ব্যাপারটা গুরুত্বপূর্ণ। আর তারাই সবচেয়ে বেশি খাওয়া দাওয়ায় অবহেলা করে, তারা খায় না, খেলেও জাঙ্ক ফুড খায়, তাদেরকে বললে তারা হয়তো খাবেই না। হ্যাঁ, তো তাদের কিন্তু সচেতন হওয়া দরকার, কারণ তারা সারা দিন অ্যাক্টিভ থাকে, তাদের সারা দিন কনসেন্ট্রেট করতে হয় লেখাপড়ায়, আবার তাদের নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার একটা ব্যাপারও থাকে, সেই জন্য তাদের সচেতন হওয়া সবচেয়ে বেশি জরুরি। আরও উদ্দেশ্য রয়েছে এই সপ্তাহর জন্য, তো সেই সব উদ্দেশ্য বলবো, কিন্তু তার আগে মনোময় ভট্টাচার্যের কণ্ঠে একটা গান শুনুন। গানটা ফিরছি গানের পর। 107 FM রেইনবোয় শুনছেন ভোরাই, সঙ্গে রয়েছি আমি অরুণিমা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: যদি এমন হতো কোনো মনোহারি দোকান থেকে সময় কিনতে পাওয়া যাচ্ছে, তবে সেটা হয়তো দুর্মূল্য হয়ে উঠত বা আউট অফ স্টক। কিন্তু সত্যিই যদি জীবনে কোনো মুহূর্তে সময় কেনা যায়, সেটা 5 মিনিটের জন্য হলেও, তবে সেই সময়ে তুমি কি করতে চাও, কি ফিরে পেতে চাও বা কোথায় পৌঁছতে চাও? সেপ্টেম্বর মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল সময়ের দোকান। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, অর্থাৎ 9903659992 এই নাম্বারে। ইমেল পাঠান AIRFM রেইনবো কলকাতা, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA AIRFM Rainbow Kolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম সময়ের দোকান। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল ঠিক 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
2: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর সময় এখন 6:36। আজ থেকে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ, আর সেই জন্য সেই সচেতন করার উদ্দেশ্যেই কিন্তু আজকের ভোরাই। আমরা কতটা সচেতন হই এ ব্যাপারে, পুষ্টি হচ্ছে কি না? আমরা সকালবেলা ঘুম থেকে উঠে খানিকটা কচুরি টচুরি খেয়ে নিলাম, ভালো লাগে, মানে উইকে একদিন খেলেন ঠিক আছে, কিন্তু রোজ রোজ এটা করা একদম ঠিক নয়। আমাদের খাবারের মধ্যে কিন্তু পুষ্টির ব্যাপারটা আমাদের সবসময় দেখা উচিত। তার কারণ হচ্ছে শরীরটা রাখতে হবে তো না? শরীর যদি ঠিক না থাকে তাহলে তো আমরা কাজই করতে পারবো না, আমরা জীবনে সফল হব কী করে যদি শরীরটাই দুর্বল হয়ে যায়? সেই জন্য আপনার ব্রেকফাস্টে কিন্তু অবশ্যই এমন মানে খুব সহজ সরল ব্রেকফাস্ট যদি হয়, বিশেষজ্ঞদের মতে যেটা, সেটা হয় সকালে হাত রুটি বা পাউরুটি, এটাই আমরা সাধারণত খেয়ে থাকি। তো হাত রুটি হলে সেক্ষেত্রে যে সবজিটা সঙ্গে খাবেন সেটার মধ্যে যেন একটু কিছু থাকে যার মধ্যে একটু প্রোটিন আছে আর কি, সেটা একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন। আর ব্রেড হলে ব্রেডের সঙ্গে একটুখানি মাখন খান, কিচ্ছু এসে যাবে না। এটা আমার কথা না, ডায়েটিশিয়ানের কথা। অল্প একটু মাখন খেতেই পারেন, তাতে কারোর ওজন বাড়ে না। আর একটু ফল খেলেন, যদি ডিম খেতে চান এগ হোয়াইটটা খেলেন, এরকম কিন্তু করতেই পারেন। তারপরে সারা দিনের যে খাওয়া দাওয়াটা, সেটা একটা মানে ঠিকঠাক সুষম আহার করাটা খুব জরুরি। তো আমাদের দেশে এই যে পুষ্টি সপ্তাহ, এটার ইতিহাসটা একটু বলি। এটা 1982 সালে খাদ্য ও পুষ্টি বোর্ড আমাদের দেশে পুষ্টি সপ্তাহ চালু করে। এর লক্ষ্য ছিল পুষ্টি এবং স্বাস্থ্য, উৎপাদনশীলতা ও সার্বিক উন্নয়নে এর ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। কারণ অনেক সময়ই দেখা যায় যে পুষ্টির অভাবে শিশুরা নানান অসুখে ভুগছে, মায়ের কোনো পুষ্টি নেই ফলে শিশুও কোনো পুষ্টি পাচ্ছে না। বিশেষ করে মা আর শিশুর স্বাস্থ্য ভালো রাখার জন্য এই সপ্তাহ জুড়েই কিন্তু জনসচেতনতা চলে। সময়ের সাথে সাথে এই প্রচারাভিযানটা ভীষণ প্রাসঙ্গিক হয়ে উঠেছে, কারণ এখনও বহু মানুষ অপুষ্টিজনিত সমস্যার সম্মুখীন হন। কেউ হয়তো পর্যাপ্ত খাবার পান না, আবার কেউ কেউ পর্যাপ্ত ক্যালোরি গ্রহণ করলেও প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন, ফাইবার এবং খনিজ পদার্থের মতো গুরুত্বপূর্ণ যেসব পুষ্টি উপাদান রয়েছে সেগুলো থেকে বঞ্চিত হন। তো জাতীয় পুষ্টি সপ্তাহ, এবার বলি কেন গুরুত্বপূর্ণ। জাতীয় পুষ্টি সপ্তাহ গুরুত্বপূর্ণ কারণ খাদ্যাভ্যাস জীবনের প্রত্যেকটা পর্যায়কে প্রভাবিত করে। আমাদের শিশু ও কিশোর কিশোরীদের বুদ্ধি এবং শেখার জন্য সঠিক পুষ্টি দরকার, প্রাপ্তবয়স্কদের শক্তি, কাজ এবং

ভালো রাখার জন্য তাদেরকে তো ভীষণভাবেই সুষম খাদ্য দেওয়া দরকার। তো আরও কিছু কথা বাকি রয়েছে, কিন্তু এখন আপনার জন্য আসতে চলেছে শুভমিতার গাওয়া মেঘেদের মিনারে 107 FM রেইনবোয়। আমি অরুণিমা, ফিরছি গানের পর।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। সঙ্গে রয়েছি আমি অরুণিমা, আর আজ জাতীয় পুষ্টি সপ্তাহের প্রথম দিন, তাই কথা বলছি আমাদের শরীরের পুষ্টি নিয়ে, মানে কী ধরনের খাবার খেলে বা কীরম জীবনযাপন করলে আমরা ঠিকঠাকভাবে থাকতে পারি, ডায়েটের পাঁচালি আর কি বলতে পারেন। তো ডায়েট করতে গিয়ে এমন অনেক সেলিব্রিটি আছেন, ঠিকঠাক ডায়েটের কথা কিন্তু আমি বলছি না, যারা হঠাৎ করে অনেকটা রোগা হতে চেয়েছেন, হয়তো প্রফেশনাল কারণে তাকে ক্যামেরার সামনে খুব ঠিকঠাক দেখাবে, পোশাকে খুব মানিয়ে যাবে, বিশেষ করে মডেলরা তো ভীষণভাবেই লো কার্ব না নো কার্ব ডায়েট করেন, অনেকে কোনো কার্বোহাইড্রেটই খাচ্ছেন না, শুধু লিকুইড ডায়েটে আছেন, এরকম অনেকে করেন। তো এরমভাবেই কিন্তু বেশ কয়েকজন ভারতীয় মডেলের কথা বলতে পারি, যারা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন, তাদের নানান রকম সমস্যা হয়েছিল, ইটিং ডিসঅর্ডার, তারপর শরীরের ওজন ভীষণ কমে যাওয়া, হাড়গোড় ভেঙে যাওয়া, এই সমস্ত সমস্যা হয়েছিল, সে ব্যাপারে তারা কিন্তু নিজেরা বলেওছেন। ইয়ানা গুপ্তার কথা বলতে পারি, উনি কিন্তু নিজে বলেছেন যে এত কম খেতেন যার ফলে নানান রকম সমস্যা হয়েছিল তার শরীরে। এলেনা ফার্নান্ডেজ, উনিও কিন্তু স্বীকার করেছেন যে রোগা থাকার জন্য প্রচণ্ড কম খেতেন, যার ফলে কিন্তু ভীষণই রোগা হয়ে গিয়েছিলেন, কিন্তু সেই সঙ্গে সঙ্গে তার শরীরে শক্তিও ছিল না, হসপিটালাইজডও হয়েছিলাম। ফাতিমা সানা শেখ, সবাই তো পছন্দ করেন, ফাতিমা সানা শেখ কিন্তু বুলিমিয়ায় ভুগেছেন দীর্ঘদিন, এবং সেটা উনি নিজে স্বীকার করেছেন। আর একটা অদ্ভুত ব্যাপার হয়, মানে যারা ডায়েট করেন তারা জানেন, অনেক দিন না একটা বেশ কঠিন ডায়েটের মধ্যে দিয়ে চললে দেখা যায় যে আপনার প্রিয় খাবারগুলো তখন আপনার আর ভাল লাগছে না, সেগুলোই গন্ধ লাগছে। হয়তো বিরিয়ানি ভীষণ ভালোবাসেন কিন্তু দীর্ঘদিন বিরিয়ানি খাচ্ছেন না এবং খাবো না খাবো না, তখন দেখবেন সেই গন্ধতেও আপনার শরীরে অস্বস্তি হচ্ছে। এরকম নানানভাবে নানান খাবার ছাড়তে ছাড়তে একটা সময় দেখা যায় কোনো খাবারকেই আর ভালোবাসতে পারছেন না, খাবারের প্রতি একটা অদ্ভুত শত্রুতা তৈরি হচ্ছে, সেটা কিন্তু খুব ভয় ব্যাপার। সেই জন্যেই পুষ্টিকর খাবার খাওয়া খুব দরকার, আর অত ভয় পেলে চলবে না যে ওজন বেড়ে যাবে বা কিছু, ওজন কমানোর নানান উপায় আছে, তার জন্য খাওয়া দাওয়া অদ্ভুতভাবে ছেড়ে দিয়ে বসে থাকলে তো হবে না, আপনাকে এক্সারসাইজ করতে হবে, হাঁটা চলা দৌড়ো দৌড়ি সব কিছুতেই কিন্তু ওজন নিয়ন্ত্রণে থাকে, এমন না যে ভয়ঙ্কর ওজন বেড়ে যায়। সেই জন্য সমস্ত খাবার দাবার ছেড়ে দিয়ে, পুষ্টিকর খাবার ছেড়ে দিয়ে আপনি সারাদিন লিকুইড ডায়েট করছেন বা আপনি সারাদিন নো কার্ব ডায়েট করছেন, কোনো কার্বোহাইড্রেট নেই, এতে কিন্তু আপনার শরীর আস্তে আস্তে ভেঙে পড়বে, আর কোনো উপকার হবে না। সচেতন করলাম, এটা আমার কথা নয়, বিশেষজ্ঞদের কথা। আর এখন আরও কিছু কথা বাকি আছে, বেশি ভয় দেখাবো না কিন্তু সচেতন করব। তার আগে শুভঙ্কর ভাস্করের গাওয়া একটা গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোতে। আমি অরুণিমা আপনার সঙ্গে। সময় প্রায় শেষের দিকে আর ডায়েটের পাঁচালি নিয়ে আজকে কথা বলছি, যেহেতু আজ 1 সেপ্টেম্বর আর আজকে থেকেই শুরু হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ। ভুল বা ক্র্যাশ ডায়েট করার কুফল শরীরের জন্য ভীষণ মারাত্মক হতে পারে, কিন্তু সঠিক ডায়েটিশিয়ানের পরামর্শ ছাড়া কখনো ডায়েট করতে যাবেন না। ইন্টারনেটে অবান্তর সব ডায়েট আসে, সেসব করে নিজের ক্ষতি করবেন না। এতে না মানে হঠাৎ করে একটু হয়তো ওজন কমে গেল, তারপরে দেখবেন দীর্ঘমেয়াদী শরীর ভেঙে পড়ে। ভুল ডায়েটের যে কুফলগুলো হয় সেগুলো একটু আমি সচেতন করে দিই আপনাকে। সেটা হচ্ছে যে প্রচণ্ড ক্লান্তি হয় ডায়েট থেকে, শর্করা বা কার্বোহাইড্রেট পুরোপুরি বাদ দিয়ে দিলে শরীর তো প্রয়োজনীয় শক্তি পায় না। সারাদিন ক্লান্তি, মাথা ঘোরা, অবসাদ ভাব, চুল পড়া, স্কিনের ক্ষতি, এগুলো কিন্তু সব আপনি যদি নো কার্ব ডায়েটে ঢোকেন হতে পারে এবং হয় বেশিরভাগ ক্ষেত্রেই। চুল, তারপরে স্কিন না খসখসে হয়ে যায়, তারপর মাসেল লস হয়, এইগুলো কিন্তু কার্বোহাইড্রেট কমিয়ে দিলে হতে পারে। এছাড়া হরমোনের ইমব্যালেন্স হতে পারে, পুষ্টির অভাবে শরীরে হরমোনের স্বাভাবিক যে গতিটা সেটা তো ঠিকঠাক চলে না, ফলে কিন্তু মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডসের গণ্ডগোল হতে পারে, বেশ কিছুদিন বন্ধ হয়ে যেতে পারে। সেটা কিন্তু ভুল ডায়েটের কারণেও হয়, হজম হয় না, পেটের সমস্যা, খাবারে যদি ফাইবার না থাকে তাহলে কিন্তু ভীষণভাবে কোষ্ঠকাঠিন্য, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা হয়। এছাড়া আমরা যদি ঠিকভাবে খাবার না খাই, মানে সুষম আহার না নিই, ব্যালেন্স ডায়েট মেনে না চলি, তাহলে কিন্তু রক্তাল্পতা বা অ্যানিমিয়াও দেখা যায়। ডায়েটে আয়রন ও ভিটামিন B12 ঘাটতি হলে রক্তে হিমোগ্লোবিন কমে যায়, যেটা অ্যানিমিয়া সৃষ্টি করে। আর মানসিক অবসাদ, মেজাজ, খিটখিটে হয়ে যাবেন, ভালো কিছু খাচ্ছেন না তো মন কী করে ভালো থাকবে, ভালো থাকা সম্ভব না। তারপরে ওজন কমাতে গিয়ে সুস্থ থাকা বন্ধ করে দিলেন, খাবার একেবারেই বন্ধ করে দিলেন, এটা তো খুব খারাপ। একেবারে বন্ধ না করে ব্যালেন্স ডায়েট একজন ডায়েটিশিয়ানকে দিয়ে বানিয়ে নিন, তাকে দেখিয়ে একটা ব্যালেন্স ডায়েট আপনার জন্য, আপনার শরীরের জন্য যেটা প্রয়োজন সেটা বানিয়ে নিন, সেটা মেনে চলুন, দেখবেন ওজনও কমবে, আপনার শরীরে যা যা দরকার সেটা শরীরে কিন্তু পুষ্টি দেবে, এটা খুব জরুরি। কাজেই নিজে থেকে অনলাইনে দেখে উল্টোপাল্টা ডায়েট করে নিজেকে অসুখের মুখে ফেলবেন না। যদি আপনার ওজন কমাতেই হয় এবং আরও বিভিন্ন কারণে যদি আপনাকে ডায়েট করতেই হয়, তাহলে ঠিকঠাক ডায়েটিশিয়ানের কাছে যান, রেজিস্টার্ড ডায়েটিশিয়ানের কাছে যান এবং একটা প্রপার ডায়েট চার্ট নিয়ে তারপর আপনি সেইভাবে ডায়েটটাকে মেনে চলুন। ডায়েটের পাঁচালি আজকের মতো এইটুকুই। আমি অরুণিমা এগিয়ে যাচ্ছি পরের ঘন্টার দিকে। নমস্কার কলকাতায় আবার ফিরে আসছি আপনার কাছে, তখনও কথা হবে ডায়েট নিয়ে, কিন্তু এখন আপনার জন্য রেখে গেলাম যে গানটা, সে গানটা অনুপম রায়ের কণ্ঠে। শুনতে থাকুন 107 FM রেইনবো। আমি ফিরছি খবর, প্রথমে গান, তারপর খবর, তারপর

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে খবর পড়ছি ধৃতি সেন শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশকেকে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর 26তম শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন। এই সম্মেলনের ফাঁকে তিনি গতকাল রাশিয়া, ইরান, কিরগিজ প্রজাতন্ত্র ও আর্মেনিয়ার নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। আনুষ্ঠানিক সূচনা করেন ষষ্ঠ ওয়ার্ল্ড নোম্যাড গেমসেরও। উত্তরপ্রদেশের কৌশাম্বীতে এক দুর্ঘটনায় দুটি শিশুসহ বেশ কিছু মানুষের প্রাণহানির বিষয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গভীর দুঃখ প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় নিহতদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদেরও দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই দুর্ঘটনায় শোক ব্যক্ত করে হতাহতদের পরিবার পিছু তার ত্রাণ তহবিল থেকে সাহায্য দানের কথা ঘোষণা করেছেন। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে আরও শক্তিশালী এবং কেন্দ্র রাজ্য সহযোগিতার ক্ষেত্রকে প্রসারিত করার লক্ষ্যে জলশক্তি মন্ত্রক আজ নতুন দিল্লিতে দুদিনের বিভাগীয় সম্মেলনের আয়োজন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধারাবাহিক বিভাগীয় সম্মেলনের যে ধারণা দিয়েছিলেন তারই অঙ্গ হিসেবে এর আয়োজন। আগস্ট মাসের 28 তারিখ পর্যন্ত দেশে 1,071 লক্ষ হেক্টর জমিতে খরিফ শস্যের ফলন হয়েছে বলে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। 414 লক্ষ হেক্টর জমিতে ধানের ফলন হয়েছে। অন্যদিকে ডালের উৎপাদন হয়েছে 115 লক্ষ হেক্টর জমিতে। গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় ইবোলা পরিস্থিতি অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ভয়াবহ রূপ নিয়েছে। এখনও পর্যন্ত সেদেশে 6,000-এরও বেশি মানুষ ইবোলায় আক্রান্ত, মৃত্যু হয়েছে প্রায় 3,000-এর। নতুন দিল্লিতে আজ ভারত জার্মান পরিবেশ ফোরামের চতুর্থ বৈঠকের আয়োজন করা হচ্ছে। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু নীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় আজাদ হিন্দ ফৌজ গঠনের বার্ষিকী উদযাপিত হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1942 সালের 1 সেপ্টেম্বর সিঙ্গাপুরে ক্যাপ্টেন মোহন সিংয়ের নেতৃত্বে প্রথম পর্যায়ে গঠিত হয় আজাদ হিন্দ ফৌজ। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: অনির রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: গুড মর্নিং, নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে। আজ আপনার সঙ্গী হলাম আমি অরুণিমা, আর সময় তো এগিয়ে যাচ্ছেই, শুরু হয়ে গেল নমস্কার কলকাতা। নমস্কার কলকাতার শুরুতেই আমরা যেটা কাজ করি কি বলুন তো, চাই দিই প্রথম চুমুক, আমিও দিলাম আপনিও দিন, এরপর আপনার আর আমার তুমুল আড্ডা চুমুক। ফিরছি একটি পরেই সঙ্গে নিয়ে দিনের ডায়েরি, আর এখন যে গানটা রাখলাম সেই গানটা না ভীষণ নস্টালজিক করে দেয়। ওপেনটি বায়োস্কোপ থেকে অনুপম রায়ের গাওয়া বন্ধু চল, শুনুন গানটা, ফিরছি গানের পর।

0: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
1: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
2: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
4: খুললাম দিনের ডায়েরি 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে নমস্কার কলকাতায়। আর দিনের ডায়েরি খুলে প্রথমেই যেটা জানাতে চাই, আজ থেকে শুরু ন্যাশনাল নিউট্রিশন উইক, খাওয়া দাওয়া ঠিক করে করুন। আর বাবা, শরীরটাকে তো রাখতে হবে নাকি? আজ না, একটা চিঠি লিখুন আপনার কোনো প্রিয়জনকে। আমাদের ছোটোবেলায় চিঠির কি ভয়ঙ্কর গুরুত্ব ছিল ভাবুন তো। সেই সময় একটা চিঠি এলে আমরা অপেক্ষা করে বসে থাকতাম যে এই চিঠিটা কে পাঠিয়েছে, কখন সেই চিঠিটা খোলা হবে, পড়া হবে। আর প্রেমপত্রের কথা তো বাদই দিলাম। তো যাই হোক, আমরা বড় হতে হতে সবার হাতে হাতে মোবাইল এসে গেল, আর মোবাইল এসে যাওয়ার পরে চিঠি কোথায় হারিয়ে গেল। কিন্তু আজ একটা লিখুন, একটা অদ্ভুত নস্টালজিয়া আছে কিন্তু, মানে চিঠি লেখার ব্যাপারটা নিয়ে একটা অদ্ভুত ভালো লাগা, ভালোবাসা আছে। আজকে লিখুন, এই জন্যেই বেশি করে বলছি আজ ওয়ার্ল্ড লেটার রাইটিং ডে। চিঠি পাওয়ার যে অদ্ভুত আনন্দটা, সেটা অন্তত কাউকে দিন আজ। আর যাদের মুখে এই মুহূর্তে অ্যাকনে, পিম্পল এইসব রয়েছে, আজ চিন্তায় পাগল হয়ে যাচ্ছে যে কেন কেন, আমি বলি চিন্তা করো না, অ্যাকনে পিম্পল তো থাকবেই। এটা অল্প বয়সে থাকে অনেকের, মানে বড় হবার পরেও থাকে, আমার তো বড় হবার পরেও অসংখ্য বছর ধরে হয়েই যাচ্ছে। আমি খুব একটা চিন্তা করি না, মাঝে মাঝে চেষ্টা করি এগুলোকে দূর করার। তবে এটা কিন্তু তোমার মুখের একটা সমস্যা, এটা নিয়ে খুব বেশি ভাবার দরকার নেই, বরং এটা নিয়ে পজিটিভ কিছু ভাবো। ভাবো এমন সব সেলিব্রিটিদের কথা যাদের মানে অ্যাকনে থাকা সত্ত্বেও তাদের মুখটা কত সুন্দর, বা সেটাই যেন তাদের পার্সোনালিটিতে অন্য একটা মাত্রা যোগ করেছে। আর একটু বাড়াবাড়ি করি, আরে বাবা, চাঁদেও তো দাগ আছে বলে না লোকে, সেই রকমই সুন্দর চাঁদের মতো মুখে একটা দুটো অ্যাকনে দাগ থাকলে তাই নিয়ে অত টেনশন করার কিছু নেই। আজকে অ্যাকনে পজিটিভিটি ডে, তাই একটু পজিটিভ ভাইব ছড়িয়ে দিলাম সকাল সকাল। তাহলে এবার বন্ধ করি দিনের ডায়েরি, শুনতে থাকুন 107 FM রেইনবো, আমি অরুণিমা। এরপর আপনার জন্য যে গানটা রেখেছি সেটা শাহানা বাজপাইয়ের কণ্ঠে, মেঘেই ছিল ঠিক ঠিকানা, শুনুন।
5: দিনের ডায়েরি,

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

আচ্ছা, আজকে কি আপনার জন্মদিন? তাহলে আপনাকে জানাই হ্যাপি বার্থডে। সেই সঙ্গে সঙ্গে আপনাকে জানাবো যে আপনি কোন কোন সেলিব্রিটির সঙ্গে নিজের জন্মদিন শেয়ার করছেন। 107 FM রেনবো, নমস্কার, কলকাতায় আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা। আর আজ যাদের জন্মদিন, যেসব সেলিব্রিটির জন্মদিন, তাদের কথা বলি। আজ রাম কাপুরের জন্মদিন, অভিনেতা রাম কাপুরের জন্মদিন, অভিনেতা দীপক ডোবরিয়ালের জন্মদিন, বিশিষ্ট অভিনেতা হাবিব তানভীরের জন্মদিন আজ, গায়ক নচিকেতা চক্রবর্তীর জন্মদিন আজ। ভাবতে পারছেন কি সাংঘাতিক সব সেলিব্রিটির সঙ্গে আপনি নিজের জন্মদিন শেয়ার করছেন? তার মানে আপনি নিজেও কিন্তু একজন বড় সেলিব্রিটি, এটা মানতেই হবে। তো আজকে যাদের জন্মদিন, সবার জন্য রইল 107 FM রেনবোর তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজ নচিকেতা চক্রবর্তীর জন্মদিন, তাই তার গাওয়া বৃদ্ধাশ্রম এবার আপনার জন্য 107 FM রেনবোয়। আমি অরুণিমা, ফিরছি ঠিক 5 মিনিট পর, শুনতে থাকুন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাওয়া অফিসের হালচাল, হালচাল,
3: হাওয়া অফিসের হালচাল 107 FM রেনবো, নমস্কার কলকাতায়, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর হাওয়া অফিসের হালচালে

0: কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের আগামী ২৪ ঘন্টার পূর্বাভাস জানাবো। প্রথমে সেটা হচ্ছে যে সকালে কিন্তু মেঘলা আকাশ থাকবে, কোথাও কোথাও অল্প বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও মাঝারি, কোথাও কোথাও আবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি কম, আর সর্বনিম্ন ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৭%, সর্বনিম্ন ৭৮%। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ০.২১ মিলিমিটার। আর আমাদের মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো রকম সতর্কবার্তা নেই আজ। তাহলে জানিয়ে দিলাম তো
1: হাওয়া অফিসের হালচাল।
0: এখন ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক, আর ব্রেকের ওপারে আপনার জন্য আসতে চলেছে মেঘলা দাশগুপ্তর গাওয়া ভেজা ভেজা স্বপ্নগুলো, অনলি অন 107 FM রেইনবো। ফিরছি গানের পর।
2: সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবে সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা, শাপুরজি বাস স্ট্যান্ড, ২রা সেপ্টেম্বর থেকে ৫ই সেপ্টেম্বর ২০২৬।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর সময় তো এগোচ্ছেই, 7:36 হয়ে গিয়েছে। এইবারে যেটা করব সেটা হচ্ছে যে আপনাকে আমাদের এই কলকাতা শহরের মধ্যে লুকিয়ে থাকা আরেকটা কলকাতাকে চেনাবো, যেটা আমরা রোজই করে থাকি আমাদের নমস্কার কলকাতায়, তা হলো শহরের ইতিকথা। আমাদের এই কলকাতা শহরের মধ্যে কিন্তু আরেকটা কলকাতা লুকিয়ে রয়েছে, সেই কলকাতায় চলুন একটু হেঁটে ঘুরে বেড়াই। মানে পুরনো কলকাতা, এই শহরটার একটা দিক যেমন ঝকঝকে নতুন, তেমনই আরেকটা দিক জড়িয়ে রেখেছে অনেক ইতিহাসকে। জানেন এই কলকাতা শহরের প্রথম সিনেমা হল কোনটা ছিল? চ্যাপলিন সিনেমা হল, তখন নাম ছিল এলফিনস্টোন পিকচার প্যালেস। প্রতিষ্ঠা হয়েছিল 1907 সালে, আর 1907 সালে এটার প্রতিষ্ঠা করেছেন জামশেদজি প্রেমজি মদন। এটা প্রথমে এলফিনস্টোন পিকচার প্যালেস নামে পরিচিত ছিল, পরে এর নাম 80-এর দশকে এর নাম চ্যাপলিন সিনেমা রাখা হয়। দুর্ভাগ্যের ব্যাপার হলো 2013 সালে পৌরসভা এটা ভেঙে ফেলেছে, কিন্তু চ্যাপলিন সিনেমা ছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার সবচেয়ে পুরনো সিঙ্গল স্ক্রিন সিনেমা হল। এটার ঠিকানা ছিল 5-1 চৌরঙ্গী প্লেস। 1907 সালে জামশেদজি প্রেমজি মদন এই সিনেমা হলটি চালু করেন। সাহেবদের উদ্যোগে কলকাতা শহরে প্রথম বায়োস্কোপ দেখানো আরম্ভ হয়েছিল চৌরঙ্গী থিয়েটারে 1897 সালের 18 জানুয়ারি। এখনকার চৌরঙ্গী রোড ও শেক্সপিয়ার সরণির সংযোগে অবস্থিত তখনকার সেই চৌরঙ্গী থিয়েটার আসলে একটা থিয়েটার হল ছিল, এটা সিনেমা হল নয়। এরপর মিনার্ভা, স্টার সহ আরও সমস্ত প্রেক্ষাগৃহে বায়োস্কোপ দেখানো হতো, ওগুলো কিন্তু সবই নাটকের মঞ্চ। শুধু বায়োস্কোপ বা চলচ্চিত্রের জন্য আলাদা করে মঞ্চ নির্মাণ হতে সময় লেগেছিল আরও বেশ কয়েকটা বছর। একদিকে যখন বিদেশে কোম্পানিগুলো বায়োস্কোপ দেখাচ্ছে, হীরালাল সেনের রয়্যাল বায়োস্কোপ কোম্পানিও তখন থিয়েটারের চলমান চিত্র তৈরি করছে এবং দেখাচ্ছে। বায়োস্কোপে দর্শকের আগ্রহ দেখে আরও কয়েকটা বায়োস্কোপ কোম্পানি গজিয়ে উঠল, সেগুলো বেশি দিন চলেনি। তারই মধ্যে চলচ্চিত্রকে সেই অর্থে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পেরেছিলেন ম্যাডেন, বায়োস্কোপের প্রতিষ্ঠাতা জামশেদজি প্রেমজি ম্যাডেন নামে এক পার্সি ব্যবসায়ী। 1902 সালে তিনি ছবি দেখাতে আরম্ভ করেন, আর এখন যেখানে মনোহর দাস তারাক, তার উত্তরে ময়দানের মাঠের ওপরে তাঁবু খাটিয়ে দেখানো হতো বায়োস্কোপ, আবার উত্তর কলকাতার হাতিবাগান এলাকায় এখন যেখানে টাউন স্কুল, তার কাছেও তাঁবু খাটিয়ে বায়োস্কোপ দেখানো আরম্ভ করেন। তো যাই হোক, এটা ম্যাডেন বায়োস্কোপ নামে পরিচিত ছিল। আর এই যে চ্যাপলিন হল, এটাই সবচেয়ে পুরনো হল, ভারতের প্রথম চলচ্চিত্র প্রেক্ষাগৃহ। কলকাতা পুরসভার প্রধান কার্যালয়ের ঠিক দক্ষিণ দিকে ছিল হলটা।

0: তো এইরকম কিছু কিছু জায়গা যেগুলো কলকাতা শহরে হেরিটেজ বিল্ডিং হয়েছে, মানে পুরনো পুরনো বাড়ি, সেইগুলোর সঙ্গে যদি এটাও মিশে যেত আমাদের ভালো লাগতো, কিন্তু নেই তো কী করা যাবে, জায়গাটা ঘুরে দেখে আসতেই পারেন। চ্যাপলিনে হয়তো অনেকেই সিনেমা দেখেছেন, কিন্তু বহুদিন ধরে তো আর এই সিঙ্গল স্ক্রিনগুলো সেভাবে সিনেমা দেখানো হয় না, সেই কারণে আস্তে আস্তে এরা হারিয়েই যাচ্ছে। যাই হোক, নমস্কার কলকাতার শহরের ইতিকথায় কলকাতা শহরের প্রথম সিনেমা হলের কথা বললাম। শহরের ইতিকথা, আর এবার আপনার জন্য রেখেছি পরপর তিনটে গান। প্রথম দুটো গান, প্রথম গান রূপম ইসলামের গাওয়া ঝাপসা শহর, আর তারপরে শ্রেয়া ঘোষাল আর অরিজিৎ সিংয়ের ডুয়েট বাউন্ডুলে ঘুরি। শুনুন দুটো গান, তারপর তিন নম্বর গানের কথা বলছি। পরপর তিনটে গানের পর আমি অরুণিমা আবার ফিরে আসবো আপনার কাছে 107 FM রেইনবো। শুনতে থাকুন
1: FM রেইনবোতে।

FM Rainbow Team, Tine ke Teen, Tine ke Teen, Ganer Hattrick, Ganer Hattrick. তিন একে তিন গানের হ্যাট্রিকের শেষ গান ফাহিম আবদুল্লার গাওয়া সাইয়ারার টাইটেল ট্র্যাক। আমি অরুণিমা, ফিরছি এই গানের পর। শুনতে থাকুন 107 FM রেইনবো।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা নমস্কার কলকাতা
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো আর সময় এগিয়ে গেছে অনেকটা 7:54 হয়ে গিয়েছে আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে আর প্রথম ঘন্টা থেকে বিদায় নিতে নিতে একটা জিনিস শেয়ার করতে ইচ্ছে হলো আপনাকে সেটা হচ্ছে পরিবেশকে বাঁচাতে গাছের ডালে রাখি পরিয়ে নজির গড়েছে স্কুলের ছাত্রছাত্রীরা কোথাও আবার সাধারণ পথচারী গাড়ির চালক কর্তব্যরত ট্রাফিক পুলিশ এদের হাতেও রাখি পরিয়েছে অশোকনগর যে একটা স্কুলের ছাত্রছাত্রীরা সারা বছরই স্কুলের ভেতরে এবং আশপাশের এলাকায় গাছ লাগায় তো এবার সেখানকার প্রধান শিক্ষকের নির্দেশে স্কুলের বহু পড়ুয়া গাছকে দত্তক নিয়েছে সারা বছর ধরে তারা গাছের পরিচর্যা করে স্কুলের ছাত্রছাত্রীদের হাতে লাগানো শিশু নিম বট অশ্বত্থ পেয়ারা গাছ এখন অনেকটাই ডালপালা ছড়িয়েছে তো বৃহস্পতিবার তো রাখি বন্ধন উৎসব ছিল সেই সব গাছে গাছে রাখি বেঁধে দিয়েছে অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বা খুব ভালো কাজ পরিবেশকে রক্ষা করার জন্য এতটা সচেতন ছোট্ট মানুষদের তো হওয়া দরকার কারণ পরিবেশ যেভাবে তার প্রতিশোধ তুলছে আমরা তার যা অযত্ন করেছি সেই জায়গা থেকে পরিবেশকে রক্ষা করাটা আমাদের একটা বিরাট কর্তব্য আর এবার এগিয়ে গেলাম পরের ঘন্টার দিকে এগোতে এগোতে ফ্ল্যাশব্যাক সঙে নচিকেতা চক্রবর্তী আর শিখা বসুর গাওয়া কুয়াশা যখন আজ নচিকেতা চক্রবর্তীর জন্মদিন তাই বিশেষ করে এই গানটা বাজাচ্ছি শুনতে থাকুন 107 FM রেইনবো
1: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সঙ্গ

পড়ে, ভালোবাসা ঠিক যেন সময় ঘড়ির কাটা স্থির নেই ঠিক সরে যায়, হো তবু সে সময় ঘড়ি।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর 26তম শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন। এসসিওর 25তম বার্ষিকী উদযাপনের অঙ্গ হিসেবে এর আয়োজন করা হচ্ছে। চীন, রাশিয়া সহ এসসিওতে বর্তমানে 10টি সদস্য দেশ রয়েছে। ভারত 2017 সাল থেকে এসসিওর পূর্ণ সদস্য। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে ভারতের নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রগুলি তুলে ধরবেন। রাসায়নিক ও সার মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ 2 সপ্তাহব্যাপী স্বচ্ছতা পক্ষ অভিযানের সূচনা করবেন। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন ও কাপড়ের ব্যাগ এবং পুনরায় ব্যবহারযোগ্য বোতলের ব্যবহার নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। কেন্দ্রীয় সার মন্ত্রক জানিয়েছে, দেশজুড়ে চলা এই অভিযানের লক্ষ্য পরিবেশ সংরক্ষণ, কর্মক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা। ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% হারে বৃদ্ধি পাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের অর্থনীতির প্রশংসা করেছে। এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে হোয়াইট হাউসের বরিষ্ঠ ডেপুটি প্রেস সেক্রেটারি কুশ দেশাই বলেছেন, ভারতের মজবুত ও স্থিতিশীল অর্থনীতির পরিচায়ক হল এই বৃদ্ধি। মহারাষ্ট্রের নান্দেদ ও লাতুর জেলায় 2টি পৃথক সড়ক দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে। নান্দেদের কিনওয়াত তালুকায় রাস্তার ধারে একটি গাছের সঙ্গে জিপের ধাক্কায় প্রাণ হারান তেলেঙ্গানা থেকে আগত 4 পুণ্যার্থী। অন্যদিকে একটি ট্রাক ও মোটর বাইকের সংঘর্ষে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশের কৌশাম্বীতে এক দুর্ঘটনায় 2টি শিশুসহ বেশ কিছু মানুষের প্রাণহানির বিষয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় নিহতদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদেরও দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই দুর্ঘটনায় শোক ব্যক্ত করেছেন। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: সকাল সকাল কানে মন্ত্র দেব, 107 FM রেনবো নমস্কার কলকাতায় মর্নিং মন্ত্র, মানে সকালের মন্ত্র দিতে চলে এসেছি আমি অরুণিমা। সময় এখন 8:11, পুজো তো আর দেড় মাসও বাকি নেই, তো এক সাইজ ছোটো জামা পরার জন্য অনেকেই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। তা আপনাকে বলছি, মানে ছেলেদেরকে বলছি, দয়া করে আপনারা ডায়েট করবেন না। তার কারণ মেয়েরা অলরেডি করছে, আমি জানি প্রত্যেকেই করছে, কারণ পুজোয় সবচেয়ে সুন্দর দেখাতে হবে নিজেকে, সেই সঙ্গে সঙ্গে হাই হিল পরে পুজো প্যান্ডেলে ঘুরতেও হবে সুন্দর শাড়ি পরে। তারপর আপনি যদি ডায়েট করে, মানে ছেলেরা আর কি, আপনি যদি প্রচণ্ড কড়া ডায়েট করে আপনার সদ্য হওয়া সুন্দরী গার্লফ্রেন্ড বা সুন্দরী বউয়ের পাশে দাঁড়িয়ে ভেজা শালিকের মতো হাঁপান, সেটা কিন্তু খুব খারাপ হবে ব্যাপারটা। মানে মেয়েরা না নিকুপুচু ছেলে একদম পছন্দ করে না, আমি বলে দিলাম। যেটা করবেন, প্রচুর খাওয়া দাওয়া করুন, ব্যায়াম করুন, জিম ভরিয়ে তুলুন। জিম তো ভরেই গেছে, জিমে কেউ এখন অ্যাডমিশন নিতে পারবে না, যা অবস্থা। আর আরও একটা ব্যাপার, এই যে ঠাকুর দেখতে দেখতে যখন হাঁপিয়ে যাবে আপনার পার্টনার, তারপর তার মাথা ঘুরাবে, তাকে জল এনে খাওয়ানো, প্রয়োজন পড়লে তাকে চ্যাংদোলা করে ক্যাবে তোলা বা রিক্সায় তোলা, সেই সবটাই তো আপনাকে করতে হবে। কাজেই উইক হলে চলবে না, স্ট্রং থাকুন, খাওয়া দাওয়া করুন। আরও বেশি করে মনে করাচ্ছি এই জন্যই, কেউই খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ডায়েট করতে যাবেন না। আজ থেকে শুরু হয়ে গেছে কিন্তু জাতীয় পুষ্টি সপ্তাহ, কাজেই পুষ্টিকর খাবার দাবার খান, সেই সঙ্গে ব্যায়ামও করুন, মনটাকে ফুরফুরে রাখুন। দেখুন এমনিতেই এক সাইজ ছোটো জামা কাপড় পুজোর ঠিক আগে আগে যদি শপিং করেন আপনার গায়ে হয়ে যাবে, একদম শিওর। প্রচুর জ্ঞান দিয়ে ফেলেছি। আর এবার যেটা করব সেটা হচ্ছে যে, আমাদের একজন নতুন বন্ধু, উনি লিখেছেন, আমি আপনাদের নতুন বন্ধু, আমার নাম সুশান্ত বাগচি, আমি নিউ গড়িয়া কোঅপারেটিভে থাকি। উনি শুনতে চেয়েছেন তিমির বিশ্বাসের গাওয়া নির্জন যমুনার কূলে, আমি ওই গানটা এবার বাজাচ্ছি। আর আপনারা যদি গান মিলান্তিতে গান রিকোয়েস্ট করতে চান, তাহলে 9903652992 হচ্ছে নাম্বার, চট করে মেসেজ করুন।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেনবোয়ে, আমি অরুণিমা, রয়েছি আপনার সঙ্গে। 8:18 হয়ে গেছে। এইবার নিশ্চয়ই ভাবছেন যে অরুণিমা কেন টপিক দিচ্ছে না, কেন টপিক দিচ্ছে না। আজকে তো পুষ্টি সপ্তাহ শুরু হলো, কাজেই পুষ্টি টুষ্টি ডায়েট এসব নিয়েই টপিক দেবো, কিন্তু লেখার জন্য রেডি হয়ে যান। সেটা হচ্ছে যে ডায়েট আমরা কম বেশি সারা জীবনে অনেকে অনেকবার করেছি, কেউ কেউ সফল হয়েছি, কেউ কেউ বিফল হয়েছি, বিফল হয়ে আবার সফল হওয়ার চেষ্টা করেছি। তো আপনার ডায়েটের পাঁচালিটা লিখে পাঠান আমাকে, মানে আপনি কতবার ডায়েটিং করতে গেছেন, কী কী ধরনের ডায়েট করতে গেছেন, করতে গিয়ে কী কী ফেস করেছেন, তারপরে ডায়েট করছেন অথচ সামনে বিরিয়ানি বা জিলিপি, সেগুলো দেখলে কীভাবে নিজেকে আটকাচ্ছেন নাকি আটকাতে পারেননি, এই সমস্ত কিছু আমাকে লিখে পাঠান তো, একটু পড়ি, একটু মজা হোক সকাল সকাল। আর পাঠাবেন ওই একই নাম্বারে 9903653992, এই নাম্বারে আপনার এই যে ডায়েট জার্নি, সেই ডায়েট জার্নি নিয়ে আমাকে লিখে পাঠান। আর এবার আমি একটা গান রেখেছি আপনার জন্য, সেই গানটা সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে শুনতে চেয়েছেন গান মিলান্তিতে, টাপুর টুপুর বৃষ্টি নূপুর অর্ণব দত্তের কণ্ঠে। তো ওই গানটাই এবার আসছে সবার জন্য, আর আপনারাও যারা গান মিলান্তিতে রিকোয়েস্ট করতে চান 9903653992 মেসেজ করুন। আমি রয়েছি আপনার মেসেজের অপেক্ষায়, আর অবশ্যই টপিকেও মেসেজ করবেন।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর 8:23 হয়ে গিয়েছে, এবার মেসেজ পড়া শুরু করি। সৌভিক সরকার ফ্রম কসবাহালতু লিখেছে, সুপ্রভাত দিদি, আজ ভোরাইতে পুষ্টি নিয়ে আলোচনা শিক্ষামূলক ছিল, সচেতন একটা বার্তা ছিল, আর মর্নিং মন্ত্র ছিল পুজোর আগে দারুণ টিপস ফাটাফাটি। টপিকে বলি, পুজোর আগে একবার হঠাৎ ডায়েট করা শুরু করি ফিট ও ফাট থাকার জন্য। ভালোই চলছিল, কিন্তু যেই শপিংয়ে গেলাম নিউ মার্কেটের ছোলে বাটুরে আর মালাই কুলপি আর গড়িয়াহাটের বিখ্যাত রোল কবিরাজি দেখে আমার পেট রাজি হলো খেতে, আমি খেয়ে নিলাম, ব্যাস ডায়েটের ওখানেই ইতি। সৌভিক সরকার ফ্রম কসবাহালতু। আরে এত কষ্ট করলে চলবে? মানুষ এই যে কষ্ট করে কেন? খাবার জন্য না, বেশি খাওয়া উচিত না, তবে ঠিকঠাক খাওয়া দাওয়ার খেতে হবে তো। ইচ্ছেটাকে সবসময় ধামাচাপা দিয়ে রাখা তো উচিত না। না, যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, প্রভাত আর যে অরুণিমা দিদিভাই, নমস্কার সহ প্রভাতি শুভেচ্ছা জানাই। আমি সবসময় নিজের শরীর সম্পর্কে সচেতন, নিজে যোগা করি, বাড়ির রান্না ও সুষম খাবার খাই, আর অফিসের ব্যাগে জল, গোটা ফল, আটার বিস্কুট থাকে। আজ মর্নিং মন্ত্র খুবই প্রাসঙ্গিক। আজ ভোরাই আপনার সুমিষ্ট গলাতে সুষম খাদ্য ও পুষ্টির প্রয়োজনীয়তা

সম্পর্কে অনেক কিছুই জানলাম, ভীষণ ভালো লাগলো। যাদবেন্দ্র পাণ্ডা, জুখিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর, থ্যাংক ইউ ভেরি মাচ। নিবেদিতা সেন শাওড়াফুলি থেকে লিখেছেন, গুড মর্নিং অরুণিমা, আজ থেকে পুষ্টিকর সপ্তাহ, ভোরায় খুব সুন্দর আলোচনা হলো, ভালো লাগলো, আর মর্নিং মন্ত্রটাও বেশ ভালো। আমি সাধারণত যে খাবার খাই তাই এবং অন্যকেও খেতে বলি। আমরা তো এখন ঘরের কাজ করি না, সেটা মানে করি না বললেই হয়, তাই প্রতি সপ্তাহে একদিন করে ইচ্ছে মতো খাবার খাই, আর বাকি সময় মোটামুটি উনি ডায়েটেই খান আর কি, বোঝা গেল। এর পরের মেসেজ আমাকে পাঠিয়েছে উৎপল মাইতি বেহালা থেকে। নমস্কার কলকাতা, উইথ অরুণিমা দি। জাতীয় পুষ্টি সপ্তাহ নিয়ে ভোরাই বেশ সুন্দর হয়েছে। এখনকার ছেলেমেয়েরা ফাস্টফুড খেতেই ব্যস্ত, এদের চেহারাগুলো দেখলে মনে হয় 50 কেজি চালের বস্তা। এদের একটাই কাজ, পড়াশোনা আর স্কুল। পড়াশোনার বাইরে যে একটা জগৎ আছে জেনজি সেটা বোধহয় জানেই না, না এটা ভুল, অনেকেই জানে। মন্ত্রটা বেশ, ডায়েট করার দরকার নেই, নিয়মিত 1 ঘন্টা করে ফ্রি হ্যান্ড হালকা জগিং করলেই হবে। না খেয়ে ডায়েট করলে শরীর কমজোরি হবে, জাঙ্ক ফুড তেল ঝাল কম খেয়েও শরীর ফিট রাখা যায়। বিষয় বলি, আমি ডায়েট করি না কিন্তু নিয়মিত ব্যায়াম করি, ভোর 4:30 থেকে 5 অবধি। নিজেকে খুব ভালোবাসি, তেল ঝাল ফাস্টফুড খাই কিন্তু ওটা মুডের ওপর নির্ভর করে, শরীর ফিট রাখতেই হয়। আমার এমন ব্যবসা, নিয়মিত ফ্রি হ্যান্ড করি। রাধে রাধে উৎপল মাইতি, একদম খুব ভালো কাজ করো। আরও প্রচুর মেসেজ এসছে, ডায়েটের চেষ্টা অনেকেই করেছে বুঝতে পারছি, কিন্তু আমি এখন একটা গান শোনানোর চেষ্টা করি বরং, লগ্নজিতা চক্রবর্তীর গাওয়া ভেঙে যায়। শুনুন 107 FM রেনবো, ফিরছি গানের পর।

0: সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: হরে কৃষ্ণ। সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবে সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা সাপুজি বাস স্ট্যান্ড, 2 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর 2026।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: ফুড ফান্ডা,
5: ফুড ফান্ডা শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো এ। সঙ্গে রয়েছি আমি অরুণিমা আর ফুড ফান্ডায় আজকে ফান্ডা দেব আপনাকে, সেটা হচ্ছে ব্রেকফাস্ট রেসিপি। আমি জেনারেলি বলে থাকি, তো আজকে ফুড ফান্ডায় একটা খুব হেলদি রেসিপি বলবো। তার কারণ হচ্ছে আজকে থেকেই তো শুরু হয়ে গেছে আমাদের দেশে ন্যাশনাল নিউট্রিশন উইক, কাজেই এমন খাবারের কথা বলবো আজ যাতে আমাদের পেটও ভরবে, মনও ভালো হয়ে যাবে, সেই সঙ্গে সঙ্গে পুষ্টিও হবে। এটা হচ্ছে ওটস সবজি উপমা। এটা কিভাবে বানাবেন, কী কী উপকরণ লাগে সেটা প্রথমে বলি। ওটস লাগবে, গাজর লাগবে, পেঁয়াজ লাগবে, ক্যাপসিকাম, মটরশুঁটি, সামান্য তেল, নুন আর মশলা। কীভাবে বানাবেন এবার বলি। প্যানে 1 চা চামচ তেল দিয়ে সবজি হালকা করে ভাজুন, মানে খুব কুচি কুচি করে কেটে নেবেন গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, মটরশুঁটি, এগুলো খুব মানে ছোট্ট ছোট্ট করে কেটে নেবেন। এটা হালকা করে ভাজুন, তারপর ওটস দিয়ে 1 থেকে 2 মিনিট নেড়ে নিন। প্রয়োজন মতো জল দিয়ে 5 মিনিট রান্না করুন। শেষে ধনে পাতা আর লেবুর রস দিন। একটা কথা বলি, জল বেশি দেবেন না, তাহলে কিন্তু ওটস একদম ঘেঁটে চিড়ে সেদ্ধ হয়ে যাবে, তখন আর খেতে পারবেন না। কাজেই খুব সাবধানে রান্নাটা করুন, খেতে কিন্তু বেশ ভালো লাগে, সেই সঙ্গে সঙ্গে এটা ভীষণ হেলদি একটা খাবার। তো বলে দিলাম ফুড ফান্ডায় ওটস উপমা, আপনি এটা আজকেই বাড়িতে বানিয়ে খেয়ে নিন।
4: ফুড ফান্ডা

ফুড ফান্ডার পরে আপনার জন্য যে গানটা আসতে চলেছে সেটা অরিন্দম আর শালমালি খোলকারের গাওয়া ভালোবেসে কোনো ভুল করিনি আমি, ওনলি অন 107 FM রেইনবো। আমি অরুণিমা, ফিরছি গানের পর।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর 8:37 হয়ে গিয়েছে। ডায়েট নিয়ে প্রশ্ন করেছি যে আপনার ডায়েট অভিযান কেমন ছিল, তো এবারে যার মেসেজ পড়ব সে হচ্ছে সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে। দ্বিতীয় দিন অনুষ্ঠান করার জন্য আপনাকে থ্যাংকস, ভেরি নাইস টপিক। আমি ভীষণ রোগা তাই ডায়েট কন্ট্রোল করতে হয় না, মনের সুখে সব আইটেম খেয়ে থাকি। ইস, আপনি কি লাকি। এর পরের মেসেজ যে পাঠিয়েছে সে হচ্ছে মাধাই দাস বহর ঘোষপাড়া থেকে। শরতের বৃষ্টি স্নাত শুভ সকাল। সত্যি কথা বলতে কি, আমি শরীর নিয়ে অতটা চর্চা করি না, তাই ডায়েট কন্ট্রোল করার প্রয়োজন বলে মনে করি না। তবে ফাস্টফুড আমি মোটেই খাই না, ফাস্টফুডে আমার অরুচি। বাড়ির তৈরি খাবার খেয়ে আমি বেশ সুস্থ আছি। সত্যি কি প্রচণ্ড কন্ট্রোল, মানতেই হবে। এবারে যে মেসেজ পাঠিয়েছে সে হচ্ছে, দুজনে পাঠিয়েছে, ভবানী নায়েক আর সমাপ্তি নায়েক, ডিহি মণ্ডলঘাট শ্যামপুর হাওড়া থেকে। লিখেছে, সুপ্রভাত, আমি ডায়েট করব এই প্রতিজ্ঞা জীবনে কতবার যে করেছি তার হিসেব নেই। ইস, কি মিল তোমার সঙ্গে আমার। সকালে উঠে মনে হয় আজ থেকে তেল মশলা কম, মিষ্টি বন্ধ, ভাত কম, একেবারে কড়া ডায়েট। কিন্তু বিপদটা হয় যখন কোনো নিমন্ত্রণ বাড়িতে যাই, সেখানে গিয়ে দেখি টেবিল জুড়ে কত রকমের লোভনীয় খাবার, গরম গরম ভাজা, মাংস, মাছ, পোলাও, চাটনি, মিষ্টি, সব যেন আমাকে দেখেই বলছে আজ ডায়েট করো না, কাল থেকে করো। তখন নিজের মনকে বুঝিয়ে বলি একদিন খেলে কি আর হবে, আজকে একটু আনন্দ করি, কাল থেকে একদম নিয়ম মেনে চলবো। কিন্তু সেই কাল আসতে আসতে আবার নতুন একটা নিমন্ত্রণ এসে যায়। তাই আমার ডায়েটের সবচেয়ে বড় শত্রু ক্ষুধা নয়, নিমন্ত্রণ বাড়ির সুস্বাদু খাবার। আর আমার ডায়েটের সবচেয়ে প্রিয় শব্দ কাল থেকে। এটা না আমাদের মতো লোক যারা ডায়েট করে প্রত্যেকের প্রিয় শব্দ কাল থেকে, আজকে খেয়ে নি। অসাধারণ মেসেজ পাঠিয়েছ ভবানী নায়েক, সমাপ্তি নায়েক, ডিহি মণ্ডলঘাট শ্যামপুর হাওড়া থেকে। আর এর পরের মেসেজ যার পড়ব সে হচ্ছে লালমোহন।

কাজী জালালসি বৌবাজার হাওড়া থেকে গান মেলান্তিতে একটা গান শুনতে চেয়েছে, সেই গানটা তো শোনানোর চেষ্টা করব। এবার বিষয় বলি, আমি খেতে ভীষণ ভালোবাসি, তাই ডায়েট টায়েট করি না, যা পাই খাই। আমি মোটা নই, আবার রোগাও নই, তবে আমি বাইরের খাবার খুব একটা খাই না। গিন্নি অজন্তার হাতের রান্না আমার ভীষণ প্রিয়। অরুণিমা, তোমার নিমন্ত্রণ রইল গিন্নির হাতে রান্না খাওয়ার জন্য। একদম একদম, মানে যখন ডায়েট

আপনারও গানটা ভালো লাগবে। সাইয়া বিনা আরমান রশিদ খান এবং অন্তরা মিত্রর গাওয়া এই গানটা এখন আপনার জন্য 107 FM রেনবোয়। মেসেজ করতে থাকুন আর শুনতে থাকুন 107 FM রেনবো। ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর সময় এখন 8:45। নেপালের ভয়াবহতা নিয়ে আমরা প্রত্যেকেই ভীষণভাবে চিন্তিত, কিন্তু এই চিন্তার মধ্যে থাকতে থাকতেও কিছু কিছু পজিটিভ জিনিস আমাদের অদ্ভুতভাবে নাড়িয়ে দিয়ে গেছে। দেখেছেন প্রায় প্রত্যেকটা ভিডিওতেই আমরা দেখেছি যে চারিদিকে ভয়াল

ক্রোধ, তার মধ্যে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে নেপালে একটা সবুজ রঙের বাড়ি। দুদিক দিয়ে প্রচণ্ড স্রোত বয়ে যাচ্ছে, সেই সবুজ রঙের বাড়ির বারান্দায় বাড়ির লোকেরা একে অপরকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। আর মানে চারিদিকে সব কিছু, বাড়ি ঘর গাড়ি সব ভেসে চলে যাচ্ছে, অথচ ওই বাড়িটা কিন্তু একদম সোজা দাঁড়িয়ে রয়েছে। নেপালের বন্যায় ভাইরাল এই বাড়ি। ভিডিওতে আরও দেখা গিয়েছে যে সবুজ রঙের বাড়ি, তিনতলা বাড়িটার পাশ দিয়ে বয়ে যাচ্ছে রাক্ষসের স্রোত, আর বাড়ির পরিবারের সদস্যরা বারান্দায় আটকে পড়েছেন। তারা চারপাশ দিয়ে এই যে বয়ে চলা কাদা স্রোত দেখে ভীষণ ভয় পাচ্ছেন। এরপর একজন বাড়িটার ছাদে উঠে লাল কাপড় দেখিয়ে উদ্ধারকারী দলকে বিপদ সংকেত দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু জলের ঝাপটায় বাড়িটার কার্নিশ ভেঙে গেলেও বাড়িটা অটুট হয়ে দাঁড়িয়ে রয়েছে। যেখানে তিনতলা চারতলা অনেক বাড়ি বন্যায় একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, কিন্তু এই বাড়িটি প্রবল জলের তোর সামলেও টিকে রয়েছে, যা দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন করেছেন কিভাবে টিকে গেল এই বাড়িটা। বিশেষজ্ঞদের একাংশের দাবি, এর পেছনে থাকতে পারে ওই বাড়িটার নির্মাণ শৈলীর একটা ভূমিকা। নেপালে অনেক বাড়ি কাঠ পাথরের তৈরি, এগুলো হড়পাবানের সময় জলের তোরে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। কিন্তু ভাইরাল ছবিতে যেটুকু দেখা গিয়েছে তাতে ওই দোতলা বাড়িটা, সবুজ রঙের দোতলা বাড়িটা কংক্রিটের কাঠামো। পাশাপাশি একটা ভাইরাল ভিডিওতে আরও দেখা গিয়েছে বাড়িটার কাঠামো পিলার বিম ভেতরের সঙ্গে স্টিলের রড দিয়ে যুক্ত, ফলে জলের স্রোত বাড়িটার ভিতকে নাড়াতে পারেনি। তবে কি শুধু কংক্রিটের কাঠামোই বাড়িটিকে রক্ষা করেছে? এরকমটা তো বলা যায় না, কংক্রিটের বাড়ি তো আরও ছিল। অনেক বিশেষজ্ঞের মতে বাড়িটি মূল স্রোতের পথ থেকে কিছুটা দূরে ছিল, শুধু তাই নয় বাড়িটা তুলনামূলক কিছুটা উঁচু জায়গাতেও ছিল, ফলে বন্যার সবচেয়ে শক্তিশালী স্রোত সরাসরি বাড়িটাকে আঘাত করতে পারেনি। পাশাপাশি বাড়িটা দোতলা হলেও চওড়ার দিক থেকে তুলনামূলক ছোট হওয়ায় বানের জল দুদিকে ভাগ হয়ে বয়ে গিয়েছে। যাই হোক, একটা কথা আছে না, যার বাঁচা সে ঠিক বেঁচে যায়। হ্যাঁ, তো তাকে ঠিক কেউ না কেউ বাঁচিয়ে দেয়, সেটাই হয়েছে। তবে বাড়ির একটা শক্তি তো আছেই, নাহলে বাড়ির মানুষগুলো বেঁচে গেল কী করে? আর বাড়িটাই বা ভেঙে পড়লো না কেন? হয়তো অলৌকিকভাবেই তারা বেঁচে গেছেন, আর সেই জন্যেই এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। আর এবারে যে গানটা শোনাতে চলেছি, সেই গানটা আমার খুব পছন্দের, আমি রোজই শোনাই, আজও শোনাবো। জুবিন গার্গের গাওয়া মন তোকে দিলাম, 107 FM রেনবো। ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর প্রচুর মেসেজ রয়েছে, পড়ে ফেলি, সময় তো আর বেশি নেই। বিকাশ রঞ্জন দাস যাদবপুর বিজয়গড় থেকে লিখেছেন, সুপ্রভাত অরুণিমা, আমার ডায়েট করার প্রয়োজন হয় না, কারণ আমি আমার শরীর সর্বদাই স্লিম এবং পুরো ফিট। যত রকম পুষ্টিকর খাদ্য আছে সবই চেটে পুটে খাই, তাতেও মোটা হই না। আপনি লাকি, খুব কম লোকই এরকম লাকি হয়। আর এর পরের মেসেজ যে পাঠিয়েছে রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে, গুড মর্নিং দিদি, আমি ডায়েটের চেষ্টা করি কিন্তু এখনও সম্পূর্ণ করে উঠতে পারলাম না, কিন্তু যতটা পারি বাইরের খাবার এড়িয়ে চলি, ওইটুকু করলেই হবে, সবসময় সম্ভব হয় না তো। আর এর পরের মেসেজ আমাকে যে পাঠিয়েছে সে হচ্ছে শাওন বারাসাত থেকে, বছরের যে কোনো সময়তেই চরম খিদে পেটেও আমি বিরিয়ানির দোকানের সামনে নির্বিকারভাবে দাঁড়িয়ে থাকি, এর বেশি আর কিছু বলছি না, বাকিটা বুঝে নাও। কী করে সম্ভব, মানে সাংঘাতিক ব্যাপার তো শাওন। আর তারপরে যে মেসেজ পাঠিয়েছে সে হচ্ছে সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, গুড মর্নিং অরুণিমা, ডায়াবেটিক ডায়েট মেনটেন করতে গিয়ে আমি লোভ সামলাতে না পেরে দু একটা মিষ্টি গালে ফেলে দিই, আপনার কিন্তু খাওয়া উচিত না, তবুও একটু ডাক্তারের কাছে জেনে নেবেন, ওষুধ যদি চলে তাহলে হয়তো একটু একটু খেতে পারেন, সেটা জেনে নিয়ে খাবেন, জানি খুব ইচ্ছে করে তবুও। আর এরপর যে মেসেজ পাঠিয়েছে সে হচ্ছে হালতু থেকে রেবা দাস, উনি লিখেছেন, ডায়েট করি না, লোভ লাগলে খেয়ে নিই, কোনো কোনো সময় হজম হয়ে যায়, নিমন্ত্রণ বাড়িতে কবজি ডুবিয়ে খাই, বুঝলাম। তারপরের মেসেজ, বলাই পলতা মিঠাকুণ্ডু কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, শুভ সকাল দিদি ভাই, আমি ডায়েট করি না, আমি সর্বভুক, যখন যা পাই তাই খাই, তবে ডায়েট সবসময় আমার পাশে পাশে থাকে, মানে গিন্নি ব্র্যাকেটে লেখা, কোনো কিছু পেট ভরে খেতেই দেয় না, বেশি খেলে জানেন তো শরীর খারাপ হয়, সেই জন্য উনি যেটা করেন সেটা ঠিকই করেন, কারণ আমরা বুঝে উঠতে পারি না, আমরা যতটা খাওয়ার দরকার তার থেকে অনেক বেশি খেয়ে ফেলি। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে লিখেছে, আগে কোনো দিন ডায়েট করিনি, এখন যা খাই সেটা ডায়েটের মতোই, ডাক্তারবাবু যেমন বলেছেন তেমনই। হ্যাঁ, ওটা তো ডায়েটই, কারণ তুমি তো একবার আমায় বলেছিলে তুমি ডায়াবেটিক, কাজেই তোমাকে তো ডাক্তারের পরামর্শ মেনে চলতেই হবে শর্মিষ্ঠা। আর যারা মেসেজ পাঠাননি তারা এখন পাঠাতে পারেন। এখন গান মিলান্তিতে যে গানটা শোনাতে চলেছি সেটা উৎপল মাইতি।

0: হালার উৎপল মাইতির পছন্দের প্রেমী ছবি থেকে যার ছবি এ মন এঁকে যায়। 107 FM রেনবো শুনতে থাকুন
1: গান মিলান্তি, গান মিলান্তি।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% হারে বৃদ্ধি পাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের অর্থনীতির প্রশংসা করেছে। এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে হোয়াইট হাউসের বরিষ্ঠ ডেপুটি প্রেস সেক্রেটারি কুষ দেশাই বলেছেন, ভারতের মজবুত ও স্থিতিশীল অর্থনীতির পরিচায়ক হল এই বৃদ্ধি। মণিপুরে জনগণনার কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের

0: বৈঠকে মণিপুরের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেন। তারপরে এই সিদ্ধান্ত। মণিপুরের বাসিন্দাদের জনগণনার আগে এনআরসি করার দাবি নিয়ে বৈঠকে আলোচনা হয়। উপস্থিত ছিলেন রাজ্যপাল অজয় কুমার ভাল্লা, মুখ্যমন্ত্রী ইমরান খেমচাঁদ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন সহ অন্য আধিকারিকরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যে সাংবাদিকদের জন্য পেনশন যোজনা এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় সাংবাদিকদের অন্তর্ভুক্তিকরণ কর্মসূচির সূচনা করবেন। নবান্ন সভাঘরে সকাল 11টা নাগাদ এই অনুষ্ঠান হওয়ার কথা। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পেনশন প্রকল্প এবং স্বাস্থ্য বীমা যোজনায় সুবিধাভোগী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে কয়েকজন সাংবাদিকদের হাতে এই দুই প্রকল্পের কার্ড তুলে দেবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলায় শিক্ষক নিয়োগের সময়সীমা আগামী বছর 31 মে পর্যন্ত বৃদ্ধি করেছে। দুই বিচারপতি সঞ্জয় কুমার ও সঞ্জীব সচদেবার বেঞ্চ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় রাজ্যের সময়সীমা বৃদ্ধির এই আবেদন মঞ্জুর করেন। তবে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে এরপর আর কোনো সময় দেওয়া হবে না। এর আগে নতুন করে নিয়োগের জন্য 31 আগস্ট অর্থাৎ গতকাল পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সাধারণ মানুষের কাছে পেঁয়াজ ও চিনি কম দামে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কলকাতায় 50টি ভ্রাম্যমান গাড়িতে গতকাল 35 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করেছে কৃষি বিপণন দপ্তর। এরপর জেলায় জেলায় এই ভ্রাম্যমান গাড়িতে করে পেঁয়াজ বিক্রি শুরু হবে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো, নমস্কার কলকাতা তৃতীয় ঘন্টা মানে শেষ ঘন্টায় ঢুকে পড়লাম আমি অরুণিমা। আর সেই সঙ্গে সঙ্গে আপনারাও তো মেসেজ করছেন দেখতে পাচ্ছি, কারণ এমন একটা বিষয় যে বিষয়টা থেকে না বেরোনো যায় না, সেটা হচ্ছে ডায়েট। ডায়েট প্ল্যানে আমরা কতবার যে ঢুকেছি জীবনে আর কতবার যে বেরিয়েছি তার ঠিক নেই। আবার কেউ কেউ থাকে ভীষণ স্ট্রিক্ট, তারা ঠিকঠাক ফলো পান, তো সেই সব নিয়েই জানতে চেয়েছিলাম আর সেসব নিয়েই মেসেজ করে যাচ্ছেন দেখছি। একটা কথা জানিয়ে রাখি, আজ যেহেতু আজকে থেকে শুরু হচ্ছে ন্যাশনাল নিউট্রিশন উইক, সেই জন্য আজ কিন্তু ডায়েটিশিয়ান, বিশিষ্ট ডায়েটিশিয়ান সমভাষা ব্রহ্ম আসবেন আমাদের কাছে 9:30 সময়। আপনার যদি কোনো প্রশ্ন থাকে ডায়েট সম্পর্কিত, সেসব প্রশ্ন কিন্তু পাঠাতে পারেন মেসেজ করে। 9903653992 হচ্ছে নাম্বার, আর ওই নাম্বারেই গান মিলান্তির গানের রিকোয়েস্টও করবেন, সেই সঙ্গে সঙ্গে ওই নাম্বারেই ডায়েট নিয়ে, মানে আপনার ডায়েট জার্নি নিয়ে আপনি যেটা বলতে চান সেটা জানাবেন। আর এখন আমি যেটা জানাতে চাই সেটা হচ্ছে যে একটা সুন্দর গান শোনাই, তার কারণ গানটা না আমাদের সত্যি সত্যি মনটা খুব ভালো করে দেয়। বাইরে নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ভালো লাগে, কিন্তু এক নাগাড়ে বৃষ্টিকে আর ভালো লাগে? একটু মন ভার ভার হয়েছে না? চলুন শ্রেয়া ঘোষালের গাওয়া চল রাস্তায় সাজি ট্রাম লাইন শুনে নি, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেনবোয়, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর রয়েছে প্রচুর মেসেজ। এবারে যার মেসেজ পড়ব সে হচ্ছে আমাদের অনেক পুরনো বন্ধু শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে। উনি লিখেছেন, একটু আসুন হাঁটাহাঁটি, চলে সুবহা শাম, খাওয়া দাওয়ার ব্যাপার আমার জিভেতে লাগাম, লোভনীয় যত খাবার দাও না তুলে আমায়, উদাস দৃষ্টিতে যাই দেখে যাই মন দেবে না সায়, নিমন্ত্রণ বাড়িতে সব খাবারের নেই একটু করে স্বাদ, ডাক্তারের কড়া নির্দেশ তাই ডাক্তারবাবু জিন্দাবাদ, শারদ শুভেচ্ছা সহ শঙ্করচন্দ্র দে বারাসাত। খুব সুন্দর লিখেছেন, উনি সবসময় খুব সুন্দরই লেখেন। আমাদের আরও বন্ধুরা মেসেজ করেছেন, করেই যাচ্ছেন আর কি। এর পরের মেসেজ যার পড়ব সে হচ্ছে গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে। উনি লিখেছেন, শুভ সকাল, আজকে টপিকে বলি, আমি পেটুক মানুষ, তবে শুধুই খেতে ভালোবাসি না, প্রিয় মানুষদের খাওয়াতেও ভালোবাসি, আর আমার খাদ্য তালিকার অভিধানে ডায়েট এই শব্দটি সযত্নে দূরে সরিয়ে রেখেছি, তবে হ্যাঁ, রেগুলার এক্সারসাইজ ও ওয়াকিং মাস্ট। যে মানুষের বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, কালিয়া পোলাও, চাউমিন, মোমো দেখলে জিভে জল আসবেই আসবে, আর সেটা দেখে ডায়েট বাবাজি ভয় পালিয়ে যাবে, এটা কিন্তু সত্যি। আর এবারে যিনি মেসেজ পাঠিয়েছেন, উনি একটা বিশাল মেসেজ পাঠিয়েছেন, এত বড় মেসেজ পাঠালে আমি কিন্তু পড়তে পারবো না, আমি সবাইকেই বলছি খুব ছোট্ট করে মেসেজ পাঠাও যাতে আমি পড়তে পারি আর কি, তার কারণ সবার মেসেজই তো পড়তে হবে, আবার না পড়লে তো রাগ হয়ে যাবে, সেই জন্যই বলেছি ছোট্ট ছোট্ট করে মেসেজ পাঠাও যাতে পড়া যায়। আর এর পরের মেসেজ যার পড়ব

সে হচ্ছে শিবু শ্যাম, দুর্গাপুর স্টেশন বাজার পশ্চিম বর্ধমান থেকে। উনি লিখেছেন, আমি ডায়েট করি না। তো এত কিছু মেসেজ শোনার পর, শোনানোর পর, যেটা আমি করতে চাই সেটা হচ্ছে আপনাকে একটা সুন্দর গান শোনাতে চাই, চিরদিনই তুমি যে আমার টু থেকে অরিজিৎ সিং এর গাওয়া মন বোঝে না। শুনুন গানটা, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। কালকে কিনলেন কি বলেন তো পেঁয়াজ? বেশ কয়েকটা জায়গায় বিক্রি হয়েছে তো, গাড়ি করে ঘুরে ঘুরে আর 35 টাকা করে ভাবা যায়। এখন তো সেই ছাতা ধরা ফাঙাস ধরা পেঁয়াজও বাজারে গেলে কত দাম! এটা কিন্তু সরকারের খুব ভালো উদ্যোগ, এটা ভাববেন না কালকেই শেষ হয়ে গেল, এটা চলবে আরও, এটা জানা গেছে। শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর আপনাকে বলছি মেসেজ করতে আপনার ডায়েট জার্নি নিয়ে। তো ডায়েট জার্নি অনেকেরই আছে, আবার অনেকের নেইও। তো ডায়েট জার্নিটা কেমন ছিল সেটা জানতে চেয়েছি। এবার বেশ কিছু মেসেজ এসছে, পড়ে ফেলি, তার কারণ ডায়েটিশিয়ান এসে গেলে তখন এই মেসেজগুলো আমি আর পড়তে পারবো না। সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখেছেন, শুভ সকাল অরুণিমা। প্রকৃতির বহু নিয়ম আছে, তাই তো হচ্ছে দিন রাত, মানুষ নিজে চালক ভেবে বিপদ হচ্ছে কুপকাত। ভারসাম্যতায় বিশ্বাস করি, ইচ্ছে মতো আমি খাই, ভালো মন্দ ভাবি না তেমন, মনের ইচ্ছার বিরুদ্ধে নাই। পছন্দ মাটন, মাছ, ডিম, মিষ্টি, কুকিজ, দই, কেকে, ভালোবাসি সকালে হাঁটতে আর সন্ধে যেতে ঠেকে। তুড়ি মেরে উড়িয়ে দিই উপাদেয় সব কিছু, অলস নয় বুঝে গিয়েই অসুখ নেয় না পিছু। এর পরের মেসেজ যে পাঠিয়েছে চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে, লিখেছেন, সুপ্রভাত অরুণিমা, ডায়েট করি না তবে ড্রাই ফ্রুট ও প্যাকেট জাতীয় ফুড হেট করি। তারপরের মেসেজ বিশাল বড় মেসেজ, এত বড় মেসেজ হলে আমি পড়তে পারবো না। আসলে ডায়েট নিয়ে এত বেশি মানুষ মেসেজ করছেন, আমার খারাপ লাগছে, আমি চাইছি মেসেজগুলো পড়ার। মৌসুমি পট্টনায়ক নন্দীগ্রাম থেকে লিখেছেন, দিদিভাই কেমন আছেন? আমি প্রতিবন্ধী, চলাচল করতে পারি না, আমি বসে বসে মোটা হয়ে গেছি, ব্যায়াম করি কিন্তু শরীর কমে না, কীভাবে খাওয়া দাওয়া করলে শরীর ঠিক রাখতে পারবো? ডায়েট করি না, মাঝে মাঝে তেল ঝাল বেশি খাই না, একটু বললে ভালো হয়। মৌসুমি, তোমাদের বাড়ি আশেপাশে নিশ্চয়ই কোনো ডায়েটিশিয়ান আছেন, বা যেই হসপিটালে তুমি যাও সেখানেও ডায়েটিশিয়ান আছে। একজন ডায়েটিশিয়ানকে দেখিয়ে তার কাছ থেকে একটা ডায়েট চার্ট করে নাও, তোমার জন্য যে ডায়েটটা প্রয়োজন, যেহেতু তুমি মুভমেন্ট করতে পারো না, তোমার ডায়েটটা উনি বানিয়ে দেবেন, সেই ডায়েট মেনে চললে নিশ্চয়ই ওজন কমবে। এরপর প্রীতম মণ্ডলের মেসেজ, আমি কাকদ্বীপে থাকি, আমার আপনাদের রেডিও খুব ভাল লাগে, থ্যাংক ইউ। যাই হোক, প্রায় সবকটা মেসেজ পড়ে ফেলেছি, বিরাট কাজ করে ফেলেছি। আর এবার যেটা করব এর থেকেও বড় একটা কাজ, সেটা হচ্ছে যে আমার পছন্দের একটা গান আপনাকে শোনানো। আমি জানি পছন্দ আপনারও হবে, কারণ আমি যে গানগুলো শোনাই আমি জানি সেই গানগুলোর আপনাদেরও ভীষণ পছন্দ। তো শ্রেয়া ঘোষালের গাওয়া অজানা কোনো গল্প বলে এই মুহূর্তে 107 FM রেইনবো। আমি ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: হরে কৃষ্ণ। সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা, সাপুজি বাস স্ট্যান্ড, 2 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর 2026।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: হ্যালো ডক্টর,
5: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়। আর যেমন কথা দিয়েছিলাম আপনাদের, সেইভাবেই আমাদের মধ্যে এই মুহূর্তে চলে এসেছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান সম্ভাষা ব্রহ্ম। গুড মর্নিং।
6: গুড মর্নিং,
5: কেমন আছেন বলুন সবার আগে?
6: ভালো আছি।
5: আচ্ছা আচ্ছা, তো আজকে থেকে তো একটা বিশেষ সপ্তাহ শুরু হচ্ছে, সেটা হচ্ছে যে জাতীয় পুষ্টি সপ্তাহ। তো এই এই যে পুষ্টি ব্যাপারটা, নিউট্রিশন ব্যাপারটা, এই এই ব্যাপারটা সম্পর্কে আমরা কতটা সচেতন, আর কতটা সচেতন হওয়া উচিত বলে আপনার মনে হয়?
6: সবার আগে বলি, প্রত্যেক বছর একটা করে থিম থাকে, একটা করে গাইড

0: লাইন থাকে এই নিউট্রিশন উইকে। তো এইবারে গ্লোবালি যে থিমটা বা কনসেপ্টটা বলা হয়েছে সেটা হচ্ছে ডিসকভার দ্য পাওয়ার অফ নিউট্রিশন। মানে সত্যি কি নিউট্রিশনের দরকার, মানে নিউট্রিশনের পাওয়ার কি আছে, মানে ওটা দিয়ে কি সবকিছু হতে পারে, তো সেটাই এবারে ডিসকাশন টপিক আর কি। তো একদম নিউট্রিশন দিয়ে অনেক কিছুই হতে পারে, মেডিসিন তো নিশ্চয়ই দরকার ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য, কিন্তু মেডিসিন ছাড়াও, অসুখ ছাড়াও নিজেকে সুস্থ রাখার জন্য কিন্তু নিউট্রিশনটা ভীষণ দরকার।
1: ঠিক,
0: মানে প্রত্যেক দিন যদি নিজেকে সুস্থ রাখতে চাই তাহলে কিন্তু নিউট্রিশনটা ভীষণভাবে দরকার। তো সেই ক্ষেত্রে আমাদের একদম সচেতন হওয়া উচিত, মানে কি খাচ্ছি, কতটা খাচ্ছি, কোনটা খাচ্ছি এবং কিভাবে খাচ্ছি, তো সবগুলোই আমাদের মাথায় রাখা উচিত।
1: ঠিক,
0: এমন অনেক কিছু হতে পারে যেটা খাচ্ছি কিন্তু আমরা প্রপার ওয়ে খাচ্ছি না, তাই হয়তো লাগছে না, বা এমন কিছু খাচ্ছি যেটা ঠিক নয়। তো এই প্রত্যেকটা জিনিসকে যদি ঠিক করা যায় তাহলে কিন্তু আমরা থাকবো, মানে ভালো থাকবো আর কি।
1: একদমই। আচ্ছা, অনেকেই তো অনলাইনে ডায়েট চার্ট দেখে ডায়েট করেন এবং তার থেকে কি কি ভয়ঙ্কর জিনিস হতে পারে সেটা একটু সচেতন করুন তো, বিশেষ করে পুজো এসে গেছে, অনেকেই এখন ডায়েট করা শুরু করে দিয়েছে।
0: অনলাইনে প্লিজ করবেন না, যে অনলাইন পুরোটা ঠিক হলে তো আর সবটাই ঠিক হতো না। অনলাইনে যেরকম ডাক্তারি করা সম্ভব না, মানে ওষুধ নেওয়া সম্ভব না, সেটার একটা সাইড এফেক্ট থাকে, সেরকম ভাবে এটাও অনলাইনে সম্ভব নয়। তাই প্লিজ প্রপার গাইডেন্স নেবেন, কোনটা কতটা দরকার সেটা যে জানে সেই ভালোভাবে আপনাকে গাইড করতে পারবে, তাতে আপনাদের ভালো হওয়ার থেকে আরো বেশি মিসগাইড হবে, আরো বেশি ক্ষতি হতে পারে। তাই একটু চেষ্টা করবেন
1: বিভিন্ন সরকারি হাসপাতালে কি মানে ডায়েটিশিয়ান থাকেন একজন যার কাছ থেকে ডায়েট চার্ট নেওয়া যেতে পারে?
0: একদম থাকেন।
1: আচ্ছা,
0: তো যিনি হাঁটা চলা করতে পারছেন না, মোবিলিটি যেহেতু কম, সেহেতু উনি একটা যদি গাইডেন্স নিয়ে নেন, মানে একটা চার্ট যদি নিয়ে নেন সেটাকে যদি ফলো আপ করতে পারে, হয়তো এক্সারসাইজে কিছু সমস্যা হচ্ছে না, ফিজিক্যাল কিছু প্রবলেমের জন্য, কিন্তু সেটার সঙ্গে উনি যদি খাবারে একটা প্রপার ডায়েট চার্ট নিয়ে সেটাকে মেনটেন করার চেষ্টা করে তাহলে কিন্তু ওনার অসুবিধা হবে না।
1: ঠিক। আচ্ছা, আমাদের মানে সাধারণভাবে কিরকম হওয়া উচিত, মানে প্রপার ডায়েট প্ল্যান কি হওয়া উচিত, তাতে কোন জিনিসটা থাকা উচিত?
0: ডায়েট প্ল্যান বলি সবার যেটা মাথায় আসে ডায়েট স্কিপ, মিল স্কিপ। আমি যদি মিল স্কিপ করে দিই তাহলে আমি প্রপার ডায়েটে আছি, তো এইটাই সব থেকে ভুল ধারণা যে মিল স্কিপ করে প্রপার ডায়েট করা যায় না।
1: ঠিক,
0: মিল নিয়েই প্রপার ডায়েট করতে হবে। আমরা যত স্মল ফ্রিকোয়েন্ট মিল নেব তত, মানে এরকম নয় যে আমি মিল স্কিপ করে ফেললাম আর পরের মিলটা আমি প্রচুর খেয়ে ফেললাম, তাহলে কিন্তু প্রপার ডায়েটটা হলো না। ডায়েট মানে আমি কম সময়, মানে কম সময় অন্তর অন্তর অল্প করে খাবো, মানে 3-4 ঘন্টা গ্যাপে গ্যাপে আমি একটু একটা মিল করে নেব, অন্তত মানে 3 মেইন মিলস আর 2 শর্ট মিলস, মানে 5 প্যাটার্ন যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা প্রপার ডায়েটে যেতে পারি।
1: একদম। আর আমাদের প্লেটে এই মানে সারাদিনের ডায়েটে কি কি থাকা উচিত, মানে অনেকে কার্বোহাইড্রেট বাদ দিয়ে দেন।
0: হ্যাঁ হ্যাঁ, না না, পুরোপুরি কার্বস মানে বাদ দেবেন না, মানে আমাদের উচিত একটা ব্যালেন্স ডায়েট, মানে একটা কথাই আছে ব্যালেন্স ডায়েট, তো ব্যালেন্স ডায়েট থেকে কিছুই বাদ দেবেন না, আপ ডাউন করুন না। মানে সবার প্রথম যদি আমাদের প্ল্যাটারটা যদি একটু ফ্রুটস আর ভেজিটেবল বেশি থাকে, মানে প্রথম প্ল্যাটারটা যদি বেশি হয়, আমরা যদি একটা পিরামিডকে ভাবতে থাকি, হ্যাঁ, তো পিরামিডের নিচটা মানে যেটা বেশি অংশটা সেটা একটা ভেজিটেবলস আর ফ্রুটস অনেকটা বেশি থাকলো, তারপরে আমাদের প্রোটিন সোর্সেস যা যা আমাদের প্রোটিন বা একটু মিল্ক প্রোডাক্ট থাকলো, তারপরে থাকলো হচ্ছে আমাদের কার্বস, মানে যেগুলো আমরা গ্রেনস কার্বস যেটা আমরা নিচ্ছি, চেষ্টা করবো কমপ্লেক্স মানে কার্বোহাইড্রেট নেওয়া, সিম্পলটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবো, একদম পিক পয়েন্টে যদি একটু ফ্যাটটাকে রাখতে পারি,
1: আচ্ছা,
0: মানে সেটাকে যদি সব থেকে কম করে একদম পিক পয়েন্টে রাখতে পারি, এবং মানে সেটাকে প্রপার ফ্যাট, এরকম নয় যে আমি তেল ছাড়া একদম খাবার খাবো, নন-স্টপ সিদ্ধ খাবার খাবো, সেটারও দরকার আছে, আমাদের ফ্যাটেরও দরকার আছে, মানে এরকম মনে হয় যে একদম ফ্যাটটাকে বাদ দিয়ে দেবো তাহলেই ভালো থাকবো, না, ওটারও দরকার আছে, কিন্তু আমি কতটা খাবো সেটা জানা দরকার আছে।
1: ঠিক, তার মানে আমরা যেই ডায়েট করি না কেন, একজন প্রপার রেজিস্টার্ড ডায়েটিশিয়ানের কাছ থেকে সেই ডায়েট চার্ট নিয়েই আমাদের ডায়েট করতে হবে। তা না হলে কিন্তু আমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনবো, তাই তো? আপনাকে অনেক ধন্যবাদ, আপনার ভীষণ ব্যস্ত সময়ের মধ্যেও আমাদের জন্য সময় বার করলেন, খুব ভালো থাকবেন, নমস্কার।
2: হ্যালো ডক্টর,
1: তো ডায়েটের ব্যাপারটা তো জেনে গেলেন, নিজে থেকে একদম পাকামো করবেন না, কাছাকাছি ভালো ডায়েটিশিয়ানের কাছে যান আর তারপর ডায়েট চার্ট করে প্রপার ডায়েট করুন। এবার যেটা বলতে চাই, তিনেককে তিন গানের হ্যাট্রিকে আপনার জন্য কী কী রেখেছি, অনির্বাণ ভট্টাচার্যের গাওয়া কিচ্ছু চাইনি আমি, এটা প্রথম গান, তারপরে অরিজিৎ সিং আর আরমান খানের গাওয়া গেহরা হুয়া, আর একেবারে শেষে কোন গান সেটা বলছি, তার জন্য শুনতে হবে 107 FM রেইনবো, সঙ্গে থাকুন, আমি অরুণিমা ফিরছি তিনটে গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা, সঙ্গে রয়েছি আমি অরুণিমা, 107 FM রেইনবো। আর এই মুহূর্তে পৌঁছে গেছি লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমে, জেনে নেব এই মুহূর্তে রাস্তাঘাটের অবস্থা কি রয়েছে। গুড মর্নিং।
3: গুড মর্নিং।
2: হ্যাঁ, এই মুহূর্তে রাস্তাঘাটের কি অবস্থা?
3: দুপুর 12টার সময় একটা মিছিল আছে আপনার, যেটা কলেজ স্কোয়ার থেকে ওই রানী আসমনি এভিনিউ পর্যন্ত আসবে। এখানে 3-4 হাজারের কালেকশন হওয়ার কথা আছে, তো এক্ষেত্রে আমরা মিছিল যেরকম যাবে প্রয়োজন অনুযায়ী ডাইভার্সন করবো। আরো একটা মিছিল আছে দুপুর 2:30 যেটা ধর্মতলা লেন থেকে বেরিয়ে মহাজ্যোতি সদন পর্যন্ত যাবে, এটাও কিন্তু প্রায় 2500-3000 মতো কালেকশন হওয়ার কথা আছে। এটার জন্য সেন্ট্রাল এভিনিউর উপর একটা প্রভাব পড়ার সম্ভাবনা আছে। এছাড়া আর উল্লেখযোগ্য মিটিং সেভাবে কিছু নেই।
2: নমস্কার। তাহলে কথা আমার পুরোলো, নোটে গাছটি মুড়লো। 9:56 এবার আমি অরুণিমা আজকের মতো চললাম, আর যেতে যেতে রেখে

0: আপনার জন্য একটা খুব মিষ্টি গান, আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও। এত বছরে নিশ্চয়ই বুঝে গেছেন আমি কে আপনার। তো আবার কথা দিচ্ছি 8 তারিখ ভোরবেলা ফিরে আসব। শুনতে থাকুন 107 FM রেইনবো।
1: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংগঠন SCO-র 26তম শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন। SCO-র 25তম বার্ষিকী উদযাপনের অঙ্গ হিসেবে এর আয়োজন করা হচ্ছে। চীন, রাশিয়া সহ SCO-তে বর্তমানে 10টি সদস্য দেশ রয়েছে। ভারত 2017 সাল থেকে SCO-র পূর্ণ সদস্য। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে ভারতের নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রগুলি তুলে ধরবেন। ভারত সিন্ধু জলচুক্তি নিয়ে বিশ্বব্যাংক গঠিত কোর্ট অফ আর্বিট্রেশন বা সালিসি আদালতের নির্দেশ মানবে না বলে জানিয়েছে। এ ব্যাপারে ট্রাইব্যুনালের ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলে আদালতের সিদ্ধান্তকে বেআইনি বলে খারিজ করে দিয়েছে নতুন দিল্লি। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক বার্তায় বলা হয়েছে, ভারত কখনোই ওই সালিসি আদালতকে স্বীকৃতি দেয়নি, সেটির কোনো প্রক্রিয়াতেও অংশগ্রহণ করেনি। রাসায়নিক ও সার মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ 2 সপ্তাহব্যাপী স্বচ্ছতা পক্ষ অভিযানের সূচনা করবেন। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন ও কাপড়ের ব্যাগ এবং পুনরায় ব্যবহারযোগ্য বোতলের ব্যবহার নিয়ে

সচেতনতা বৃদ্ধি করতেই এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। কেন্দ্রীয় সার মন্ত্রক জানিয়েছে, চলতি বছর প্রশাসনিক কার্যকারিতা এবং ই ফাইলিং ব্যবস্থা আরও শক্তিশালী করতে ডিজিটাল স্বচ্ছতা নিয়ে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পশ্চিমবঙ্গে সাংবাদিকদের জন্য পেনশন যোজনা এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় সাংবাদিকদের অন্তর্ভুক্তিকরণ কর্মসূচির সূচনা করবেন। নবান্ন সংলগ্ন সভাঘরে সকাল 11টা নাগাদ এই অনুষ্ঠান হওয়ার কথা। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পেনশন প্রকল্প এবং স্বাস্থ্য বীমা যোজনায় সুবিধাভোগী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। অচল হয়ে পড়ে থাকা বেহালা বিমানবন্দরের পুনরায় বিমান পরিষেবা চালু করতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। নতুন দিল্লিতে গতকাল যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডুর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বেহালা পশ্চিমের বিধায়ক ডক্টর খাঁ এই বিমানবন্দরকে পুনরায় কার্যকর করার নানা সম্ভাবনা তুলে ধরেন। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

सुबह की शुरुआत आपके साथ सुन रहे हैं सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। অচল হয়ে পড়ে থাকা বেহালা বিমানবন্দরে পুনরায় বিমান পরিষেবা চালু করতে বিশেষ উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। নতুন দিল্লিতে গতকাল ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ডাক্তার ইন্দ্রনীল খাঁ, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডুর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর লেখা একটি চিঠিও তিনি কেন্দ্রীয় মন্ত্রীকে দেন। ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে গোলমালের প্রেক্ষিতে দলের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জিকে আজ শেক্সপিয়ারের সরণী থানায় হাজিরা দিতে বলা হয়েছে। এই ঘটনায় অভিষেককে এর আগে তলবি নোটিশ দেওয়া হলেও এফআইআর বা নোটিশের কপি কলকাতা পুলিশের ওয়েবসাইটে না থাকার অভিযোগ তুলে তাদের ইমেল করেন অভিষেক। বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে রাজ্যসভার সাংসদ ডেরেকো ব্রায়েনও গতকাল পুলিশের তলবে শেক্সপিয়ার সরণী থানায় হাজিরা দেননি। হরপাপানে বিধ্বস্ত নেপালে জীবিত ব্যক্তিদের খোঁজে উদ্ধারের কাজ চলেছে জোর কদমে। ত্রিশূলি তিনে জলবিদ্যুৎ কেন্দ্রে কাদা ভর্তি সুড়ঙ্গে প্রায় 600 শ্রমিক আটকে থাকার সম্ভাবনা বলে জানা গেছে। উদ্ধারকারী দল বিস্ফোরক, ভারী যন্ত্রপাতি, এয়ার পাম্পের সাহায্যে সুড়ঙ্গে অভিযান চালাচ্ছে। উত্তর পশ্চিমবঙ্গ

0: উপসাগরের ওপর সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপটি দক্ষিণবঙ্গের পশ্চিমাংশ এবং উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে। সক্রিয় মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত। এর প্রভাবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় গতরাত থেকেই চলেছে দফায় দফায় বৃষ্টি। হুগলি, হাওড়া, দুই মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। একটানা বৃষ্টিতে কলকাতার বেশ কিছু রাস্তায় জল জমে স্বাভাবিক যান চলাচল ব্যাহত। রাজ্যে স্নাতক স্তরে শূন্য আসনে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে বৃহস্পতিবার। ডিসেন্ট্রালাইজড বা বিকেন্দ্রীভূত পোর্টালের মারফত রাজ্যের 17টি বিশ্ববিদ্যালয়ের 460টি কলেজে এই ভর্তির প্রক্রিয়া চলবে দু রাউন্ডে 18ই সেপ্টেম্বর পর্যন্ত। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে 11:03 হয়ে 14 সেকেন্ড হয়ে গেছে 107 FM রেইনবোতে। আপনি রয়েছেন, টিউন করেছেন আপনি, এবং সেই সময় এই যে আপনার প্রিয় অনুষ্ঠান গান্দরিয়া গান্দরিয়া নিয়ে চলে এসেছি আমরা দুজন প্রত্যেক দিনের মতো, অম্বালিকা আর
1: অম্বালিকার সঙ্গে রয়েছি আমি সোমা। আর আজকে না বিশ্বাস করুন স্টুডিওতে মন বসছে না। কেন? কারণ বাইরে একেবারে সকাল থেকে, যেভাবে শুধু সকাল থেকে কেন বলবো, কালকে রাত্রি থেকে, কালকেও সারাদিন বিভিন্ন জায়গায় হয়েছে একেবারে ঝমঝম করে বৃষ্টি। তার মধ্যে যারা একটু বৃষ্টিতে ভিজতে ভালোবাসেন, মানে ধরুন আমরাও সবসময় মনে মনে করি বাবা এত বৃষ্টি হচ্ছে, কিন্তু তবু যদি ধরুন ভীষণ কর্মব্যস্ততা না থাকে, একটু একটু ফাঁকা ফাঁকা রয়েছি, তখন মানে মনে হয় না যে একটু চলো ভিজে আসি, মানে কোথাও একটা যাই, তাই না?
0: আর এরকম আহ্বান যদি কেউ করে,
1: এরকম আহ্বান যদি, আর যদি ওই ধরো নুড়ি পাথরের রাঙা পথ ধরে যদি হেঁটে যেতে পারি, হ্যাঁ তাহলে কেমন হয় অম্বালিকা? আমার মনে হচ্ছে এই মুহূর্তে আমরা বরং আমাদের শ্রোতা বন্ধুদেরকে স্টুডিওতে রেখে আমরা একটু ঘুরে আসি
0: গানে গানে।
1: অবশ্যই।

0: করে যদি আহ্বান থাকে আর সময়টা যদি ঠিক এরকম হয়, তাহলে কি মানে সেই আহ্বানকে অস্বীকার করা যায়? তার প্রেমিকাকে মানে একদম মানে গায়ক আর কি প্রেমিকাকে গ্রামের লাল রাস্তা ধরে যাওয়ার জন্য ডাকছে, যেখানে লাল ফুল ফুটেছে, একেবারে গ্রামের যে জীবনটা সেটা একেবারে যেন চোখের সামনে ছবির মতো ভেসে উঠলো আমাদের কাছে। জানি রোদের ঝিকমিকিটা আজকে আমাদের নেই, প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে, আমরা পুরো ভিজে একেবারে স্টুডিওতে ঢুকেছি,
1: কিন্তু আমরা
0: মানে প্রায় জামা কাপড় ছাড়তে পারলে ভালো হয়, চুল সবকিছু ভিজে আর কি আমাদের এরকম ব্যাপার।
1: তার মধ্যেও এই যে আমাদের সুললিত দুজনের কণ্ঠ আপনারা শুনছেন, আপনারা তো বুঝছেন যে আমরা এভাবে কাক ভেজা ভিজে আপনাদের সঙ্গে গল্প,
0: না আমরা কত সমস্যা নিয়েও কিন্তু আমরা ঠিক এরকমই থাকি, তাই না?
1: দেখো আমরা এরকম থাকি, তার কারণ হচ্ছে যে এত সুন্দর সুন্দর গান থাকে আমাদের মধ্যে, এত সুন্দর সুন্দর শিল্পীরা থাকেন, মানে এত সুকণ্ঠী শিল্পীরা থাকেন যাদের অসামান্য গায়কী, যাদের কণ্ঠের পেলবতা আমাদের কানকে একেবারে যেন সেই আরামের চূড়ায় নিয়ে চলে যায়, তাই না? তো সেইখানে আমরা অবশ্যই সেই ভালো লাগা খুঁজে পাই, আর অবশ্যই এরকম গান দরিয়ায় যখন আমরা ভাসি তখন তো আমাদের মন এমনিতেই ভালো হয়ে যায়, সে আমরা কাক ভেজা ভিজে থাকি আর প্রচন্ড গরমে ঘর্মাক্ত কলবরে আমরা এই হট সিটে বসি না কেন। আর দেখো সামনেই আসছে পুজো, তাই তো, পুজো পুজো একটা ভাইবসও কিন্তু আমরা মানে ১৯৬৯ সালে চলে গেছি।
0: আচ্ছা, আর যদি অন্যভাবে বলি সেটা হচ্ছে যে ১০০ বছর পিছিয়ে যাওয়া যেতে পারে, কারণ যিনি গানটা গাইলেন সেই মানুষটি ১০০ বছর, মানে ১৯২৬, তার জন্ম ২৮শে আগস্ট। হ্যাঁ, আমরা কিন্তু পেরিয়ে এসেছি,
1: তো
0: একদম কয়েকটা দিন, কয়েকটা দিন হলো, তো সেই জন্য আমরা সেই যেহেতু শতবর্ষ পেরিয়ে এলাম তো সেই তাকে শ্রদ্ধা জানাচ্ছি আজ। তিনি নিশ্চয়ই বলে দিতে হবে না, তবু বলে দিচ্ছি, তরুণ বন্দ্যোপাধ্যায়, তাকে নিয়ে থাকবো গোটা দুটো ঘন্টা ঠিক একটা পর্যন্ত। কথা বলতে বলতে আমাদের কিন্তু মোটামুটি, হ্যাঁ, তরুণ বন্দ্যোপাধ্যায়ের গান মানে তো সাংঘাতিক আমাদের পপুলার কিছু গান মাথায় আসে, তো যাই হোক আমরা প্রথমটা তো শুনে নিয়েছি, এর পরের গানটা এইটা, এটাও কিন্তু ভীষণ পপুলার।

0: 1969 এর কথা আমরা টাইম মেশিনের কথা বলেছিলাম, এবার কিন্তু পরের বছর মানে 1970 এর কথা বললাম, গৌরী প্রসন্ন মজুমদারের লেখনী এবং নচিকেতা ঘোষের সুর। এই যে জুটি, এই সময়টা না ভীষণ একটা অন্যরকম সময় ছিল, তো কত যে গান তৈরি হয়েছে সেই সময়গুলোতে এটা বলাই বাহুল্য। কিন্তু আমাদের এখন একটা ছোট্ট কাজ আছে, করে নিই বিজ্ঞাপন বিরতি থেকে এসে আমরা আবার গান এবং তরুণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে থাকছি সোমার অম্বালিকা। স্টে টিউনড উইথ আস।
1: বিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়িকুঠি।
2: শাড়িকুঠি সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা। শাড়িকুঠি প্রোপাইটার ননিগোপাল দাস।
1: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়িকুঠি।
3: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সুর। এই কথাটা কেন বললাম, একদম শুরুতে আমরা যখন চলরিনা শুরু করলাম আর কি, চলরিনাও কিন্তু অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সুর, মানে ওনাদের কিন্তু একটা অদ্ভুত মানে সুন্দর পরিচয় হচ্ছে পুলক বন্দ্যোপাধ্যায় নিজের কথাতে বলছেন যে আচ্ছা আপনি তরুণ বন্দ্যোপাধ্যায়, তখন বলছে হ্যাঁ আমি, আরে চিন্তা করবেন না বাকি সবকিছু হবে, কিন্তু কি হচ্ছে না আমরা তাহলে একই গোত্রের অবশ্যই সান্ডিল্য, আপনিও বন্দ্যোপাধ্যায় আমিও বন্দ্যোপাধ্যায়, আপনি গায়ক আমি গায়ক আপনি গীতিকার, মানে কি অদ্ভুত সুন্দর একটা সুন্দর মানে এইভাবে প্রথম দিনের দেখা হওয়া।
1: দেখো যখন শিল্পী বা স্রষ্টারা এক জায়গায় হন তখন কিন্তু একটু অন্যরকম ভাবেই আলাপ পরিচয় বা তাদের কথাবার্তা সেই পরিমণ্ডলটা একদমই আলাদা হয়, যেটা যাদের মধ্যে সেই শিল্পবোধটা নেই বা স্রষ্টা বাস করেন না তাদের মধ্যে কিন্তু এই সুন্দর রসিকতা বলো বা সবসময় কিছু যেন আমরা রসদ খুঁজে পাই তার মধ্যে, সেইটা সব সর্বত্র হয় না। যখন শিল্পীরা এক জায়গায় হন স্রষ্টারা এক জায়গায় হন তখনই কিন্তু এটা সম্ভব।
0: আর এই যে সুন্দর বাক্যালাপ, তুমি দেখো সেই বাক্যালাপ থেকেই কিন্তু কি অদ্ভুত রকম ইতিহাস সৃষ্টি হয়, এবং তারপর থেকেই কিন্তু কত গান তৈরি হলো, কত কিছু তৈরি হলো। আমরা যখন চলরিনা বলছি মানে দুটো গান বোধহয় বাঙালি শুধু এই দুটো গানের জন্যই তাকে মনে রেখে দেবে, মানে প্রচুর গান আছে যেগুলোর গানগুলোর কথা আমরা আজকে বলবো, কিন্তু এই শুনলেই এই নামটা তরুণ বন্দ্যোপাধ্যায় এবং চলরিনা আর আরেকটা গান, যে গানটার কথা এখন আমরা বলবো সেই গানটার কথা বলতেই হবে,
1: সেই গানটা অবশ্যই আমরা শুনবো। দেখো অ্যাকচুয়ালি চলরিনা আর যে গানটা শোনাতে চলেছে আমি বলে দিই সুলেমান, তো এই দুটো গান কিন্তু বাঙালিদের মনে একেবারে গেঁথে গেছিল তাই না সেই সময়, এবং গায়ক তরুণ বন্দ্যোপাধ্যায় বাংলা সঙ্গীতের যে স্বর্ণযুগ অর্থাৎ 50-এর দশক এবং 60-এর দশকে কিন্তু বেশ কিছু কালজয়ী গান গেয়েছিলেন, এবং সেগুলো ছিল তার ছিল একটা গভীর কি বলবো একটা গভীর এবং সুন্দর একটা পেলব কণ্ঠস্বর, যেটা প্রথম থেকে বলে আসছি যেটা বড্ড কানের আরাম দেয়, এবং তার সেই যে দুটো গান তা বাঙালির মনে যেমন গেঁথেছিল তেমনি এই গান দুটোর পেছনেও কিন্তু একটু ছোট ছোট গল্প আছে, যে গল্পগুলো না বলতে পারলে আমাদের যেন কেমন একটুখানি একটু অস্বস্তি হচ্ছে
0: না। আরেকটা এই গানটার কথা যখন বন্দ্যোপাধ্যায়ের গল্পেতে চলেই এসেছি তখন আমরা সেটা হচ্ছে যে সেই সময়টাতে বলছেন যে কলকাতায় মানে একটা সময় পুলক বন্দ্যোপাধ্যায় নানান কথায় তিনি বলছেন যে সেই সময় বলছেন যে ঠিক আছে অনেকের সুর অনেক কিছু তো হলো, আমি বরং এবার নিজের সুরে গান করব, তার মানে তুমি লেখো আমি গান করব,
1: হ্যাঁ আমি সুর দেব,
0: হ্যাঁ
1: আমি সুর দেব এবং গান করব, তুমি শুধু লেখো,
0: হ্যাঁ একদম।
1: আর এই লিখতে বসলে এখানে কিন্তু একটা জটিলতা আছে,
0: হ্যাঁ
1: তাই না, জটিলতার মাঝখানে কে মানে জটটা ছাড়ান বা জটটা পাকান কে, তিনি হচ্ছেন তরুণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী মীরা দেবী,
0: হ্যাঁ, এবং ভীষণ একটা অদ্ভুত সুন্দর সম্পর্ক ছিল তাদের মধ্যে, তাদের সঙ্গে বলছেন যে তাদের বাড়িতেই কিন্তু এই গানের জন্য যে তৈরি হওয়া আমাদের তো সকলেরই থাকে, আমরা যখন প্রোগ্রাম করতে বসি সেখানেও আমাদের এই আড্ডা একটা হয় আর কি, যে কোনো কিছু শুরুর আগের যে গল্পটা সেটা তো হয়, তো সেখানে তরুণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমার বাড়িতে এসে সিটিং করো, ঠিক আছে, তো এবার সিটিং হচ্ছে সবাই মিলে, তো সেই সিটিংয়ে মানে সব তৈরি হচ্ছে গান করছেন এরকম সব কিছু, অদ্ভুতভাবে কি হতো জানো, তুমি যখন মীরা দেবীর কথা বললেই তখন একটু বলি,
1: হ্যাঁ
0: বলছেন রাতের অধিবেশন অর্থাৎ মানে যখন আমরা সিটিং করলাম সেখানে সুর সবার ভালো লাগলো সব কিছু হয়ে গেল রেডি টেডি হয়ে গেল, পরের দিন সকালে মীরা দেবী যদি একবার ভুল করেও কখনো বলেন না তেমন হয়নি, মনে হচ্ছে সুরটা যেন খুব একটা কানে লাগছে না,
1: মানে সুর বা কথা কোথাও যদি তার মনে হয়েছে যে না এটা না ঠিক
0: নিজে সুর দিলেন এবং পুলক বন্দ্যোপাধ্যায় লিখলেন, তৈরি হলো সেই বিখ্যাত বাঙালির ঘরে ঘরে যে গানটা একেবারে তরুণ বন্দ্যোপাধ্যায়কে নিজের করে

এখনো সে কেন বেলো না, কেন বেলো না, কেন বেলো না, কেন বেলো না।

0: কত লোকে দেখি যায় আসে, তাতে কি যায় আসে, তারি সময় হলো না হলো না। ও সুলেমান
1: সুলেমান সুলেমান,
0: ও সুলেমান
1: সুলেমান সুলেমান,
0: ও সুলেমান
1: সুলেমান সুলেমান,
0: ও সুলেমান
1: সুলেমান সুলেমান।
0: এখনো সে কেন গেল না, কেন গেল না, কেন গেল না, কেন গেল না।
2: আচ্ছা, এই যে গল্পটা মানে শুনছিলাম আর কি মীরা দেবীর কথা, সেখানে কিন্তু আরেকটা গল্প এসেছে।
3: হ্যাঁ, অ্যাকচুয়ালি
2: খুব ছোট করে হলেও বলতে পারি
3: মীরা দেবী, হ্যাঁ একদম ছোট করে আমরা বলবো যে মীরা দেবী তো নর্মালি চেঞ্জ করতে বলেন, কিন্তু দুটো গানের ক্ষেত্রে তিনি চেঞ্জ করতে কিছুই বলেন। সেই দুটো গান কি বলে দাও।
2: হ্যাঁ, জঙ্গলে ঝড় এলো এবং আমার মনকে নিয়ে, মানে জঙ্গলে ঝড় এলো হচ্ছে সুধীন দাশগুপ্তর সুরে, আর মান্নাদের সুরে পুজোর গান আমার মনকে নিয়ে আমরা শুনবো। তো এখানে অদ্ভুতভাবে মানে কোনোভাবে মতামত খুব একটা মানে প্রসঙ্গে আর কি মানে খুব কিছু একটা দেননি,
3: মানে নর্মালি তার মানে বোঝা যাচ্ছে, ভাবো যে মীরা দেবী কতটাই সূক্ষ্মচিন্তার মানুষ ছিলেন এবং তাকে কতটা গুরুত্ব দেওয়া হতো, যে বাকি সব গানে তিনি কিন্তু কোথাও না কোথাও কিছু না কিছু খোঁজ বার করেছেন, মাত্র দুটো গান ছিল যে দুটো গানে তিনি কিচ্ছুটি বলেন।
2: হ্যাঁ, তুমি ভেবে দেখো।
3: হ্যাঁ, এবং না পুলক বন্দ্যোপাধ্যায়ের ওপরে
2: সেই আস্থাটা আর কি,
3: একদম তার আস্থা তো ছিলই, এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের উপরে কোথাও তার একটুখানি একটু মানে একটু ইয়েও ছিল,
2: অভিমানও
3: ছিল। হ্যাঁ, সেই অভিমানটা কেন ছিল, অভিমান তার মনে হতো যে তিনি বোধহয় মান্নাদের যে গানগুলো লেখেন সেগুলো একটু বেশি ভালো লেখেন, তরুণ বন্দ্যোপাধ্যায়ের জন্য যে গানগুলো লেখেন সেগুলো একটু কম ভালো লেখেন, মানে মানুষের এরকম মনেই হতে পারে। কিন্তু এক্ষেত্রে পুলক বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবে ক্লিয়ার করেছেন, অ্যাকচুয়ালি দেখো আমি আমি কোনো কথা বললে যেমন শোনাবে, তুমি সেই কথা বললে সেটা নাই শোনাতে পারে, তাই না?
2: গলার আমরা যেটা বলি ভয়েস মডুলেশন বা ভয়েস টেক্সচারের কথা যেটা বলা হয়,
3: সুতরাং দুজনেই মানে স্টলওয়ার্ড, দুজনেই অত্যন্ত গুণী, কিন্তু তোমার কণ্ঠে যেটা ভালো লাগবে সেটা আমার কণ্ঠে নাও লাগতে পারে।
2: আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব। হ্যাঁ, বিজ্ঞাপন বিরতির পর এসে আমরা এই গানটা, যে গানটার কথা বললাম সেটা শুনবো, পরপর দুটো গান শোনাও যেতে পারে, চলো।
4: সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা, সাপুজি বাস স্ট্যান্ড, 2 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর 2026।
5: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
6: আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

এই যে কথাগুলো বলছিলাম, এই কথাগুলো বলতে বলতে আমাদের মনে হলো যে আরেকটা গানের কথা, এই সময়টাতেই কিন্তু একসাথে, ওই যে সিটিংয়ের কথা বলছি, ওই সিটিংয়েই কিন্তু আরও একটা গান তৈরি হলো। সেই গানটা মানে না শুনিয়ে আর কি থাকতে পারছি না, কারণ মৃণাল বন্দ্যোপাধ্যায়ের সুরে পুজোর গান লিখলেন পুলক বন্দ্যোপাধ্যায়। মানে সেখানেও আবারও সেই বন্দ্যোপাধ্যায় বন্দ্য জুটি আর কি।

0: এই অদ্ভুতভাবে একটা কেমন মায়ায় জড়িয়ে গেল আমাদের কেমন সম্পর্কগুলো, এবং অদ্ভুতভাবে তিনি নিজেও, ঠিক এই যে সম্পর্কের কথা বলছিলাম না, যে তিনি তার ওয়াইফকে এই রকম একটা সুন্দরভাবে সেই গুরুত্ব দেওয়া জীবনে, যাকে বলা যায় প্রত্যেকটা ক্ষেত্রে।
1: দেখো অম্বালিকা, আমরা যখন কাউকে গুরুত্ব দিই, তার মানে কতটা নির্ভরশীলতা তার উপরে থাকে, তাই না? কতটা গভীর ভালোবাসা এবং গভীর নির্ভরশীলতা থাকলেই তবে তাকে আমরা অনেকটা বেশি গুরুত্ব দিই। তারা আমাদের জীবনে অনেকটা জায়গা জুড়ে থাকে। তরুণ বন্দ্যোপাধ্যায়ের জীবনে কিন্তু মীরা বন্দ্যোপাধ্যায় একটা সেরকমই বৃহৎ জায়গা জুড়ে ছিলেন, মানে জীবনের সবটাই যেন তিনি এইরকম ভাবে জুড়ে ছিলেন। কিন্তু সেইখানে দাঁড়িয়ে কিছু ঘটনা মানুষের জীবনে থাকে, জানো তো, হয়তো প্রত্যেকের জীবনেই বা কারো কারো জীবনে আসে এমন ঘটনা যা হয়তো আমাদের জীবনকে একেবারে ধ্বংস করে দিয়ে চলে যায়, কারোর কারোর জীবন ধ্বংস করে দিয়ে যায়, কারোর জীবনকে এমন ভাবে নাড়া দিয়ে যায় যে তিনি হয়তো আর সেই পুরনো দিনে ফিরে যেতে পারেন না। এরকমই একটা ঘটনা কিন্তু ঘটেছিল।
0: ঠিক, আসলে যেটা হয়েছিল মানে সেই সময়টাতে, মানে পরের দিকে আর কি, অনেকটা পরের দিকে
1: তার জীবনের,
0: হ্যাঁ, যেটা হয়েছিল, এই যে মানুষটি যার উপর এত নির্ভরশীলতা, সেই প্রিয়তমা শ্রী মীরা দেবী, তিনি হঠাৎ একদিন, মানে জীবনের অপরাহ্নবেলা বলা হচ্ছে, মানে ধরো একেবারেই শেষের দিক, তখন বয়স অনেকটা বেশি, যে কোনো কারণেই হোক উদ্দেশ্যহীনভাবেই তিনি চলে গেলেন, আর ফিরলেন না, মানে নিরুদ্দেশ হয়ে গেলেন, তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
1: এটা দেখো অদ্ভুত ব্যাপার, এরকম ঘটনা কিন্তু অনেক ক্ষেত্রেই ঘটে, মানে ধরো আমাদের আগের জেনারেশনের সঙ্গে যে ঘটনা ঘটেছে, এই জেনারেশনের সঙ্গে কিছু ঘটনা ঘটলো যেটা সিমিলার, তো এক্ষেত্রেও কিন্তু মীরা দেবীর মা ছিলেন, তিনিও কিন্তু এরকম হঠাৎ করে একদিন নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন,
0: ওনার শাশুড়িকেও খুঁজে পাওয়া যায়নি, আবার পরবর্তীকালে যেটা হলো, যেটা বংশ পরম্পরায় দুটো একই ঘটনা, তার স্ত্রীকেও পাওয়া গেল না, এবং এই আঘাতটা কিন্তু অদ্ভুত ভাবে ভীষণ রকম ভাবে গেছিল তরুণ বন্দ্যোপাধ্যায়, মানসিক, মানে যাকে বলে ভারসাম্য কিন্তু মানে হারিয়ে ফেলছিলেন তিনি,
1: যাই হোক মাঝে তিনি কিছু অসংলগ্ন হয়ে গেছিলেন তার ভাবনা চিন্তার মধ্যে।
0: হ্যাঁ, আসলে এই গানটা শুনতে শুনতে আমাদের একটা কথাই মনে হচ্ছিল, যাই হোক, হয়তো তার নিজের মনের কথা তিনি এভাবে ব্যক্ত করেছিলেন। শৈলেন রায়ের, কবি শৈলেন রায় তিনি লিখেছিলেন এই কথাগুলো, কোথাও যেন সেই বেদনা একেবারে ভিতর থেকে এসেছিলো।

0: কি অপূর্ব গানের কথা, কি অদ্ভুত একটা সুরের বাঁধনি। এই শৈলেন রায়, কবি শৈলেন রায় যিনি আর কি গানটা লিখেছেন, এই প্রসঙ্গে একটা কথা আর কি না বলেই পারছি না। মানে এর আগেরটা তো আমাদের মন খারাপের কথাই বলে, কিন্তু খুব মজার একটা কথা তিনি বলতেন তরুণ বন্দ্যোপাধ্যায়কে, বলছেন যে তোর নামটা ভারী সুন্দর, এই নামটা তোকে বুড়ো হতে দেবে না,
1: একদমই তাই,
0: বুড়ো বয়সেও লোকে বলবে তরুণ দাদু, বুড়ো হয়েও
1: নাতি নাতনিরাও তো বলবে না,
0: একদম
1: তরুণ দাদু, এরকম
0: তিনি তরুণ আজীবনের চিরসবুজ।
1: কিছু কিছু নাম আছে কিন্তু এরকমই, ধরো তার নাম হচ্ছে বুড়ো, ঠিক আছে,
0: সে ছোট থেকেই বুড়ো,
1: ছোট থেকে সে বুড়ো, ঠিক এরকমই তরুণ, তিনি তো তরুণ বেলায় তো তরুণই ছিলেন, কিন্তু বুড়ো বেলাতেও কিন্তু তিনি সেই চিরসবুজ চির তরুণ হয়েই থাকবেন,
0: বুড়ো হয়েও সেই তরুণ বন্দ্যোপাধ্যায়, এবং তরুণ হয়েই তিনি থাকছেন সবার হৃদয়ে। আজ সেই তরুণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন 28 আগস্ট পেরিয়ে এসেছি, তবু সোমার অম্বালিকা আজকে এই যে আধুনিক গানের যে আজকের গানদরিয়া স্পেশাল, সেটা কিন্তু একেবারেই তরুণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। আরও অনেকটা সময় আমরা থাকবো, ঠিক দুপুর 1টা পর্যন্ত, আর গানদরিয়ায় 107 FM রেনবোতে আপনার জন্য থাক এই গান।

0: চম্পা কলি কত নামে ডেকেছি তোমায়,
1: সেখানে সেই
0: রোমান্টিক গান, তাই না?
1: সেখানেও তো সেই মানে এই যে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গেও তার কিন্তু একটা অদ্ভুত সুন্দর সেই বন্ডিং যাকে বলে আর কি, সেইটা কিন্তু ভীষণ রকম ছিল। এই এইটা অস্বীকার করার কোনো মানে জায়গা নেই আর কি আমাদের। তো যাই হোক, এই এই যে গানটা আমরা শুনছিলাম না, এখানটাতেও ওই ওই জায়গাটাই আর কি আমাদের মনে হয় সবসময় যে বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন জনের সঙ্গে তো এই ব্যাপারটা করেছেন, সেখানে ওই শাস্ত্রীয় গায়ক যাকে বলা হয় সেইটা হিসেবে এই শ্যুটটা মানে মানবেন্দ্র মুখোপাধ্যায় মানে এটা করিয়েছিলেন আর কি তাকে দিয়ে। যাই হোক, আমাদের একটা মজার গল্পে যেতে হবে। মজার
0: গল্পটা 69-এ গান দিয়ে শুরু করেছিলাম, তাই না? চলোই না, গানটা দিয়ে আমরা আজকের যাত্রা শুরু
1: করেছিলাম।
0: 1969 সালে একটা গান তো পূজয় সুপারহিট হলো, আর সুপারহিট হওয়ার পরে গায়ক স্থির করলেন যে তিনি পরের বার আবার
1: এটা রোমান্টিক গান
0: পূজোতে গাইবেন, এবং সেটা অবশ্যই রোমান্টিক গান গাইবেন। তো তখনকার দিনে গান নির্বাচন এই বিষয়টা কিন্তু কিছু ক্ষেত্রে শিল্পীদের উপর ছেড়ে দেওয়া হতো,
1: ঠিক,
0: তারা নিজেদের ইচ্ছা মতো গান চুজ করতে পারতেন, হ্যাঁ, যে আমি এটা গাইবো এটা গাইবো না,
1: একদম একদম।
0: যদিও সুরকারদের কথাই ছিল
1: শেষ,
0: সেই দিনের শেষে চূড়ান্ত কথা, মানে তুমি যতই শিল্পী হিসাবে তুমি গান নির্বাচন করো না কেন, ফাইনালি যিনি সুর দিচ্ছেন তার একটা বিশাল গুরুত্ব ছিল,
1: ঠিক, একদমই তাই। এবং শুধু সেটা না, এবার কি হলো বলো তো, সেই তিনি তো ভাবছেন যে আমি এই গানগুলো করব, তিনি কি করেছেন, গৌরীপ্রসন্ন মজুমদারের কাছ থেকে দুটো গান রোমান্টিক গান লিখেও নিয়েছেন, এবার নিয়ে পকেটে করে চলে গেছেন নচিকেতা ঘোষের বাড়ি।
0: আর নচিকেতা ঘোষ তিনি কিন্তু দুর্দণ্ড প্রতাপশালী,
1: বলছেন আবার বেশন, আরে এই গানে সুর করে দিতে হবে। এবার গানের কথা শুনে তিনি নচিকেতা ঘোষ হঠাৎ গম্ভীর হয়ে গেছেন, বলছেন অসম্ভব, এই গান তোমাকে দিয়ে হবেই না, ব্যাস কি হবে
0: গেল,
1: শিল্পী তো আকাশ থেকে পড়লেন। বলছেন যে এগুলোই তো পূজোয় গাইবো ভাবলাম, কতবার এরম গানটাই তো হিট করলো, মানে তাই ভাবলাম, মানে সে তো আমতা আমতা করছে। নচি বাবু বলছেন না না সেও হতে পারে না, এ গান তোমাকে দিয়ে এবছর করা যাবে না, ব্যাস এবার কি হবে, কারণ যত যাওয়া হচ্ছে জানতে চাওয়া হচ্ছে সে কিছুতেই বলেন না তিনি। শেষে পিড়াপিড়ি করতে গিয়ে যেটা এলো সেটা হচ্ছে, এটা তো রোমান্টিক গান,
0: তোমার মাথা জোড়া টাক,
1: এই টাকে ওই প্রেমের গান হবে না, টাক না থাকলে এই গান গাওয়াতাম, বোঝো। আসলে এবার কি হলো জানো, তার পরেরটা আরো মজার। নচিকেতা বাবুর মজাটা কিন্তু শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায় ধরতে পারেননি,
0: ভীষণ
1: একদম হতাশ হয়ে তিনি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন।
0: এবার ঘন্টাখানেক পরে কি হলো,
1: মজাটা এখানে, ঘন্টাখানেক পরে কি হলো, সে জানলা দিয়ে তিনি সুর করছেন, নচিবাবু তার নিজের কাজ করছেন, হঠাৎ জানলা একটা অচেনা মুখ, এই দেখো এতে চলবে, এই যে জানলা দিয়ে নচিবাবু তো একেবারে চমকে গেছেন, বলছে টাক উধাও কোথায় গেল, নিউ মার্কেট গিয়ে এই উইকটা কিনে আনলাম। শিল্পী বললেন এই তো টাক ঢেকে ফেলেছে, এবার ওই গান গাওয়া যাওয়া যাবে। তিনি বলেছিলেন যে এই গান থেকে দাদা উইক পড়া চালু করলেন, এবং ওই যে মানে চলরিনা ক্যাসরিনা তারপরে নীলাঞ্জনারে, আমরা নীলাঞ্জনারে কিন্তু
0: সুপারহিট
1: উইক পরে কিন্তু পরেরটাও সুপারহিট হলো।
0: অ্যাকচুয়ালি আমরা আজকে কি করেছি, আমাদের জার্নিতে একদম প্রথমে সেই সুপারহিট গানগুলো দিয়ে আমাদের যাত্রা শুরু করেছি, তাই এই দুটো গান আর তো শোনাবো না, আমরা অলরেডি শুনিয়ে দিয়েছি।
1: এইবার যখন কম্বিনেশনটা একই, গৌরীপ্রসন্ন মজুমদার, নচিকেতা ঘোষ এবং তরুণ বন্দ্যোপাধ্যায়, এইটার পর যেটা তৈরি হয় সেটা তো কোনোটাই কম নয়, আমরা বরং এই গানটা শুনি।

0: রানো এই যে রাত্রি বিদায় লাবে তবুও তো তুমি আমারে রবে ব্যস্ত
1: মোটামুটি ঠিক দুপুর একটা পর্যন্ত থাকছি,
2: অম্বালিকা আমরা দুজন রয়েছি আর একেবারে ভরপুর তাঁরই গানে গানে।
1: হ্যাঁ, কি হয়েছিল মানে তো সেই যে সময়টা মানে ষাটের সত্তর পঞ্চাশ ষাটের দশকটায় আসলে
2: ফিরে যাচ্ছি,
1: আসলে ওইটাই এই তাকে দিয়েই কিন্তু সেই সময়টা একেবারে মানে ঘিরেছিল আর কি। সেই প্রচুর গান, প্রচুর গান সেই সময় হয়েছে, রোমান্টিক আবেদন থেকে বাকি সবটাই অদ্ভুতভাবে প্রবীর মজুমদারের সুর করা এবং তরুণ বন্দ্যোপাধ্যায় গাওয়া এই যে গানটা সেটাও ভীষণ বিখ্যাত। তো সেই মানে জনপ্রিয় একটা গান, আমরা সেই গানটা দিয়ে আপাতত এই পর্ব থেকে বিদায় নিচ্ছি, কারণ প্রথম পর্ব থেকে আর কি বিদায় নিচ্ছি বলাটা ভুল, গানটা রেখে যাচ্ছি। দু মিনিটের একটা সংবাদ বিরতি, বারোটা বেজে দু মিনিটে আমরা ফিরছি আপনার সঙ্গে, গল্প হবে অনেক, সোমা আর অম্বালিকা রইল আপনার সঙ্গে, স্টে টিউনড উইথ আস 107 FM রেইনবো।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% হারে বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিডিপি বৃদ্ধির হারকে এক বিরাট সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তেলের মূল্য বৃদ্ধি, সরবরাহ শৃঙ্খলে বাধা এবং আন্তর্জাতিক অনিশ্চয়তা সত্ত্বেও এই সাফল্য দেশের জনগণের সম্মিলিত শক্তির প্রতিফলন। এদিকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, এই সাফল্যের পুরো কৃতিত্বই দেশবাসীর। অগস্ট মাসের 28 তারিখ পর্যন্ত দেশে 1,071 লক্ষ হেক্টর জমিতে খরিফ শস্যের ফলন হয়েছে বলে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। 414 লক্ষ হেক্টর জমিতে ধানের ফলন হয়েছে। অন্যদিকে ডালের উৎপাদন হয়েছে 115 লক্ষ হেক্টর জমিতে। হরপাবানে বিধ্বস্ত নেপালে জীবিত ব্যক্তিদের খোঁজে উদ্ধার কাজ চলছে জোর কদমে। ত্রিশুলি 3 এই জলবিদ্যুৎ কেন্দ্রে কাদাভর্তি সুড়ঙ্গে প্রায় 600 জন শ্রমিক আটকে থাকার সম্ভাবনা রয়েছে বলে খবর। উদ্ধারকারী দল বিস্ফোরক, ভারী যন্ত্রপাতি, এয়ার পাম্পের সাহায্যে সুড়ঙ্গে অভিযান চালাচ্ছে। নেপাল সেনার সঙ্গে উদ্ধার অভিযানে হাত মিলিয়েছে চীনের সেনাবাহিনী ও ভারত, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ দল। বন্যা ও ভূমিধসে তলিয়ে যাওয়া সুড়ঙ্গগুলিতে উদ্ধার কাজ চালানো কঠিন হয়ে পড়ছে বলে জানা গেছে। রাজ্যে স্নাতক স্তরে 0 আসনে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে বৃহস্পতিবার। ডিসেন্ট্রালাইজড বা বিকেন্দ্রীভূত পোর্টাল মারফত রাজ্যের 17টি বিশ্ববিদ্যালয়ের 760টি কলেজেই ভর্তি প্রক্রিয়া চলবে 2 রাউন্ডে 18ই সেপ্টেম্বর পর্যন্ত। 9.5 লক্ষ আসনে এখনও পর্যন্ত 3,82,000 পড়ুয়া ভর্তি হয়েছে। ক্রেতা সুরক্ষায় রাজ্য সরকার উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহ পালন করবে। উপভোক্তা বিষয়ক দপ্তরের উদ্যোগে আজ মধ্য কলকাতার হগ মার্কেটে এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যস্তরে সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানের সূচনা করবেন। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: ফিরে এলাম আমরা। 12:02 হয়ে 44 সেকেন্ড হয়েছে। আপনি টিউন করেছেন 107 FM রেনবো, শুনছেন গান দরিয়া। আজ তরুণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রয়েছি আমি অম্বালিকা, আর আমার সঙ্গে
3: রয়েছি আমি সোমা, আর একগুচ্ছ তরুণ বন্দ্যোপাধ্যায়ের গান শোনাচ্ছি। খুব সুন্দর মিষ্টি মিষ্টি সেই গান শুনে পৌঁছে যাচ্ছি সেই দিনে, আর সেই দিনের গানগুলো যে আজও আমাদের মনে মণিকোঠায় এত সুন্দরভাবে অবস্থান করছে সেটাও কিন্তু ভেবে ভারী ভালো লাগছে।

0: গান, তাই না?
1: ঠিক,
0: আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে। আর যেমন গানটার লেখনি, তেমন তার সুন্দর মিষ্টি সুর, আর তার সঙ্গে রয়েছে
1: তার গায়কী
0: বন্দ্যোপাধ্যায়ের অসামান্য গায়কী। সব মিলিয়ে যথারীতি সুপারহিট।
1: আর এই সুপারহিট গানটার ছোট্ট কথা একটুখানি বলে নিই, যে সেই পূরক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুন্দর এই বন্ধুত্বের যে গল্প আমরা রয়েছি শুনছিলাম, সেখানেই একদিন হঠাৎ করে তরুণ বন্দ্যোপাধ্যায় এসে পূরকবাবুকে বললেন যে যাত্রায় বড় প্রশান্ত,
0: মানে প্রশান্ত ভট্টাচার্য,
1: হ্যাঁ প্রশান্ত ভট্টাচার্য ভীষণ ভালো সুর করছে, তাকে দিয়ে এবার পূজোর গান করব। আসলে পূজোর গানের একটা তো সেই সময় একটা অদ্ভুত

0: মানে ক্রেজ যাকে বলে, ঠিক কথাই, এটাই বোধহয় সেই মানে এখনকার শব্দটা এখন হলেও আসলে সেটাই সত্যি। হে পূজোর গান করবো তিনি বলেছিলেন,
1: সবাই অপেক্ষা করে থাকতো এবার পূজোয় নতুন কি গান রিলিজ,
0: নতুন শিল্পী মানে যে কোনো শিল্পী যারা বিখ্যাত শিল্পী তারাও অপেক্ষা করতেন যে কার সুরে কার কথায় এভাবে লেখা যায়। যাই হোক, এই সমস্ত তো ছিলই,
1: সেটা একটা বড় কর্মকাণ্ড ছিল যে পূজোয় কি রিলিজ হবে,
0: এবং সেটা বেশ মানে কয়েক মাস ধরে ব্যাপারটা মানে প্ল্যানিং হতো।
1: আর সাধারণ যারা শ্রোতা যারা গান ভালোবাসেন তারাও উন্মুখ হয়ে থাকতেন যে এবার পূজোয় কোন গান বেরোতে চলেছে আমরা শুনবো, এবং চারিদিকে বিভিন্ন পূজো প্যান্ডেলের সেই গানগুলোই বাজছে।
0: হ্যাঁ তুমি ভাবো, যাই হোক এটা কিন্তু 1976-এর কথা বলছি আর কি। যাই হোক, সেই সময় ওই প্রশান্ত ভট্টাচার্যকে দিয়ে সুর করালেন এবং অবশ্যই লিখে দিলেন পুলক বন্দ্যোপাধ্যায়, আর গাইলেন তিনি অর্থাৎ তরুণ বন্দ্যোপাধ্যায়। আর এই যে গানটা মানে এরকমভাবে রিলিজ হলো, আমরা কিন্তু এরকম নানান গানের কথা মানে আসতেই পারি আর কি, মানে প্রচুর গানের কথা তো আসছে এবং আমরা তার নানান রকম কথা শুনছিও। আমরা আরেকটা গানে একটু যাই, মানে প্রশান্ত ভট্টাচার্যের কথা যেহেতু বলেছি,
1: এখানে কিন্তু পুলক বন্দ্যোপাধ্যায় এবং
0: লেখনী এবং প্রশান্ত ভট্টাচার্যের মানে সেই সুর, আমরা একটু আরেকটা গান শুনে নিই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: দেখো, আনারকলি গানটা যেমন সেই সময়ে জনপ্রিয় ছিল, তার পাশাপাশি তো বহু গান তার জনপ্রিয়তা পেয়েছিল এবং বারবারই দেখো, যেহেতু পুজোর আগে, আর মজার কথা এটাই যে তরুণ বন্দ্যোপাধ্যায়ের গানগুলোর সঙ্গে পুজো রিলিজটা খুব
1: একদম গুরুত্বপূর্ণ, আমরা সেটাই বারবার করে বলছিলাম,
0: আরো বেশি প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে না এই সময়টায় দাঁড়িয়ে পুজো রিলিজের গানগুলো আমরা শোনাতে পারছি। এবং একটা পুজোয় মানে মিল্টু বাবু
1: ঘোষ,
0: মিল্টু ঘোষ, মিল্টু বাবু বলে বলা হচ্ছে এখানে, যে মিল্টু ঘোষ তিনি বলছেন যে তরুণদার গাওয়া দোল দোল চতুর্দোলায় চড়ে গানটা কিন্তু
1: দারুণ ভাবে মানে পপুলারিটি পেল আর কি। মানে সেই থেকেই মানে কি হচ্ছে যে মানে মনে হচ্ছে যে প্রত্যেক বছরই যদি ওর সঙ্গে কাজ করার একটা মানে ব্যাপার হয়, একটা বেশ সুন্দর বন্ধুত্ব হলো। এবং সেইভাবে মানে একেবারে সন্ধ্যে থেকে গান নিয়ে বসে যাচ্ছেন সবাই, দারুণ ভাবে পুজোর গান তৈরি হচ্ছে। রাত 12টার সময়ও বোধহয় মানে সে খড়ের লরি চেপে তারা তখন আর কি মানে গাড়ি কিছু পাওয়া যাচ্ছে না, খড়ের লরি চেপে তারা বাড়ি ফিরছেন, মানে এই রকম একটা
0: নেশা তৈরি হয়ে যায় তো। মানে দেখো কিছু কিছু নেশা কিন্তু বেশ ভালো,
1: একদম তাই,
0: যেমন এই নেশা, এই নেশায় মুড হয়ে গিয়ে কোনো দিন রাত তো খেয়াল থাকে না, সুরটাকে পারফেক্ট করতে হবে।

0: কথাটাকে পারফেক্ট করতে হবে, এবং তারপরে সুর আর কথা মিলিয়ে যেটা দাঁড়ালো সেটা গায়ক নিজের কণ্ঠে গ্রহণ
1: করলে। এবার হচ্ছে জানো তো, ওই যে খড়ের গাদায় চেপে তারা বাড়ি ফেরার গল্পটা বললাম, বলছেন কি যে তোমাকে বসতেই হবে, মানে তো ওকে বলছেন মানে একেবারে বন্ধুত্ব, কিন্তু সেখানে বলছেন যে মানে উগ্রতা জিনিসটা কিন্তু এই মিল্টু ঘোষের একেবারে স্বভাবে ছিল না, তিনি খুব মজার মানুষ ছিলেন
0: একদমই।
1: হ্যাঁ মানে ও মানে সে এক একটা এমন মানে দুষ্টুমি করত, হ্যাঁ সে তখন মানে মানে একেবারে সেই প্রাণ সঞ্চার করে না বন্ধু মহলে, সেই রকম ভাবে ঘটনাগুলো ঘটতো। তুমি যে গানটার কথা উল্লেখ করে দিলে, আমরা বরং সেই গানটায় আসি, তারপরে আবার মানে তার দুজনে তাদের দুজনের যে ব্যাপারগুলো, দুজন না আসলে তিনজন, মানে তরুণ বন্দ্যোপাধ্যায় গানটা গাইছেন এবং মিল্টু ঘোষ লিখছেন, আর অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কিন্তু এই যে গল্পটা বললাম মানে সেটা কিন্তু অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গল্প, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সুর করছেন। চলো শুনি।

0: আহা, কি অপূর্ব গানের কথা! এবং মানে এই যে বাঁধনটা যেটা আমরা বলছিলাম যে মিল্টু ঘোষ এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, তুমি ভেবে দেখো সেখানেই তাদের দুজনের যে মজার কথা বলছিলাম না, তিনি মজার মানুষ ছিলেন এবং তাদের দুজনের বন্ধুত্বটা কিন্তু অদ্ভুত একটা সুন্দর ছিল, ভীষণ রকম সুন্দর বন্ধুত্ব ছিল, যেটা এগিয়ে নিয়ে গেছিল অনেক গানের, একেবারে সৃষ্টি হয়েছিল এই বন্ধুত্বের জন্যই।
1: অবশ্যই, আর মানে সেই রকমই গান লেখা এবং গানের সুর করা এই সবের মধ্যেই চলে আসছেন সেই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বড় ছেলের কথা, তাই না? অমিত তার নাম। সেই অমিত হচ্ছে বড় ছেলে, অমিতকে বলা হচ্ছে যে পালোয়ান ক্যারামটা পার।

0: একহাত হয়ে যাক, মানে দায়বদ্ধতা তিনি নিয়ে বসে আছেন, তখন তিনি কি বলছেন, রিল্যাক্স মোডে বলছেন যে অমিত পালোয়ান একটা কাজ কর ভাই, ক্যারামটা পার, এখন দু হাত খেলে
1: যাই। ঠিক ঠিক ঠিক। আর কি জানো তো, তিনি মানে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন যে অনুরাধা, তিলোত্তমা এই রকম সব ব্যাপারগুলো তাকে খুব চিরদিনই খুব ভালোভাবে টানত, সেইটা তিনি জেনে গিয়েছিলেন মিল্টুবাবু। এবার সেই মানে যে জায়গাটা, সেইখান থেকেই তিনি নানান রকম লিখে এমন কিছু লিখে ফেলতেন যেখান থেকে সুর সৃষ্টিটা তার জন্য অনেক সহজ হয়ে যেত। সেই জন্যই বোধহয় এই পারিবারিক বন্ধনটাও খুব সুন্দর ছিল। আর সত্যি একটা মানে এই যে তার যে মানে মিল্টু ঘোষের কথা বলছেন যে যে আপাত শিশু মানে ঝর্ণার জলের মতো বয়ে আনত তার এই যে উৎসস্থল একটা গভীর ঐশী স্তব্ধ পাহাড় ছিল তাদের নিজেদের, এই কথাটাই আমরা একটুখানি ভেবেছিলাম। এবং সেখান থেকেই কিন্তু তৈরি হচ্ছে আরও একটা গান, আমরা তরুণ বন্দ্যোপাধ্যায় আরও একটা গান শুনবো, বিখ্যাত গান, মানে একেবারে প্রচণ্ড বিখ্যাত গান। সেই গানটার সৃষ্টিও কিন্তু ঠিক এভাবেই হলো।

কাটা শাড়ি এলোমেলো আমালেগে দুলছে কেমন পথ চলা তার মনকে আমার হিজিবিজি ভাবনায় ভরছে এখন।

0: খোপায় এই ম্যাগনোলিয়া আর ক্যামেলিয়া দুলছে আমি জানি না, তবে আজকে মোটামুটি আমাদের কারুরই মানে খোপা আর চুল সেগুলো কিন্তু ঠিকঠাক জায়গায় নেই, এটা তুমি বলতেই পারি।
1: ফুল দোলা তো পরে
0: পড়ো, একেবারে প্রশ্নই নেই,
1: ভিজে একেবারে কাক ভিজে, ওই যে বলছিলাম ভিজে ভিজে একেবারে অবস্থা খারাপ।
0: হ্যাঁ, প্রত্যেকে যারাই আসছেন তাদের কিন্তু একটাই কথা, সেই রকমই কিন্তু আপনি যাতে রাস্তায় বেরিয়ে নানান রকম বিপদে পড়তে পারেন সেই ব্যাপারে আমাদের কাছে সতর্কতা রয়েছে। এখন কিন্তু একটা দারুণ মানে খুব প্রয়োজনীয় ওয়েদার আপডেট।
1: একদমই তাই, ওয়েদার আপডেটে রয়েছে শুধুমাত্র আমরা তো রয়েছি কলকাতার বুকে বসে, কিন্তু বিভিন্ন জেলায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, যেমন ধরুন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম।

0: বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, এই সমস্ত জেলার জন্য কিন্তু সতর্কবার্তা রয়েছে। সেটা অবশ্যই ওয়েদার ফোকাস রয়েছে, যেখানে বলা হচ্ছে যে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বা বয়ে যাচ্ছে বলা যায়, এবং তার পাশাপাশি তীব্র বৃষ্টিপাত এবং বজ্র বিদ্যুৎ তার সঙ্গে কিন্তু রয়েছে। সুতরাং অবশ্যই আমরা যারা বাধ্য বেরোতে, তারা তো বাইরে বেরোবই, কিন্তু সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আর তার পাশাপাশি অবশ্যই কোথায় কোথায় বলে দিলাম, কিন্তু যারা খুব অসুবিধা নেই, আজকে বেরোনোর খুব প্রয়োজন নেই, তারা কিন্তু অবশ্যই ঘরে থাকুন এবং সতর্ক থাকুন, যাতে কোনো রকমভাবে এই বজ্র বিদ্যুতের সঙ্গে, মানে বজ্রপাতটা তো অনেক ক্ষেত্রে আমাদেরকে অনেকটা সমস্যা সম্মুখীন করে, বিপদের মুখোমুখি ফেলে দেয়। তাই যতটা সম্ভব ঘরে থাকুন, খুব প্রয়োজন ছাড়া
1: আমাদের কাছে মোটামুটি 11টা 11টা এই খবরগুলো চলে এসেছে 11:30টায়, সেটা সেখানে বলা হচ্ছে আগামী 2-3 ঘন্টা। অতএব আপনারা কিন্তু সবাই এই সময়টা ভীষণ রকম অ্যালার্ট থাকার চেষ্টা করুন। সেই জায়গাগুলো আমরা বলেই দিয়েছি, মানে কোন কোন অঞ্চল, সেই কথা মাথায় রেখে যদি সম্ভব হয়।
0: আরেকটা জিনিস দেখো, এই যে কোন কোন অঞ্চল আমরা বলে দিলাম, সেটাতে মোটামুটি দক্ষিণবঙ্গ টা কভার করে যাচ্ছে, তাই না? শুধু দক্ষিণবঙ্গ না, দেখো অনেকটা জেলাই, যেমন আমরা বাঁকুড়া দেখলাম, হ্যাঁ, বাঁকুড়ার বেশ কিছুটা অঞ্চল, উত্তর চব্বিশ পরগনা, তারপর বর্ধমানের বেশ কিছুটা অংশ, হুগলি, হাওড়া, এগুলো তো রয়েইছে। এবং তার পাশাপাশি আমার মনে হয় যে এতটা সতর্কতা না দিলেও কাগজ হয়তো আমাদের কাছে মানে এভাবে লিখে দেয়নি, তবু বলবো যে কলকাতার মানুষেরাও কিন্তু সাঁতরাচ্ছেন।
1: খুব সত্যি কথা, এটা ভীষণ সত্যি কথা, অনেক জায়গায় জল জমেছে, এবং আপনারা যারা বেরোচ্ছেন তারা কিন্তু খুব সাবধানে বেরোবেন এবং হাতে সময় নিয়ে বেরোবেন, সব থেকে যেটা বড় কথা।
0: আর
1: আমাদের এখন আপাতত একটা কাজ আছে,
0: অবশ্যই সম্ভব যদি হয় তার ফাঁকে আমাদের গান শুনবেন, মানে আমাদের, মানে আমাদের যে শোনানো গান সেগুলোর তরুণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আজকে পথ চলছি আমরা, আবারও ফিরবো গানে। কিন্তু তার আগে ওই যে একটা ছোট্ট গুরুত্বপূর্ণ কাজ, ছোট্ট একটা বিরতি, বিরতির ওপারে ফিরে আসছি।
2: FM Rainbow, Shat Shure Sharadi, Shat Shure Sharadi.
3: হরে কৃষ্ণ। সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন, কলকাতা, শাপুরজি বাস স্ট্যান্ড, 2ই সেপ্টেম্বর থেকে 5ই সেপ্টেম্বর 2026।
2: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
4: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: তোলপাড় তোলপাড় মনের কথা। দেখো, মিল্টু ঘোষ গানটা লিখলেন এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুর এই গান, আর অবশ্যই তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ। তো আমরা একটু আগেই বলছিলাম যে মিল্টু ঘোষ তিনি একজন অত্যন্ত উচ্ছল এবং হাসি খুশি একজন মানুষ, আর সেই মানুষটা যখন লিখছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের জন্য বা তরুণ বন্দ্যোপাধ্যায়ের জন্য যখন লিখছেন, সেখানে তার গানটা লেখার মধ্যে যে একটা ছন্দবদ্ধ বিষয়, যেখানে একটা ছড়ার ছন্দ ধরনের তোলপাড় তোলপাড় মনের কথা, এই বিষয়টা আর তার সঙ্গে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের যে সুরারোপ, এই দুটো আর তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ, হ্যাঁ, এইটার মধ্যে কিন্তু খুব যে মারপ্যাচ দিলেন সুরের মধ্যে, সেটা কিন্তু অভিজিৎ বন্দ্যোপাধ্যায় করলেন না।
1: মারপ্যাচ যখন নেই, কিন্তু তার মধ্যেও যেটা ছিল কি বলতো, খুব স্মার্টনেস।
0: এক্স্যাক্টলি,
1: এই গানগুলোর মধ্যে যেটা ছিল সেই সময় অনুযায়ী, মানে কোন সাল সেটা তুমি ভেবে দেখো, সেই সময়টাতে মানে এই যে সুরের চলনটাই বলো, লেখার ধরনটাই বলো, বা এই যে ছন্দবদ্ধতা যেটা তুমি বলছিলে, মানে 1965 কথা বলছি কিন্তু আমরা, মানে 50-60 দশকে তৈরি, অথচ এই গানের যে আধুনিক যে আধুনিকতা আর কি যাকে বলে, যেমন ধরো এই কথাটাতেই আধুনিকতার কথাতে বলতে যাচ্ছি, আমরা যে পরের দিকে বলি যে নাগরিক যে একটা মনস্কতা বা নাগরিক বোধ ছিল আমাদের, এখনকার গানে নাগরিক বোধ তৈরি হয়েছিল, কিন্তু সেই নাগরিক বোধের কথা যখন আমরা যদি মানে সেই জীবনমুখী গানের দিকে যখন পরের দিকে চলে আসছি, তখনকার কথায় যদি আমরা নাগরিক বোধের কথা বলি, হ্যাঁ, সেইটা বাদ দিয়ে আমরা ধরো এই তোলপাড় মনের কথা বা সুবীর সেনের নগর জীবন, এই গানগুলো কি ততটা আধুনিক নয়? তুমি ভেবে দেখো তো, আজকের থেকে আমার মনে হয় সেই সময়ে বোধ হয় সেটা আরও বেশি আধুনিক ছিল। এই এটা কিন্তু একটা অদ্ভুত, আমার এটা এটা একান্তই আমার মনে হয় হয়তো, কিন্তু তবু এটা আমার মনে হয়, মানে কোথাও একটা গিয়ে এটা একটা আমার মনে হয়। তো যাই হোক, মানে বারবারই আরও অনেক কথাই, অনেক গান, অনেক কিছুই মনে পড়ছে আমাদের সবার। তো আচ্ছা, আমরা আরেকটা গানে যাই, সেই গানটার কথাও বলতে হবে আর কি, মানে অনেক কিছু গানে আমরা বেরিয়ে যাচ্ছি এই প্রসঙ্গেই। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে বলতে আমার এই গানটা শোনাতে ইচ্ছা করছে, এটা একটু একটু অন্যরকম, একটু অন্যরকম কেন বলছি, কার কথা বলছি গানটা শুনে নিয়ে এসে বলছি।

0: অদ্ভুতভাবে আমাদের একটা জিনিস মনে পড়ছিল, যে এই যে সময়কালটা, এই যে গানটার কথা শোনালাম, সেটার কারণ হচ্ছে যে শ্যামল মিত্রের সুর পবিত্র মিত্রের কথা, মানে বাণী আর কি যাকে বলে। তুমি একটুখানি এই সময়কালটা যদি আমরা একটু ভেবে দেখি, ভেবে দেখো, আমরা ম্যাগনোলিয়া ক্যামেলিয়া শুনলাম, তোলপাড় মনের কথা শুনলাম, আমরা যেটা বললাম যে স্টাইলটা ওয়েস্টার্নাইজ দেশের, যেটা আর কি
1: একদম ভিন্ন ধর্মী গান, কিন্তু এটা
0: মানে
1: ধরো কাজল নদীর জল, এটাও কিন্তু সুপারহিট
0: না, সেটাই আর কি। মানে তুমি ভাবো নন ফিল্ম যখন গান তৈরি করছে, সেখানে মানে শিল্পী অনুযায়ী প্রয়োগ করা হচ্ছে, সেখানে গ্রামোফোন কোম্পানি এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তারা দুজনে এই পরপর মানে পূজোর গান হিসেবে ওয়েস্টার্ন নাম্বারটাকে তাকে মানে তাকে যাকে বলে আইডেন্টিফাই করে ফেলছেন, হাইলাইট করছেন। সেই সময় প্রায় সেই সময় ধরো 70 শুরুর দিকটা আর কি, ওই সময়টাতে যেটা হলো, ঠিক সেই সময়টাতে শ্যামল মিত্র তরুণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে এক বছর রেকর্ড করালেন এইটা। এইটা তুমি ভাবো কতটা অন্যরকম। আমি গায়কীর উদাহরণটা দেব বলেই এই গানটার কথা বললাম, মানে এই এই জন্যে আমার বারবার মনে হচ্ছিল যে আমাদের বোধ হয় একটু অন্যরকমভাবে ভাবা যেতে পারে। মানে এই হামিং, তুমি ভাবো এই সুরের যে চলনটা, আমি একটুখানি বলি, আমার কেমন যেন মনে পড়ছে যে মধুমতির যে সুহানা সাফারের ওহো এই যে হামিংটা, সেইটা নাকি শ্যামল মিত্র খুব পছন্দ হয়েছে। অদ্ভুতভাবে
1: ব্যবহার তো করতে হবে।
0: হ্যাঁ, কলকাতা ফিরে এসে পবিত্র মিত্রকে নিয়ে গান তৈরির জন্য বসলেন, একটা অদ্ভুত গান মানে তৈরি হচ্ছে, এরকম সমস্ত কিছু হচ্ছে, কিন্তু অদ্ভুতভাবে ঠিক ওইভাবে কিন্তু ওই সুরটাকে নিলেন না। আবার একটা অসমীয়া সুর, সেখান থেকে সেই বিভিন্নভাবে বিভিন্ন মানুষই কিন্তু গাইলেন, সুর এগোলেন। তুমি ভেবে দেখো এই চলনটা, এই চলনটা যদি তুমি ঝিকিমিকি জল নদী টলমল হেমন্তদার, মানে হেমন্ত মুখোপাধ্যায়ের আর কি যেটা, তারপর ধরো কপালে সিঁদুর সিঁদুর টিপ,

0: শলিল চৌধুরী ও মোদের দেশবাসী রে, এইটার সঙ্গে কিন্তু আবার কাজল নদীর জলের একটা অদ্ভুত মিল আছে। মানে সেখানেও আধুনিকতা, আধুনিকতার সঙ্গে মৌলিক যে পর্দার ব্যবহার সেটা কিন্তু একটা অদ্ভুতভাবে অন্যরকম হলো
1: একদমই। আর এটা একটু পরের দিকের, ফলে এক্সপেরিমেন্টটা আরো বেশি হলো, যতদিন যায় তত তো এক্সপেরিমেন্টটা বাড়তে থাকে। তো গানের সুর নিয়ে, কথা নিয়ে, চলন নিয়ে এবং বিভিন্ন জায়গা থেকে সেই তার

দাশগুপ্তর কথা সেই সময় মানে বলছিলাম, তাহলে সেই মানে সুধীন দাশগুপ্তর মানে আমরা তো বিভিন্নভাবে চেষ্টা করেছি যে বিভিন্ন সুরকারের সঙ্গে তার কাজের কথা, তো সুধীন দাশগুপ্তর কথা কিন্তু বলা হয়নি। আমরা বরং সেই গান একটা শুনি, সুধীন দাশগুপ্তর লেখনী এবং সুর দুটো একসাথে করে তরুণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে গাওয়ালেন এই গান।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা কিন্তু বিভিন্ন সুরকারের সঙ্গে তার গল্প, মানে যেটা বলছিলাম আর কি, সেখানে সুধীন দাশগুপ্তর গান আমরা শুনলাম। তারপরের এই যে গানটি ভীষণ সেই সময়ের জন্য, মানে তুমি ভাবো 1952 সেই সময় সেই গান হেমন্ত মুখোপাধ্যায় কিন্তু গৌরীপ্রসন্ন মজুমদার লিখলেন এবং হেমন্ত মুখোপাধ্যায় সুর করলেন এবং তরুণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে, সত্যি সত্যি তিনি তখন একেবারে তরুণ আর কি, হ্যাঁ সেই সময় কিন্তু এই গান গাওয়া হয়েছিল।
1: দেখো মাত্র 16 বছর বয়সে তার গানের রেকর্ডিং শুরু হয় এবং তিনি দুটো ভজন গেয়েছিলেন, বৃন্দাবন কি দীপক এবং গিরিধারী শ্যাম হামারি, এই দুটো গান গেয়েছিলেন। তার পরিবার কিন্তু অত্যন্ত সম্ভ্রান্ত ছিল এবং তার বাবা ঠাকুরদাদা তারা সমস্ত আইনজীবী ছিলেন, তৎসত্ত্বেও তার জীবনে অনেক ঘাত প্রতিঘাত আসে এবং তার কারণে মাত্র 17 বছর বয়সেই তাকে চাকরির খোঁজে মানে খোঁজ করতে হয় এবং তিনি যোগদান লাস্টে হাওড়া জেলা পুলিশে। কিন্তু এই যে অনেক ঝড়ঝঞ্ঝা তার জীবনে আসলো, তবু তিনি গানকে তো আঁকড়ে ধরে রেখেছিলেন না, বরং ছেলেবেলা থেকেই তার কণ্ঠের সুরের প্রতি তার মানে যারা ভরসা রাখতেন তারা হচ্ছেন তার বাবা, তার দাদা, দিদি, এরা।
0: হ্যাঁ, তুমি যখন ছোটবেলার কথা বললে তাহলে ছড়ার কথা মনে পড়ে গেল, তিনি গান গেয়েছিলেন যেগুলো কিন্তু ছড়া দিয়ে তৈরি, সেই একটা গান আমরা বরং শুনে নি, মানে হাতে তো সময় ভীষণ কমে আসছে একদম।

0: কি শুনেছেন তো, মানে শুনতে চাই বলা হয়েছে, নিশ্চয়ই শুনেছেন, এটা একদম মানে বলতেই হয়। কারণ হচ্ছে যে এই যে ছড়ার কথা হলো দিলীপ সরকার, মানে 1956 তৈরি হয়েছিল গানটি, দিলীপ সরকারের সুর, সন্তোষ মুখোপাধ্যায়ের মানে লেখা আর কি ছড়া। মানে এই কথা আর মানে বলে খুব একটা লাভ নেই, আমরা ঝটপট পরের গানে যাই। তার মধ্যে আজকের দিনটা কি,
1: একদম আজকের দিনটা, আজকে তো 1 সেপ্টেম্বর, কিন্তু আমরা স্মরণ করছি 28 আগস্টের কথা। 1926 সালে হাওড়ার পঞ্চাননতলার এক শুনশান গলি কালী বন্দ্যোপাধ্যায় লেনে তাঁর জন্ম হয়েছিল। তাঁরই জন্মদিন যাপন করছি, উদযাপন করছি, এবং তার পাশাপাশি শতবর্ষের আলোকেও তিনি আলোকিত। তাই একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে গান্দরিয়ার শেষে অম্বালিকা আর সোমা আপনাদের কাছ থেকে বিদায় নেবে, কিন্তু আছে এখনো বহু গান, এমন অনেক গান হয়তো আপনারা ভাবছেন যে কই এই গানটা তো শুনলাম,
0: হ্যাঁ মানে তুমি ভাবো ব্যালাড ঘরানার বিভিন্ন গান আমরা শুনছিলাম, এই গানটা না শুনলে হয় না। ব্যালাড ঘরানা যাকে বলে, তিনি কিন্তু সেরকম কিছু গান গেয়েছেন।

0: এমন কিছু গান, আরও কত গান বাকি রয়ে গেল সেই সব নিয়েই আর থাকা যাচ্ছে না। সময় ঘড়ি আমাদেরকে একেবারেই ভীষণভাবে চোখ রাঙাচ্ছে। অম্বালিকা সোমা আপাতত বিদায় নিচ্ছে এই গান শুনতে শুনতে। তরুণ বন্দ্যোপাধ্যায় আরও একটি গান রেখে গেলাম আপনার জন্য এবং ফিরে আসবো 2:02।
1: নাটকে তবু নিয়ে

0: তলে ঘিলো
1: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে 26তম সাংহাই সহযোগিতা সংগঠনের শীর্ষ সম্মেলনে ভাষণে সকল সদস্য দেশগুলির প্রতিনিধিদের জঙ্গি তহবিলে অর্থ যোগান, নিয়োগ ও মৌলবাদের আঁতুড়ঘর ধ্বংস করে ফেলার আহ্বান জানিয়েছেন। শ্রী মোদী বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সংঘর্ষ যুদ্ধ চলছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যুদ্ধ ও সংঘর্ষ কোনো সমস্যার সমাধান নয়, যে কোনো ধরনের বিবাদ বিতর্কের সমাধান কূটনীতি ও আলোচনার মধ্য দিয়ে আসতে পারে বলে তিনি মত ব্যক্ত করেন। নেপালে সাম্প্রতিক হরপাবানে নিহত ভারতীয় নাগরিকদের দেহ শনাক্ত ও দেশে ফেরানোর বিষয়ে বিস্তারিত জানিয়েছে কাঠমান্ডুস্থিত ভারতীয় দূতাবাস। দূতাবাস জানিয়েছে, মৃতদেহ হস্তান্তরের আগে ময়নাতদন্ত, পরিচয়পত্র যাচাই, আঙুলের ছাপ ও ডিএনএ নমুনা সংগ্রহ সহ বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নেপাল পুলিশ প্রকাশিত ছবি বিবরণ দেখে পরিবারের সদস্যরা মৃতদেহ শনাক্ত করতে পারলে দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে দেশে দেহ ফেরানোর ব্যবস্থা করবে। ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% হারে বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিডিপি বৃদ্ধির হারকে এক বিরাট সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তেলের মূল্য বৃদ্ধি, সরবরাহ শৃঙ্খলে বাধা এবং আন্তর্জাতিক অনিশ্চয়তা সত্ত্বেও এই সাফল্য দেশের জনগণের সম্মিলিত শক্তির প্রতিফলন। রাজ্যে ক্রমবর্ধমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কী পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে রাজ্য সরকার আজ এক বৈঠকে বসতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে বিকেলে স্বাস্থ্যভবনে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য কলকাতা ও হাওড়ার পুর কমিশনারদের পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, দপ্তরের আধিকারিক, কলকাতা লাগোয়া 21টি পুরসভার নির্বাহী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর নাটকের দুপুর 107 FM রেইনবো দিয়ে নাটকের দুপুর নাটকের দুপুর
1: আকাশবাণী কলকাতা আজকের নাটক মাটি ও আকাশ রচনা শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় প্রযোজনা সুব্রত দে নাট্যানুষ্ঠান মাটি ও আকাশ।

0: 14 তারিখে ভোট, কিন্তু মুশকিলটা কি হয়েছে জানিস? গতবার আমি কুলগার চিহ্নে দাঁড়িয়ে জিতেছিলাম, তোদের সৎ পরামর্শ দেওয়া মাই সেবাও করে যাচ্ছিল, কিন্তু ওদের সহ্য হলো না, এবার আমাকে নমিনেশনই দেয়নি। তা না দেখ, সেবা আব্দত নিয়ে যে জন্মেছে সে তো সেবা করে যাবেই। অর্জুন, ঘরটার কি চিড়ি করেছিস বলতো? হ্যাঁ, আচ্ছা এরকম ঘরে মানুষ বাস করতে পারে? এক কাজ করিস, আমি হেবোকে বলে রাখবো তুই আমার ঝাড় থেকে খান দুই বাঁশ কেটে আনিস। হ্যাঁ হ্যাঁ, এই যা বলছিল সেবা আমি করবই, যতক্ষণ এই দেহে আছে প্রাণ, প্রাণপণে সরাবো এ পৃথিবীর জঞ্জাল। তাই এবার আর কুলগাছে নয়, এবার আমি ত্রিভুজ চিহ্নে দাঁড়িয়েছি। ত্রিভুজ মানে যা তিনটে ভুজ বা হাত, তিনটে হাতের মানে হলো অন্ন, বস্ত্র, বাসস্থান। আজ সারা দেশ জুড়ে চলেছে অন্নের হাহাকার। ঋষি বঙ্কিমচন্দ্র তাই বলেছেন, বলেছেন আমাকে ভোট দিতে।
1: বাবু, আমি বলছি যে জলের অভাবে জমিতে আবাদ করতে পারি নাই, আপনি যদি দয়া করে একটা শেলর ব্যবস্থা করে দেন।
0: তুই কি রে, একদিন ঘুমোচ্ছিলি? কত জমিতে শ্যালো বসিয়ে দিল। না, তুই তোর বাপ লক্ষণের মতো হতে পারিস নি।
2: ওই রাজা সিং কদমকে ফুজলে পাণ্ডুয়ার বালি খাদানে নিয়ে গেছে বাবু।
0: কি বললি কিরিন? কে? রাজা সিং?
2: হ্যাঁ, ওই যার জিটি রোডের ধারে ঠান্ডা ঘর আছে, মেমারি থেকে চারটে বাস চলে।
0: হ্যাঁ হ্যাঁ, কদমকে মানে আমার এলাকার,
1: আমার জমিটা নিবে বলে দালাল না গিয়েছে।
2: আপনি আপনি এর একটা বিহিত করেন গো বাবু, দেখেন না কেনে কদমের শোকে জামাইয়ের কি দশাটাই না হয়েছে।
0: না না না, দুঃখ করার কিচ্ছু নেই গিরিন, রাবণ তো সীতাকে হরণ করে নিয়ে আটকে রেখেছিল, রাম কি চুপচাপ বসেছিল বল? সেই তো রাবণ বংশ ধ্বংস করে সীতাকে উদ্ধার করেছিল। আমি এখনই একটা বিহিত করতে পারতুম, কিন্তু ওই যে ওই বেটা রাজা সিং, এই যে কুলগাছের দলে মোটা টাকা চাঁদা দেয়, দাঁড়া আমি জিতি, তারপরে রাজা সিং এর বংশ নিবংশ করে। অর্জুন, তোর কদমকে আমি তোর ঘরে তুলে দেবো।
1: বাবু, আমার শ্যালো?
0: শ্যালো কি রে, শ্যালো তো বাপকে এনে বসিয়ে দেবো। শোন, এ তাহলে ওই কথাই রইল, কুলগাছে নয় ত্রিভুজ, জাতকে বাঁচাতে দেশকে বাঁচাতে
1: ত্রিভুজ।
0: ত্রিভুজ, তাহলে বাবা এখন চলি, কেমন?
1: আজ জাপানের মেলা, গ্রামে সব মাতব্বর আজ কুকুর নড়াই দিবে, রাজা সিংহশালা কুকুর নড়াই দিবে, খেতুকুড়োকে বইব আমরা কুকুরটারে মন্তর পড়ি দাও, দেখি রাজা সিং এর কুকুরের গায়ে কত জ্বর, এই জাপানের মেলায় ঠিক হয়ে যাবে কুদম কার জামাই।
3: যাই বলো রাজা সিং, জায়গাটা বড় খাসা, এমন ভালো জায়গা পেয়েছিলে বলেই তোমার এত প্রতিপত্তি।
4: এ বাত তো সহি বাত আছে, লেকিন মেহনত আজ 24 সাল ধরে মেহনত করছি।
3: আচ্ছা,
4: প্রথম যখন কলকাতা আসি তখন দেশওয়ালি ভাইদের সাথে চিতপুর থাকতাম। একদিন কি হলো, রামজিকে কৃপাসে একটু দোস্ত মিলে গেল, দোস্ত আমাকে বললো কি চলো রাজা, চলো আমার সাথে পান্ডুয়াতে চলো, ওখানে আমি বালুর খাদ বানিয়েছি, তুই মেনে জারি করবি। বস, রাজি হয়ে গেলাম।
3: আচ্ছা, এখানে কোন জমিটার কথা যেন বলেছিলে?
4: ওই যে ওই ওই উঁচা উঁচা জমিনটা।
3: আচ্ছা আচ্ছা, ওই একটা ঘরও তো রয়েছে দেখছি,
4: বহুত নাফা হবে। আমি চাইছি কি প্লটটা আমি কিনে নিব।
3: ওই জমিতে তোমার কি নাফা হবে সিংজি?
4: আরে সব, আমি পাকা ব্যবসায়ী, এতদিন এই কাম করলাম আর আমি জমিন চিনব না।

0: আমি মেপে দেখেছি, হিস্ট্রি বি জেনেছি, ওটা গঙ্গার পোলে পড়ে পড়ে জমিন হয়েছে। ওখানে মোটা দানা বালু পাওয়া যাবে। মার্কেটে এখন মোটা দানা বালু পাওয়াই যাচ্ছে না, দালাইয়ের খুব সুবিস্তাবি হয়ে যাবে। এছাড়া আমি 10টা নয়া বাঁধের বালু সাপ্লাই কন্ট্রাক্ট লিয়েছি, বালু দাও মারা যাবে।
1: তবে আর দেরি করছো কেন, জমিটা কিনে ফেলো।
0: আরে সাহাব, আমি নিজে খরিদ করতে পারলে কি আর আপনাকে বলতাম।
1: তবে
0: হ্যাঁ, জমিনটা ও বেটা অর্জুন খেতর পালের, কোনো চাষ হয় না, তবু জমিন ভি বেচবে না।
1: বুঝলাম, কিন্তু সিং সাহেব ব্যাপারটা সহজ হবে বলে তো। আচ্ছা আচ্ছা, এখানকার এমএলএ কে বা ওদের পার্টি অফিসে?
0: প্রথমেই জানিয়েছিলাম সাহেব, প্রথমেই আমি জানিয়েছিলাম। লেকিন কুচু সুবিস্তা তো হলো না, পার্টি অফিস থেকে জানালো কি এটা সিডিউল এরিয়া। হ্যাঁ হ্যাঁ, সিডিউল এরিয়া।
1: আচ্ছা,
0: ভোটে জেতার জন্য ওরাই ওদের ক্যাপিটাল, ওদের উপর হামলা করলে ওরা একাট্টা হয়ে খুন খারাপি ভি করতে পারে।
1: শুধু কি বালির খাদ করবে? দেখে তো মনে হচ্ছে প্রায় 50-60 বিঘে জমি হবে। হ্যাঁ
0: রামজি কি কসম বাবু, শুধু বালুর খাদান করে রাজা সিং এর দিল ভরবে না সাহাব।
1: তবে
0: ওই উঁচু জমিন, ওই উঁচু জমিনে আমি চোলাই মদের ভাটি বানাবো। ও পশ্চিম দিকে হবে একটু হোটেল, লরির ড্রাইভার, খালাসি আর পার্টি ভি থাকবে, সব কুছ এন্টারটেনমেন্ট হবে। আর সোজা পূব দিক থেকে লিয়ে দক্ষিণ দিক পর্যন্ত হবে বালু কা খাদান।
1: সব বুঝলাম, কিন্তু চোলাই মদের ভাটি কেন সিংজি?
0: দেখেন সাহেব, বালু খানদানে যত মজুর থাকবে তাদের 2-3 মাইল গিয়ে গিয়ে দারু পিতে হবে না, দামেও সস্তা হবে, সব কিছু এখানে মিলবে।
1: বাহ, পরিকল্পনাটা তো তোমার খারাপ নয়। শ্রমিকদের এন্টারটেনমেন্টের এমন সুন্দর ব্যবস্থা কজন মালিকই বা করতে পারে?
0: সব কিছু রামজিকে কৃপা আছে সাহেব, সব কিছু রামজিকে কৃপা আছে। আরে কদম,
2: কি বলছিস গো বাবু?
0: কোথায় চললি?
2: জাপানের মেলায়।
0: জাপানের মেলায়? পান্ডুয়াতে যাবি কখন?
2: হ্যাঁ হ্যাঁ, যাবো গো যাবো, আগে জাপানের মেলায় অমত করব। এ বাবুটা কে বটে?
0: কেন কেন
2: দেখ না, কেন কেমন ডেপ করেছে আছে।
0: বালক বাবু, বালক বাবু, বড় অফিসার।
2: বড় অফিসার শকুনের পাড়া তো কায় থাকে কেন?
0: তোকে তোকে যা বাতিয়েছিলাম।
2: হ্যাঁ গো হ্যাঁ, সব মনে আছে। জমিদারের সাথে দেখা হলে বলবো, তুই যদি তোর জমি রাজা সিং এর কাছে বেচে না দিস, তবে তবে আমি গঙ্গার জলে ডুবে মরব, তাই তো?
0: আরে কদম, কদম রে, শুন যা।
2: টেমলেই গো টেমলেই।
1: কোথা থেকে আমদানি করলে সিংজি?
0: এক গাঁও কা লড়কি, ওর ভাই নেউলে আমার কোল্ড স্টোরে কাম করে, কদম আমার কোঠিতে থাকে।
1: তার মানে বাদামে?
0: আরে না না না, ও ওকে দিয়েই তো আমি জমি ভি খরিদ করতে চেয়েছিলাম।
1: অর্জুনকে মেয়ের লোভ দেখিয়ে?
0: নেই, অর্জুনের সাথে কদমের মহব্বত আছে।
1: আচ্ছা,
0: তবে আপনি আমার কাম করে দিলেই ও বুনো ফুল আমি আপনার সেবাতে লাগিয়ে দিব।
1: ফুলটা বুনো হলেও মধুটা কিন্তু মিষ্টি। চলো ফেলে যাক।
0: নেই বাবু সাহ, আপনি যান, আমার থোড়া কাম আছে, শিমুলতলায় আমার গাড়ি আছে, আপনাকে কোঠিতে পৌঁছে দিবে।
1: আচ্ছা আচ্ছা, ওকে, কাল সন্ধেবেলায় ওই জমির কাগজপত্র নিয়ে তুমি আমার বাসায় এসো।
0: একদম পাক্কা।
3: বাবু বাবু বাবু, সর্বনাশ হয়ে গেছে বাবু।
4: সর্বনাশ? কি সর্বনাশ?
0: নেলে
1: চাগ ধরা পড়িছে
3: কিয়া কোথা থেকে খবরটা পেলে
1: ওই শাটুল ভাই এসে সে বললে বর্তমান চেক পোস্টে
3: বর্তমান চেক পোস্টে
1: ওই যে নতুন পুলিশ অফিসার এসে সত্য সাধন না কি যেন নাম
3: সত্য সাধন দুসরি বার তোমারা সাথ মুলাকাত হোগা
0: আমার
3: আমার 2.5 লাখ রুপয়ার মাল নেলে
1: বাবু
3: তোমার গাড়ি
1: কোথায় যাবেন বাবু
3: বর্ধমান
1: কিন্তু সত্য সাধন
3: যাবে সত্য সাধন চাঁদের জ্যোতিতে বাত না মারলে সত্য সাধনে লাশ গিরবে চল
4: খেতুয়া চিন্তা কি রে খেতু অখেতু আসেন
5: আসেন বাবু আসেন কি ভাগ্যি আমার আজকে পঞ্চায়েত বাবুর পায়ের ধুলি পড়ল এই ছোট লোকের ভিতরে
4: ছোট লোক কি রে দেবীপুরে তুই যে দেবদা আমার হাতটা একবার দেখ তো খেতু এবারে ইলেকশনে ওই আশুতোষকে আমি হারাতে পারবো কিনা
5: কি যে বলেন বাবু আপনার প্রতি নোকের যা ভালোবাসা আপনি জিতে যাবেন
4: বলেছিল বুঝলি গিন্নিকে বলেছিল তবু গিন্নি বললে খেতু আজ অসম্ভবকে সম্ভব করেছে এমন একটা জানা লোক মানে মানে আমাদের আপনজন কাছে থাকতে তুমি হাতছাড়া করবে তাই চলে এলুম তোর কাছে বাবা ভালো করে দেখ তো বাবা হাতটা দেখ
5: এখন আপনার গ্রহ নক্ষত্রের অবস্থান ভালো নয় গো বাবু তাই আপনি ভালো করলেও আপনি বদনামের ভাগী হচ্ছেন
4: একেবারে ঠিক কথা বলেছিস তো বাবা এই ভোটে জিতবো কি না বল
5: ওই যে বললাম ক্রীড়া করতে হবে শুধু পঞ্চায়েতের ভোটিয়ে জিতবেন না বাবু
4: তবে তবে
5: আপনার আরো উন্নতির লক্ষণ দেখতে পাচ্ছি
4: কিরকম কিরকম
5: আপনি এমএলএও হয়ে যেতে পারেন
4: বলিস কি রে বাবা তা যদি কোনোদিন হয় তবে তোর বাড়িটা তোর বাড়িটা আমি সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দেবো কত খরচ পড়বে
5: তা 15-20 হাজার আমার বাড়ি সিমেন্ট হয়ে যাবে বাবু
4: দূর হতো বাগা বাড়ি সিমেন্ট দেবে ওই কিরা করতে কত খরচা পড়বে একটা মানুষের মানে মানে সমাজসেবীর কিরা করতে 500 টাকা নিবি বাবা
5: যে বলেন বাবু আপনি আপনার 100 বিঘে ধানি জমি তিনটে চালের কল আবার বড়
4: সব খবরই তো রাখিস দেখি শোন
5: বোঝেন বাবু
4: ভোটে আমার জিততেই হবে আর কিরা তোকে করতেই হবে তবে বাবা 500 নয় 300
5: 300 হবে
4: হবে হতেই হবে
5: তবে অর্ধেকটা হবে
4: মানে
5: দক্ষিণে অনুযায়ী তো পুজো হবে বাবু 1 কেজি চাইলে 3 জনে প্যাট ভরি খাওয়া যায় আবার ওই 1 কেজি চাইলে 10 জনেও খাওয়া যায় তবে প্যাট ভরে না বাবু
4: ঠিক আছে ঠিক আছে আমি তোকে 500ই দেবো
5: আচ্ছা
4: তবে হ্যাঁ কাজটা যেন ঠিক হয় বাবা
5: বিয়ে বাবু হবে বিশ্বাস হারাতে লাই গো
4: যে তো বটি যে তো বটি তবে খেতু আজ আমি আছি কেমন আরে আরে ওটাকে রে মদনা আরে মদনা 100 টাকা দাদন দিয়ে দেবার নাম নেই মদনা দাঁড়া দাঁড়া বলছি
5: শুরু হয়েছে খেতু বাগদির জালে ধরা দিতে একে একে বড় বড় মাছে আসতে লেগেছে কি রে অর্জুন আয় বাপ আয় আয় কতদিন তুরে দেখিনি কেমন আছিস বাপ
6: আমায় তুমি বাঁচাও কুড়া
5: কি হয়েছে রে
6: গ্রামে সবাই একটা হচ্ছে পান্ডুয়ার বালি খদানের মালিক রাজা সিংকে জমি বেচতে আমার বাপ পিতা আমার জমি আমি কিছুতেই বেচব না খুড়া।
7: গ্রামের সবাই এক কাট্টা হইয়াছে রাজা সিংকে জমি বেচতে, খেতু বাঘ দিকে মরিয়া গেছে। তু কিছু চিন্তা করিস না বাপ, এ তোল্লাটের কোন জমি রাজা সিং কিনতে পারবে?
8: শুধু জমিটার দিকে লয় গো, রাজা সিং কদম কে ফুজলে নিয়ে গেছে ওই পান্ডুয়াতে।
6: আমি ঠিক কইরাছি, আইজ জাপানের মেলায় সব কিছু ঠিক হইয়া যাবে।
7: কি ঠিক হয়ে যাবে রে?
6: কদম আর জমি ও আমার, রাজা সিং এর।
7: আরে কদম ও তোর, জমিও তোর, এটি আবার জাপানের মেলা আর সে কই থেকে রে?
6: জাপানের মেলায় প্রতি বছর রাজা সিং কুকুর লড়াই দেয়। তাই
7: কুকুর লড়াই এ নখন ক্ষেত্রপালের ছেলে কুকুর লড়াইয়ে নিজের ক্ষমতা বিচার করিয়ে
6: খুড়া খুড়া
7: শোন বাপ
6: খুড়া,
7: মাথা গরম করলে কিছু হবে না। কাল সন্ধ্যে বেলা চলে আসবি, গ্রামের সকলকে আমি আসতে বলবো। দেখি খেতু বাগদি বেঁচে থাকতে গ্রামের লোকে জমি কি কইতে বেঁচে।
6: আর
7: কদম রে গাঙের জলে রাজা সিংকে ভাসাইয়ে দিয়ে কদম রে নিয়ে আসব। কদম কি নিজের ইচ্ছায় পান্ডুয়াতে গেছে?
6: না না, নেউলে নেউলে পয়সা রোজগারের জন্য কদমকে নিয়ে গেছে।
7: নেউলে?
6: হ্যাঁ খুড়ো, তবে জাপানের মেলায়
7: যাবি, কুকুর লড়াই দিবি, তবে হেরে যাবি।
6: হেরে যাব?
7: হ্যাঁ হেরে যাবি, মার না খেলি পাল্টা মার মারবি কি করে?
6: কি বলছো গো খুড়ো?
7: ঠিক কথাই বলছি, আজ গায়ে বল নাই তাই মুনিশ খাটতে পারিলাই, কিন্তু মনে বল আছে, মাথায় বুদ্ধি আছে, আর সেই বুদ্ধির জোরে আমার অস্তিত্ব টিকে আছে রে।
6: তার মানে তুমি মানুষ ঠকাইছ?
7: মানুষ ঠকাইছি, ঠকাইছি মানুষ, শুধু আমি, সবাই মানুষ ঠকাইছে, তাই আমিও ঠকাইছে
6: খুড়ো।

0: ৰাজাসিং ৰাজাসিং শালা কুকুৰৰ লৰাই এলো না, অথচ যখন লড়াই লাগল তখন দেখে আমার কুকুরটার গলার রোয়া ফুলাইয়া তেড়ে আসতিছে আর এক একটা কুকুরের সবার কাটিছে। রাশি রাশি কুকুরের লাশ, না রাশি রাশি রাজা সিং এর লাশ জমা হতিছে।
1: এত পচাই টেনেছিস যে আমাকে চিনতেই পারছিস না, সে কি জমিদার?
0: যা যা, তোর সঙ্গে কোনো কথা নাই।
1: আচ্ছে আচ্ছে, আমার সতীন কেমন আছে? ওই বাজা জমিটা যেটার পিড়িতে মরতে তুই আমায় ছেড়েছিস?
0: খবরদার খবরদার কদম, তুই আমার জমিরে বাজা বলবি নাই।
1: বাজারে বাজা বলবো না তো কি বলবো?
0: না,
1: যে জমিতে আলু হয় নাই, বড় হয় নাই, তাকে বাজাই বলবো। 100 বার বলবো, 1000 বার বলবো।
0: কদম কদম, কে কে বললে চা তোরে আমার জমি বাজা? দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা স্যালো বসাই, তারপর দেখবি আমার জমি কেমন বাজা।
1: আজকাল কতটা করে পচাই টাইছিস?
0: যতটাই টানি নাই তাতে তোর ব্যাপার কি? আমি জ্বলছি নিজের জ্বালা,
1: তুই তুই আরো জ্বলবি। তোর হয়েছেটা কি? যতদিন ওই বাজা জমি তারে ধরে রাখবি ততদিন তুই জ্বলবি।
0: আমি আমি তোরে বিশ্বাস দিয়েছিলাম, ভালোবাসা ভালোবাসা দিয়েছিলাম রে।
1: বিশ্বাস আর ভালোবাসা।

0: বাসায় মন ভরে পেট ভরে লাই।
1: তবে যা যা না কিনে আমার কাছে কেনা কেনা হয়েছিস। মন পেট দুই ভরা কে যা, তুই রাজা সিং এর কাছে যা কিনে।
0: যাবোই তো, 100 বার যাবো, আর তোর কাছে আসবো না।
1: যা যা যা যা শালা যা। আমি চাইছি রাজা সিং রে খতম করতে, আর এই রাস্তা পেয়ে ছিলেন ওর সঙ্গে পিরিত পিরিত জমাচ্ছে।
2: কাকে এমন করে গাল বন্ধ করতেছ? কই কেউ তো
1: কদম কদম রে
2: কদম কোথায়?
1: এই তো
2: কোথায় কদম?
1: এই তো ছিল, তাই তো কোথায়?
2: স্বপ্ন দেখতে আসিলি?
1: স্বপ্ন? আরে এই তো একটু খানি আগে ছিল কদম, যেন যেন বড় ঘরের মেয়া। হ্যাঁ রে দেখলুম কুমার খুরিয়ে শাড়ি পরিয়েছে, পায়ে জাল জাল চুটি, কপালে বটফলের মতো লাল টিপ, পান খাইয়ে ঠোঁট দুটো নাল করিয়াছে। বাউরিদের মেয়া বলে কেউ চিনতে পারবে না রে, একটা
2: তোর
1: সঙ্গে বাড়ি যেতি রে।

0: পুলক বাবু হঠাৎ চৌকিদারদের ডেকে পাঠালে কেন বলতো?
1: মনে হয় হালদার বাবু তোমার জমিতে সেলো বসাইবার জন্য ব্লক বাবুরে বলেছে।
0: হতে পারে, জমিতে সেলো বুঝলাই সেলু জলে সঙ্গে সঙ্গে
2: জমাই ব্লক বাবু ও রাজা সিং আসতেছে।
0: তাই তো বটে।
2: হ্যাঁ ওই দেখো,
3: অর্জুন ক্ষেত্রপাল
0: আগে একে। হ্যাঁ গো বাবু।
3: শোন সিং সাহেবের তোর জমিটা পছন্দ, তাছাড়া দরকারও, জমিটা বেচে দে।
0: কেন?
3: আরে বাবা, আরে শোন শোন, বাজার ছাড়া দাম দেবে।
0: আমার জমি আমি বেচবো না।
3: ওটা তোর জমি, তোর জমি যে, তার কোনো কাগজপত্র আছে তোর কাছে?
0: বাপ পিতাম জমিদার মহারাজের কাছে থে জমিটা পেয়েছিল। কাগজপত্র লাই তবে রেকর্ড করা আছে, দাগ নম্বর 67 বটে।
3: বাব একেবারে মুখস্থ যে দেখছি। হ্যাঁ কিন্তু কাগজপত্র না থাকলে জমি যে তোর সেটা বিশ্বাস হবে কি করে? শুধু রেকর্ড দেখলে তো হবে না, জবরদখলও তো হতে পারে।
0: কেনে কেনে পঞ্চায়েতের বাবুরাই তো বুঝলেছে জমি যে ভোগ করে জমি তার দখলে।
3: ওরে বাবারে, একেবারে যে লিডার হয়ে গেছিস। হ্যাঁ ভোগ দখল, জমি ফেলে রাখলি ভোগ দখল করা হলো। বেশ আচ্ছা, জমিটা জমিটা না হয় তোর, কেমন? ওই জমিটা সিং সাহেবের পছন্দ। আচ্ছা আচ্ছা শোন শোন শোন।
0: হ্যাঁ
3: হ্যাঁ হচ্ছে, একটা কথা তুই আমাকে বোঝাতো, জমিটা তোর মরা, তার উপর পরের জমিতে তুই মুনিশ খেটে তোর চলে, নিজের হাল বলদ বলতে তোর কিছুই নেই, ও জমিতে তোর কি হবে শুনি? কি হবে কি?
0: আমার জমি মরা লয়, বয়সকালে যদি আপনার মা খোঁড়া বা অন্ধ হইয়ে যায় তবে কি গরু ছাগলের মতো বেচে দিবেন না গলা টিপে মেরিয়ে ফেলবেন? বলেন বলেন।
3: মানে
0: ওটা শুধু জমিন বলতে যা বোঝায় আমার কাছে তা লয় গো বাবু।
3: তবে
0: ও জমি আমার মা আমার বাপ পিতাম ওই জমিতে মিশে আছে, তাদের তাদের আশ্রয় দিচ্ছে। ওই মা

0: মাম বাটিন ওই লেগি আমার জমি গো বাবু।
1: আরেকবার ভেবে দেখলে পারতিস অর্জুন, সিং সাহেব বলছে তোর জমিতে মোটা দানা বালি পাওয়া যাবে। শোন, তাতে দেশের কত লোকের বাড়ি ঘর দূর করার সুবিধা হবে বলতো, তোদের কত লোকের চাকরি হবে এখানে।
2: বলেন তো, আমি জমিনের জন্য 10,000 রুপিয়া দিতে রাজি আছি।
1: ওই দেখ দেখ দেখ দেখ, তোদের উপকারে কথা ভেবে কিরকম
2: ভাগ বাবু, প্রয়োজন লাই গো বাবু।
1: প্রয়োজন নেই, প্রয়োজন নেই বললেই ভালো।
3: না না,
1: আরে বাবা, শুধু তোর একার কথা ভেবে আমি এই কথা বলছি না, তোর কদম আছে না না, মানে হ্যাঁ আমি আমি আমি জানি রে, আমি সব জানি, কদম তোকে ভালোবাসে, তাকে নিয়ে তুই ঘর বাঁধতে চাস
3: বাবু।
1: হ্যাঁ,
3: ঘর আমি বাঁধবই, আর আমার বাপ পিতামার জমিতেই বাঁধব।
1: তার মানে?
3: হ্যাঁ
1: হ্যাঁ, তার মানে তুই?
3: হ্যাঁ, বেচব না আমার জমি, আমি বেচব না।
2: রাজা সিং হাতে চলে না সাহাব,
3: রাজা সিং সের কবচ্চা,
2: অর্জুনকে ঘায়েল করতে আমার বেশি সময় লাগবে না।
1: মানে খুন?
2: হ্যাঁ, জরুরত হলে আমি খুন ভি করব সাহাব, লেকিন হেরে আমি যাবে না।

0: 여기 좀 엄마들에게 얘기하시게로 나
1: বেস লাস্টটাকে বালু খাদানে চালান করে দিয়ে এক রাতে রাজা সিং রাজা হয়ে গেল। তমাম দুনিয়া জানলো কি বালু খাদানের মালিক তার দোস্তকে সব কুছ দিয়ে কোথায় চলে গেছে। লেকিন
2: না না, আমি কাউর কাছে জীবন থাকতে কথা বলবো না, আপনি আমার বিশ্বাস করতে পারেন।
1: 24 সাল সে আজ তক রাজা সিং এই ছড়িকে বিশ্বাস করে আসছে। নলে এই ছড়ি আমার কথা বহুত শুনে।
2: আমিও আপনার কথা শুনবো বাবু।
1: মগর অর্জুন, অর্জুনকে
2: বাবু বাবু, অর্জুন যে আমার বোন কদমকে ভালোবাসে ওকে নিয়ে খর
0: ভালোবাসে, আমার দিলে আগ ধরিয়ে দিয়েছে সালা ভেড়ি কবচ্ছা। অর্জুন অর্জুনকে খুন না করলে জমিন আমি পাবো না, জমিন পাবো না।
2: কিন্তু বাবু কদম,
1: কদমকে যদি আমি শাদি করি
2: বাবু,
1: আমি বহুত বহুত বহুত রুপিয়া দিব। ২০০ রুপিয়া আপনার ডেরা মে যা বেটা, বিবি বাচ্চাকে লিয়ে ফুর্তি কর। একবারে রাতের বেলা আমার সাথে দেখা করবি।
2: আচ্ছা
1: যা।
3: ডাকছিস কেনে গে বাবু?
1: কদম দেখ, দেখ কদম দেখ, এই শাড়ি তোর পছন্দ আছে?
3: এই নাল শাড়ি তো আমাকে দিলি।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোকে দিলাম।
3: না না বাবু, তোর শাড়ি তো ফিরায় নে।
1: কেন কেন গুসা হলো কেন?
3: তোর কাছ থেকে কোনো জিনিস নিলে জমিদার জমিদার খুব রাগ করবে। আরে
1: রাগ করবে না, তুই লিয়ে লে। ওই ওই অর্জুন, ওই অর্জুন তোকে এমন শাড়ি কি কোনো দিন দিতে পারবে? পারবে না।
3: আমার দামি শাড়ি চাই না গো বাবু।
1: তুই একটা বেয়াকুব লড়কি, বুদ্ধু লড়কি, তোর মতো জওয়ানি লড়কি অর্জুনকে ভালোবাসবে, অর্জুনকে। ওই বাঁজা জমিন ছাড়া
3: মন আছে গো বাবু, মন, অমন মন টাকা পয়সা দিলে পাওয়া যায় না।
1: শোন কদম, আমি যে কামের জন্য তোকে পান্ডুয়াতে নিয়ে আসলাম কিছু বি ফায়দা তার হলো না।
3: কেন গো বাবু, তুই এ কথা বলছিস কেন? রোজ সকালে তোর ঘর সাফ করি, তোকে রান্না করে দি, তোর বাসন মেজে দি, তবু তুই বলছিস আমি তোর কাম করি নাই।
1: কদম তোকে দিয়ে আমি আমি আরো বড় কাম করাতে চেয়েছিলাম, লেকিন তুই পারলি না।
3: কোন কামের কথা তুই বলছিস গো বাবু?
1: অর্জুনের জমিন, অর্জুনের জমিন।
3: আমি কি করব বল, তার জমি সে বেচবে লাই। বাবু তোর তো এত টেকা, তুই দে না কেনে আমাকে, আমি জমিদারকে দিব। ওই টেকায় শ্যালো বসাবে, ফসল হলে তোর টাকা শোধ করে দিব।
1: রুপেয়া রুপেয়া আমি তোকে বহুত দেব, লেকিন এত জলদি নেই, কিছু দিন বাদ দিব।
3: এখন দে না কেনে বাবু, আমার জমিদার আমার উপর রেগে আছে।
1: কদম আমার বালু খাদানে যারা কাম করে দিন ভোর রাত ভোর কাম করে 15 টাকা পায়া, তুই মাংছিস বহুত টাকা। রুপিয়া জরুর মিলবে, জরুর, তবে দিন মে নেই, রাত ভর কাম করতে হবে। হ্যাঁ
3: কি কাম বল বাবু?
1: তুই রাজি হবি তো? হ্যাঁ
3: হ্যাঁ হ্যাঁ আমি রাজি, তুই বল।
1: আজ রাতে তুই আমার কুটিতে থাক, আমাকে খোঁজ করে দে, তুই তুই অর্জুনকে নিয়ে সুখে ক শিকার করবি?
3: যেতে দে বাবু, না হলে আমি শিকার করবো, আমার যেতে দে।
1: সন্নাটা আ গিয়া, মজুর লোক সব নিদ মে ডুবে গেছে, তোর চিৎকার কেউ শুনবে না।
3: সরে যা বাবু, আমার যেতে দে।

0: রাজা সিংহা যায় তাই পায়, এতদিন তাই পেয়েছে, আর আজও পাবে। তোকে আমার
1: না না না

0: अर्जुन ए ओ बेलाय की कोचिस रे अरे बाबा जुमीटारे कुपिये फेले चीज
1: देखो ना खुड़ो एक बार जमीते राई आलू होए किना देखो
0: शुद्ध जमी कुपाले ही हो बे जल पावे कुथारे
1: कने अरे केनाल थे ना जलन बोगो
0: कुतो जलन भी कुतो अरे सुन ग्रामे सुबाये संगे कथा हुए गेचे केउ जमी बेचबे ला
1: हां কি বলছো কখনো
0: রে মন্তর দিব বলেছিলাম না সেই মন্তর আমি সবাইয়ের কানে কানে দিয়ে দিছি রে আরে তাতেই তো
1: খুড়ো খুড়ো খুড়ো তোমার কথাগুলো তো
0: বুঝতে পারছিস লাই তো একদিন আমিও বুঝি নাই রে
1: খুড়ো
0: হ্যাঁ যেদিন যেদিন আমার চাঁপার সর্বনাশ করিয়েছিল পান্ডুয়ার জমিদার সেদিন মামুদপুর কেনালে পাওয়া গিয়েছিল আমার একমাত্র ছেলে ভীমের লাশ সেদিনই জমিদার বিপিন সর্বজ্ঞকে কেটে আমি জেলে গিয়েছিলাম কিন্তু আজ আজ সময় পাল্টিয়েছে রে আমাদের ঘরের ছেলেরাও আজ স্কুল পাঠশালায় যাইছে লেখাপড়া শিখছে অফিসে চাকরি করছে তাই তো আজ আমাদের অধিকার হয়েছে যে অধিকার ওরা ছিনায় নিয়েছিল রে
1: তবে এখন
0: সব
1: এখন কি
0: সব ব্যবস্থা হয়ে যাবে রে এখন গ্রামের লোক বুঝতে পেরেছে কে সত্তর আছে বইটে আমিও ঠিক করেছি অর্জুন মানুষ ঠোকানোর ব্যবসা আমি এবার বন্ধ করে দিব রে
2: জামাই জামাই জামাই জামাই এই যে জামাই
1: আরে কি হয়েছে কি আরে তুই হাঁপাচ্ছিস কেনে
2: ওদিকে সর্বনাশ হয়ে যাবে শিকির শিকির চলো
0: কি সর্বনাশ হবে রে
1: কোথায় যাব কোথায়
2: কদম রে ধরে নিয়ে যাচ্ছে
1: কদম রে আরে কোথায় কদম
2: মন্না খবর দিলে কদম কি কারণে যেন পান্ডুয়াতে পালাইছে তাই
3: আমি তোর কোনো কথা শুনবো নাই
4: আমার কথা তোকে শুনতেই হবে যা বলছি তাই কর
3: না আমি জমিদারের কাছে যাব সব বৃত্তান্ত তাকে বলবো
4: জমিদার তোর জমিদারে কি আছে রাজা সিং তোকে রানী করে রাখবে তুই রাজা সিং এর
3: না রাজা সিং একটা জানোয়ার আর তুই তার বাচাটা কুত্তা চক্রাঙাচ্ছিস কেনে কত টাকা খেয়েছিস তোর লজ্জা করে নাই
4: লজ্জা আমার করবে কেন লজ্জা তোর হওয়া উচিত গ্রাম শুদ্ধ সবাই এমনকি তোর জমিদারও জানে তুই রাজা সিং এর
3: না সব মিথ্যে কথা তুই রাজা সিং এর যে টাকা খেয়ে মিথ্যে বদনাম টাইছিস তুই আমার ভাই নয় তুই আমার শত্রুর
4: ভালো চাস তো আমার কথা শোন আজকে রাতটা আমার সঙ্গে পান্ডুয়াতে
3: না
4: যাবি নাই তবে তোকে জোর করে নিয়ে যাবো
3: কি আমারে জোর করে নিয়ে যাবি
4: প্রয়োজন হলে তাই করবো
3: নেউল আমি তোরে খুন করব
4: তোর আগে তোকে
3: না ছেড়ে দে আমি চিৎকার করব
4: তোকে চিৎকার করাচ্ছি করাচ্ছি চিৎকার
5: নেউলে
1: নেউলে
5: নেউলে
4: কি বলছে
1: কদমের ছেড়ে দে

0: আহ, না হলে তোরে কপাইয়া শেষ করে দিব।
1: না না না না, ওকে মেরো না জমিদার, ও ভুল কইরেছে, কিন্তু ওকে মেরে ফেললে ওর বউ ছাইলা পইলার কি হইবে?
0: কদম
1: জমিদার, হাজার অপরাধ করলেও হচ্ছে আমার ভাই।

0: আমার টুসু মুড়ি ভাজে চুড়ি ঝলমল করে গো, তোর টুসু বাজা মাগি আঁচল পেতে মাগে গো। তোদের টুসু লক্ষ্মী খাকি জাত কুল নাই, বন্যা গেল খরা এলো কেনালে জল নাই।
1: বলে দাঁড়াও আগে নেবে আসি, চালের মাথায় বসেছি নু। হ্যাঁ খুড়া, একটা বিড়ি দাও দেখি। রাজা সিং দেব হাতি হইল গ্রামের নোকের কাছে, দাও বিড়িটা ধরাই। খুড়ো জামাই কোথায় গেল বলো তো?
0: যমুনার পাড়ে কদম গাছের তলা রাধার মান ভাঙাইছে, ইমনটা দেখব বলে এদিন বেঁচে ছিলুম রে। আমি তো সব কিছু হারাইছিলুম, আজ আবার সব নতুন করে ফিরে পাচ্ছি রে গ্রিন। অর্জুন যে শুধু লক্ষণের ছেলে নয় রে, ওই যে আমারও ছেলে। লক্ষণ বেঁচে থাকলে সেই এই ব্যবস্থা করত। অর্জুন আমার কুদম রে নিয়ে ঘর বাঁধবে, আমি দু চোখ ভরে দেখব, তারপর আমার অর্জুনের বেটা হবে, বিটি হবে, কাঁধে করে নিয়ে ঝাপানের মেলায় যাব, টুসুর মেলায় যাব।
1: খুঁজো, আমি বলছিলাম কি আজকে টুসু পরো, আনন্দের দিন, তা একটু ফুর্তি করলে হতো না?
0: বলছিস তো, চল দেবে। আজ এই আনন্দের দিনে তোকে আমি প্যাট ভরে পচাই খাইব। নক্ষণের বেটা অর্জুন টুসু নক্ষীর বরে, কদম রে নে ঘর বেঁধেছে, আনন্দ কর রে আনন্দ।
2: আকাশে কেমন মেঘ জমিছে দেখ, আইজ আমার ডেঙ্গা ভাষায় দিবে রে।
3: তোর বাজা জমি গর্ভবতী হবে।
2: এই এই শুধু জমি কেনে তুই
3: যা, আমার বুঝি লজ্জা করে না?
2: লজ্জা কিসের রে? আজ তো তুই আর বাউড়ি পাড়ার মেয়ে কদম লয়, আজ তুই অর্জুন ক্ষেত্র পালের বউরে।

মাটি ও আকাশ নাটকটি এখানেই শেষ হল। রচনা শর্মিষ্ঠা চট্টোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন ব্লক অফিসার পার্থ মুখোপাধ্যায়, গিরিন, সুতেজ, সাত্বিক, হালদারবাবু, অমিয় কান্তি, মালিক, প্রভাত মুখোপাধ্যায়, খেতু, কালীশঙ্কর কর্মকার, রাজা, ফাল্গুনী চট্টোপাধ্যায়, নেউল, সুব্রত দে, অর্জুন

0: প্রশান্ত পাল এবং কদমের ভূমিকায় বর্ণালী সেন শর্মা ঘোষ। শব্দগ্রহণ ও সম্পাদনা রফিউদ্দিন, প্রযোজনা সুব্রত দে।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: হরে কৃষ্ণ। সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা, সাপুজি বাস স্ট্যান্ড, 2রা সেপ্টেম্বর থেকে 5ই সেপ্টেম্বর 2026।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা
3: দিন। এখন আধুনিক গান শুনবেন, নাটকের পর নচিকেতা চক্রবর্তীর।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে খবর পড়ছি নমামি পশু রুদ্র। প্রধানমন্ত্রী আবাস যোজনায় নতুন বাড়ি তৈরির জন্য 53 লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। গতকাল আবাস প্রকল্পের জন্য নতুন উপভোক্তার আবেদনের প্রক্রিয়া শেষ হয়। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে, এর মধ্যে প্রায় 6.5 লক্ষ আবেদন অনলাইনে জমা পড়েছে। বিপর্যয় মোকাবিলায় রাজ্যে আজ অর্জুন বাহিনীর সূচনা হয়েছে। যে কোনো ধরনের বিপর্যয়ে দ্রুত উদ্ধার কাজ সম্পূর্ণ করতে অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের নিয়ে গঠিত এই বিশেষ প্রশিক্ষিত বাহিনীর আজ সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে তিনি বলেন, বিপর্যয় মোকাবিলায় বিগত সরকারের অবহেলার কারণে বহু মানুষকে দুর্ভোগ সইতে হয়েছে। স্বাস্থ্য পরিকাঠামো, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বর্তমান অবস্থা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দক্ষিণ দিনাজপুর যাচ্ছেন। আগামীকাল কলকাতা থেকে আকাশপথে রওনা হয়ে তিনি বালুরঘাট বিমানবন্দরে নামবেন। ওই বিমানবন্দরের পরিকাঠামো পরিদর্শনের পর জেলা হাসপাতালের পরিষেবা নিয়ে স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথা। বিশেষভাবে সক্ষম যেসব শিশুরা বিদ্যালয় শিক্ষা ছেড়ে বেরিয়ে গেছে, তাদের পুনরায় বিদ্যালয়মুখী করতে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর বিশেষ উদ্যোগ নিয়েছে। এ ব্যাপারে একটি রোডম্যাপ তৈরি করতে দপ্তর ও ইউনিসেফের যৌথ উদ্যোগে আজ থেকে 3 দিনের একটি কর্মশালা শুরু হয়েছে। রাজ্যজুড়ে পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে পশ্চিমবঙ্গে আজ থেকে কঠোরভাবে নতুন নাগরিক বিধি কার্যকর হয়েছে। এর অধীনে যত্রতত্র থুতু বা ময়লা ফেলা এবং প্রকাশ্যে মলমূত্র ত্যাগের ক্ষেত্রে জরিমানার পাশাপাশি কড়া ব্যবস্থা নেওয়া হবে। নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার, অনৈতিকভাবে বর্জ্য স্তূপ করে রাখা এবং জনগণের ব্যবহার্য রাস্তার ওপর নির্মাণ সামগ্রী রেখে দেওয়ার ক্ষেত্রেও গুনতে হবে জরিমানা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপটি এখন দক্ষিণবঙ্গের পশ্চিমাংশ এবং উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে। এছাড়াও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বৃষ্টির পূর্বাভাস। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।

0: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Shuncho 107 FM Rainbow, Shat Shure Sharadi.
2: শুনছো ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা
2: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা।
4: ঘড়ির কাঁটা বলছে এখন 4:08, ওই 8 সেকেন্ড, কিন্তু আমার পাশের জন আমাকে আজকে বলতে বারণ করেছে যে আমরা কারা আজকে ক্যাফে কলকাতায় 6:30 পর্যন্ত তোমার সাথে আছি।
5: এক্স্যাক্টলি, মানে তার একটা বড় কারণ রয়েছে। হ্যাঁ, মানে আমি আজকে, ধরো আজকে তোমরা যারা আর কি ক্যাফে কলকাতা এই মুহূর্তে শুনছো, আমি তাদের জন্য বলছি স্পেশালি। তোমরা একটা জিনিস বলো তো, মানে আজকে দিনটাকে যদি তোমাকে কেউ ডিসক্রাইব করতে বলে, তুমি কি করবে? তুমি যে সময় সকালবেলা ধরো বেরোচ্ছিলে, সেটা তুমি তোমার স্কুল পারপাসে হোক বা কলেজের পারপাসে হোক, বা সকালে যারা বেরো কাজে, তাদের মোটামুটি দেখলে যে হ্যাঁ ঠিক আছে, তখনও বৃষ্টি পড়ছে না, আকাশ ঠিকঠাক, তুমি বেরোতে পারবে। তারপরে মধ্যবর্তী সময় যারা ধরো অফিসের টাইমটাতে, সেই টাইমে হুড়মুড়িয়ে বৃষ্টি, তোমার কাছে কোনো অপশন নেই, তোমাকে তো বেরোতেই হবে। আজকে মোটামুটিভাবে সপ্তাহের শুরুর দিকই বলা চলে, কারণ কালকেই শুদ্ধ জাস্ট সোমবারটা অতিবাহিত হয়েছে। এর পরে সারা দিন ধরে অসম্ভব রকমের বৃষ্টি, এবং তুমি যদি মোটামুটিভাবে টিভির রিমোটটার কি নিউজ চ্যানেলগুলো দেখো যে মোটামুটি রাস্তায় কীরকম কীরকমভাবে জল টল দাঁড়িয়ে গিয়েছে, এই রকম অবস্থা। সেই অবস্থাতে আজকে এমন দুজনের প্রোগ্রাম বা মানে শোটা রয়েছে তোমাদের সঙ্গে, যাদের এই দুর্যোগ পেরিয়েই তোমাদের সঙ্গে আড্ডায় আসাটাই স্বাভাবিক। মানে তারা দুজন আসছে, তুমি এটা জানতে পারলে তোমার ওয়েদার প্রেডিকশনটা কিন্তু এমনিই হয়ে যাবে।
4: একেবারেই তাই, কারণ আজকে যখন ভোরবেলা মানে জাস্ট প্রচণ্ড বিদ্যুৎটা চমকাচ্ছিল, আমি তখন ভাবলাম ও আজকে তো আমাদের প্রোগ্রাম।
5: এক্স্যাক্টলি,
4: তো সেহেতু বিদ্যুৎকে তো চমকাতেই হবে, এবং আমাদের জীবনটাই দুর্যোগপূর্ণ গো, আমরা দুর্যোগ কাটাতেই তোমার কাছে আসি। তাই জন্য 9903653999 আমাদের সঙ্গে আড্ডা হবে। ততক্ষণ ভাবতে থাকো আমরা কারা
5: কারা,
4: আর ততক্ষণ আমরা একটা পুঁচকে সংবাদ বিরতিতে যাই, তারপরে একটা দুর্দান্ত গান আছে তোমার জন্য।
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibility

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
2: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
3: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
4: ক্যাফে কলকাতার আড্ডা চলছে, আর এই আড্ডায় তোমাকে জিজ্ঞাসা করেছিলাম যে আজকে মানে এই যে ওয়েদারের রকম সকম দেখে তুমি কিছু প্রেডিক্ট করতে পারছো কি? এক্স্যাক্টলি আজকে এই হট সিটে তোমার সাথে ক্যাফে কলকাতার আড্ডায় ঠিক কারা রয়েছে, 9903652992 খোলা রয়েছে, আর এরকম কোনো মেসেজ কি তুমি পেলে এই মুহূর্তে উশশী?
5: না, এখনো অবধি সেই রকম মেসেজ আসেনি।
4: আচ্ছা,
5: কিন্তু আজকে 9903652992 তে কি নিয়ে আড্ডা হবে সেই রকম একটা বুদ্ধি বোধহয় তোমার মাথায় চলে এসেছে।
4: এক্স্যাক্টলি, তাই আমি ভাবলাম যে আজকে টপিকটা তোমাদের এখনই বলে দিচ্ছি, এবং এটার সাথে কিন্তু তোমরাও আমাদের বলতে থাকো যে আজকে কারা রয়েছি সেটাও আমাদের 9903652992 তে পাঠাতে ভুলো না। আর এই যে উশশী বললো, মানে আজকে একটা ব্যাপার রয়েছে, বুঝলে তো,
5: আজকে একটা বিশেষ দিন।
4: হ্যাঁ,
5: কি দিন আজকে?
4: আচ্ছা, তুমি আগে সবার আগে বলো তো আমাকে কখন,
5: না মানে আজকে মঙ্গলবার সেটা আমি জানি,
4: না সেটা তো আমিও জানি, কিন্তু এই যে মঙ্গলবার, এরকম কোন দিন কোন বেছে কি তুমি প্রেমপত্র লিখেছিলে?
5: বেসিক্যালি আমি প্রেমপত্র বলবো এটাও নেই, আর আচ্ছা বলি, আমি জীবনে প্রেমপত্র একবার লিখেছিলাম, কিন্তু সেই চিঠিটা পৌঁছয়নি, পরে ওটা আমি ওই মানে সাহিত্যে ট্রান্সফার করে নিয়ে প্রকাশ করে দিয়েছিলাম, কিন্তু সেটা অবভিয়াসলি যাকে পাঠিয়েছিলাম তার নাম ছাড়া। আর আমি জীবনে প্রেমপত্র পেয়েছিলাম দুবার।
4: বাহ, অসাধারণ। কিন্তু না,
5: কিন্তু একটা পত্র আমি জীবনে প্রচুরবার লিখেছি,
4: সেটা হচ্ছে পরীক্ষায় পত্র লিখন,
5: না স্কুলে না আসার অনুপস্থিত মানে অনুপস্থিতির কারণ জানিয়ে, এবং আমার এই একটা মানে কারণ কমন থাকতো, সেটা হচ্ছে পেট ব্যথা।
4: এইরকম মানে ব্যথাভূত আমাদের সবসময় সারা জীবন স্কুল লাইফে বিশেষত আর কি লেগে থাকে। হ্যাঁ, আমরা অফিসে আরও ওটাকে একটুখানি মডিফাই করার চেষ্টা করি। তো যাই হোক, আজকে কিন্তু আমি অ্যাজ এ হিউম্যান বিং তোমাকে বলছি না কোনো চিঠি লেখার কথা, বুঝলে তো,
5: মানে রোবট হয়ে চিঠি লিখবে
4: না, তুমি একটু শোনোই না, মানে আজকে হচ্ছে মানে ওয়ার্ল্ড লেটার রাইটিং ডে।
5: আচ্ছা, মানে বিশ্ব চিঠি লেখার দিন।
4: হ্যাঁ, তো চিঠি লিখতে গেলে মানুষকে লিখতে হবে এমন কোনো রুলস আছে কি? সবসময় মানুষকেই কোন চিঠি পাঠাতে হবে?
5: আচ্ছা, তাহলে কাকে চিঠি লিখবো?
4: ধরা যাক তোমার জীবনের এমন একটা জিনিসকে তুমি চিঠি লেখো, মানে যার সঙ্গে তোমার প্রতিদিন দেখা হয় কিন্তু সে কোনোদিনও তোমার রিপ্লাই দেয় না। লাইক ডিয়ার অ্যালার্ম ক্লক,
5: তুমি কেন বেজে ওঠো?
4: হ্যাঁ, মানে আমি সবসময় তোমাকে সেট করে রাখি বলেই যে তোমাকে সময় সময় এবং ক্ষণে ক্ষণে বাঁচতে হবে, তার তো কোনো মানে নেই, তাই না?
5: হ্যাঁ, মানে যেমন আমার একজনকে চিঠি লেখার ভীষণ ইচ্ছে, সেটা হচ্ছে ডিয়ার ক্রেডিটেড অ্যামাউন্ট, মানে তুমি এটা মাসে প্রচুর বার এসো।
4: হ্যাঁ, মানে মাঝে মাঝে আসার দরকার নেই। এক্স্যাক্টলি, মানে ধরো ডিয়ার স্যালারি,
5: হ্যাঁ
4: মানে ডিয়ার স্যালারি তোমার আজকে আসার সময়, মানে তুমি জানো তো তুমি আজকে এক তারিখ পড়ে গেছে, তোমার আজকে আসার সময়, তুমি এখনো এলে না, আমি তো অপেক্ষা করছি। কিংবা ধরো ডিয়ার ইন্টারনেট, এই যে মাঝে মাঝে তুমি থেকে থেকেও চলে যাও, চলে গিয়েও ফিরে আসো না, এই যে ব্যাপারগুলো করো, মানে এইরকম ঘটনা তো তোমাদের সবার সাথেই ঘটে। তো তুমি কার সাথে চিঠি লিখতে চাও, চিঠি চালাচালি করতে চাও?
5: সেটা তোমার অবজেক্ট, মানে অবজেক্ট মানে সোশ্যাল মিডিয়া হতে পারে, অ্যালার্ম ক্লক হতে পারে, কিন্তু এমন কিছু যে কথা বলতে পারে না, মানে তুমি তোমার পোষ্য বিড়ালটাকে চিঠি লিখবে, ইটস নট লাইক দ্যাট, মানে যে কথা বলতে পারে না বা যে কোনোভাবেই রিপ্লাই করতে পারে না, কিন্তু তার কোথাও না কোথাও উপস্থিতি তোমার জীবনে রয়েছে।
4: আচ্ছা, মানে উশশীর বিড়াল কিন্তু মানে বুঝতে পারছো তো, বঙ্কিমচন্দ্রের বিড়াল, সে কিন্তু মাঝে মাঝে কথা বলে।
5: হ্যাঁ, বিড়াল তো কথা বলে, তুমি জানো না একটা যন্ত্র আবিষ্কার হয়েছে?
4: আচ্ছা,
5: যে বিড়াল যদি গিয়ে বলে মিয়াও, সে কি বলতে চাইছে সেটা কিন্তু সেই যন্ত্র বুঝিয়ে দেবে।
4: বাহ, অসাধারণ। তবে আপাতত বেশি যন্ত্রের যন্ত্রণায় আমরা যাব না, আমরা ফিরব ঠিক একটুখানি পরে, তার সঙ্গে রাখছি তোমাদের গান, একটা বিজ্ঞাপন, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের আড্ডায় কারা রয়েছে সেটা এখনো বলিনি, তাই 9903652992 খোলা রয়েছে, তুমি আমাদের মেসেজ পাঠাতে পারো।
6: এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার টু লিসেন, টু লার্ন, টু ইমাজিন হোয়াটস পসিবল। দিস ইজ দ্য ব্রিক্স 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: অস্কার টাপি কন্ডল সার্জন দেশ মন্ডল, এই মুহূর্তে শহরে যান চলাচল মোটামুটি স্বাভাবিক বলতে পারেন। যেটা আছে আমাদের দুটো প্রসেশন, একটা আপনার রেলিং স্টেশন থেকে বেরিয়েছিল মোটামুটি হাজারের উপর কালেকশন, ওটা গেছে ময়াদি ভবন। এই কারণে যেটা লাইন আপ উঠছিল সেন্ট্রাল অ্যাভিনিউ, সেন্ট্রাল অ্যাভিনিউ চত্বর একটু প্রেশার আছে গাড়ি। আর একটা পজিশন বেরিয়েছে আপনার কলেজ স্ট্রিট থেকে বেরিয়েছে, এই পজিশনটা আমরা আছে এখন এস এন ম্যাজির উপর। এটা আমাদের মৌলানি সারাউন্ডিং, এর জন্য মৌলানি সারাউন্ডিং, এনসি স্ট্রিট, কলেজ স্ট্রিট, এই জায়গাগুলো প্রেশার আছে, নেসে ডাইভার্সন হচ্ছে। এছাড়া বাকি ট্রাফিক নর্মাল আছে।
0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা।

0: humanity first. Because when we work together, possibilities become progress.
1: হরে কৃষ্ণ, সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা সাপুজি বাস স্ট্যান্ড, 2 সেপ্টেম্বর থেকে 5ই সেপ্টেম্বর 2026।
2: শুনছো ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা
2: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা
4: FM রেইনবোতে। Rainbow flashback song.
5: Rainbow flashback song.

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতার আড্ডা চলছে 9903653992 তে। তুমি আমাদের সঙ্গে আড্ডা দিচ্ছ, আর তোমাকে যেতে যেতে যে বিষয়টা আর কি রেখেছিলাম, যে আজকে হট সিটে কারা রয়েছে, মানে ক্যাফে কলকাতা আড্ডা এক্স্যাক্টলি ঠিক কারা তোমার সঙ্গে বসে আড্ডা দিচ্ছে সেটা আমাদের মেসেজ করে জানাতে, এবং মানে আমার পাশে তিনি বসে রয়েছেন, তিনি একটা লাফিয়ে বলেন ইয়ে, অনেকেই কিন্তু বুঝতে পেরে গেছে, এটাতে আমিও ভীষণ ভীষণ খুশি হয়েছি। আর তার পাশাপাশি আজকে তোমার সঙ্গে যে বিষয়ে আড্ডাটা দিচ্ছিলাম সেটা হলো ওয়ার্ল্ড লেটার রাইটিং ডে। আর সেখানে তোমাকে বলেছিলাম যে চিঠি লিখতে গেলে যে শুধু মানুষকেই লিখতে হবে এরকম কিছু নয়, মানে আমাকে যদি জিজ্ঞাসা করো আমার চিঠির ভাষা, তাহলে আমি বলতে পারি যে ডিয়ার ইনস্টাগ্রাম অ্যালগোরিদম, মানে তুমি আমার জীবনে এত রিলস কেন কেন নিয়ে আসো, আমি তো শুধু জাস্ট 5 মিনিটের জন্য ইনস্টাগ্রামটা খুলেছিলাম, তার সাথে এত কিছু দেখে ফেললাম। তো এইরকমই কোনো অবজেক্টকে কোনো চিঠি কি লিখেছো?
2: শুভ বিকেল দিদিভাইরা, তোমাদের সাথে আছি, শুনছি। শর্মিষ্ঠা মুখার্জি বলছে সাকরাইল হাওড়া থেকে, আমাদের নামও শর্মিষ্ঠা ঠিক বলেছেন, কিন্তু সেটা আমি এক্ষুনি বলছি না।
1: আচ্ছা
2: আচ্ছা, নেক্সট মেসেজ, বিরক্তিকর সোমবার, তুমি প্রতি সপ্তাহে কেন যে আবার ফিরে আসো বুঝি না,
1: সত্যি সত্যি
2: রবিবারের আরামটুকু শেষ করে সকালেই অফিসে ডাক দাও, ঘুম জড়ানো চোখে তোমার জন্যই আবার ছুটতে হয় কাজে, তাই বলি সোমবার একটু দয়া করে দেরিতে এসো, মনটা অন্তত বিশ্রাম পাক। এটি সৌভিক ঢাকুরিয়া থেকে বলছে।
1: এটা কিন্তু দারুণ, মানে সোমবার মানে সিরিয়াসলি তুমি কেন এসেছো, মানে এই যে তুমি বলছো যে রবিবারের ক্লান্তি বা রেস্ট বা বিশ্রাম যাই বলো না কেন সেটা কাটিয়ে, বিশ্বাস করো কাটে না, না কাটতে কাটতেই সোমবার এসে হাজির হয়ে যায়।
2: নেক্সট মেসেজ, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে মেসেজ করেছেন, উনিও আমাদের নামটা বলতে পেরেছেন এবং তারপরে লিখেছেন, গুড ইভিনিং, আমি কথা বলতে চাই গাছেদের সাথে, ওদের আনন্দ দুঃখ জাতীয় যাবতীয় অনুভূতির গল্প শুনতে চাই।
1: আচ্ছা বাহ, এটা ভালো, মানে গাছ কথা বলতে পারেন, এবং আমরা সবসময় ভাবি যে গাছ যদি কথা বলতে পারতো তাহলে ব্যাপারটা ঠিক কীরকম হতো, এবং অমরেন্দ্র চক্রবর্তী একটা কবিতা আছে গাছ কেটো না, তো সেখানে বলা হয়েছে ওই গাছের হাত পা বেঁধে যারা গাছ কাটে সেই রকম সিচুয়েশনে যদি গাছ কথা বলতে পারতো তাহলে কী হতে পারতো, সিরিয়াসলি
2: একেবারেই তাই। 9903653992 তে তুমিও জানাতে থাকো যে তুমি কাকে চিঠি লিখতে চাও আর কেন, তবে একটা স্পেশাল রিকোয়েস্ট, আমরা কিন্তু মেসেজ বা হোয়াটসঅ্যাপই একমাত্র অ্যাকসেপ্ট করি, প্লিজ কন্টিনিউ ফোন করো না কেউ, কারণ তাতে কিন্তু আমাদেরই প্রোগ্রাম করতে অসুবিধা হয়, কারণ আমরা কিন্তু কোনো ফোন রিসিভ করব না।
1: একদমই তাই, আর তোমাদের এই মেসেজগুলো এত সহজভাবে কী করে পড়বো বলো, যদি মাঝখানে লাইভ প্রোগ্রামে একটা লাইভলি ফোন ঢুকে যায়। শুনতে থাকো, সঙ্গে থাকো,
2: কনস্ট্যান্টলি আসতে থাকো,
1: এক্স্যাক্টলি, আর সঙ্গে কনস্ট্যান্ট যেটা এই মুহূর্তে হবে আমাদের আড্ডা থাকবে, তুমি থাকবে আমাদের সঙ্গে, আর সঙ্গে থাকবে
2: অবভিয়াসলি গান।

0: বলে দিই
1: একদম।
0: একজন কেন অনেকেই লিখেছে মধু অ্যান্ড সুশি গুড ইভিনিং।
1: একদম সিরিয়াসলি এইরকম মানে ভাবো যে আমরা পরপর পরপর যখন তোমাদের সঙ্গে ক্যাফের আড্ডা দিতে এসেছি সেই আড্ডাগুলোতে কিন্তু একই সাথে সাথে আমরা মানে মোটামুটিভাবে হাঁটু পর্যন্ত জল, রাস্তাঘাট ডুবে গিয়েছে, প্রবল বৃষ্টি পড়ছে, মাথায় প্রায় বোধহয় তিন চারখানা গাছের ডাল পালা সমস্ত কিছু পড়ে গেছে, মানে স্টুডিওতে যখন ঢুকছি তখন হয়তো উষসী বুঝতে পারছে না মধু আসছে নাকি একটা গাছ হেঁটে হেঁটে আসছে, এরকম সমস্ত কিছু ঘটেছে। এবং আজ সকাল থেকে ব্যাপারটা যখন এরকম ছিল ডেফিনেটলি আজকে তোমাদের সঙ্গে আমাদের আড্ডা থাকবে, সেটা তো হবেই। আর আর এখানে একটা স্পেশাল ব্যাপার বলে রাখি, মানে শুধু যে আজকে আড্ডা দেবো তা
0: এটাই বলতে যাচ্ছিলাম যে এই আবহাওয়ার পূর্বাভাসটা না মোটামুটি গোটা মাস।
1: হ্যাঁ, এবার তুমি মানে প্রেডিক্ট করো যে বাদবাকি চারপাশের আবহাওয়াটা ঠিক কিরকম থাকবে। তবে হ্যাঁ,
0: এবার তার জন্য যদি মানে তুমি মনে করো আমাদেরকে এসে একটু মানে দু চার ঘা দিয়ে যাবে দিয়ে যেতে পারো, কারণ এই বৃষ্টির জন্য আমরা দায়ী নই বিশ্বাস করো, কিন্তু আমরা এটা মোটামুটি দেখে নিয়েছি যে আমরা যখন সুযোগ বুঝে স্টুডিওয় ঢুকি তখনই দুর্যোগ আমাদের পিছু পিছু হাঁটে।
1: একদমই তাই, কিন্তু আমাদের সাথে সাথে আরও একটা জিনিস পিছু পিছু হাঁটতে থাকে, সেটা হচ্ছে 9903653992 তোমার মেসেজ। কারণ আজকে আমরা ওয়ার্ল্ড লেটার রাইটিং ডে নিয়ে কথা বলছিলাম এবং সেখানে তোমাকে লিখতে বলেছিলাম যে তুমি যদি তোমার কোনো প্রিয় অবজেক্টকে চিঠি লিখতে চাও তাহলে এক্স্যাক্টলি তুমি কি লিখবে। অলরেডি আমরা এরকম অনেক মেসেজ পেয়ে গেছি, আরও আরও মেসেজ পেতে চাইছি, তবে এই মুহূর্তটা কিন্তু খুব স্পেশাল বুঝলে তো।
0: হ্যাঁ, এই মুহূর্তটা স্পেশাল তার কারণ এই মুহূর্তটা আমার ভাষায় আমি যেটা বলে থাকি বা করে থাকি যে ওই কেক মাখবো পায়েস কাটবো, তো সেই জন্মদিন পালনের সময় হচ্ছে এখন। তবে আজকে অনেকের জন্মদিন আছে, সেটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে পালন করব। তবে এই মুহূর্তে আমরা কাদের জন্মদিন পালন করব সেটা বলার আগে একটু বাজনা বাজিয়ে নিই। Yes, আজকে অনেকের জন্মদিন সেটা আগেই বললাম। আর আজকে যদি তোমার জন্মদিন হয় বা তোমার কাছে কোনো মানুষের, তাদের কেউ ইভেন তোমাকেও উষসী আর মধু জানাচ্ছে ভেরি ভেরি হ্যাপি বার্থডে, খুব ভালো থাকো। আর আজকে এই মুহূর্তে যেই দুজনের জন্মদিন আমরা পালন করব, একজন হচ্ছে আমির আলী মালিক এবং আর একজন রাম কাপুর।
1: এক্স্যাক্টলি
0: দুটো নামই কিন্তু আমাদের বলিউডের সিনেমা এবং প্লাস সিরিয়াল এই দুটোর সাথে ভীষণভাবে জড়িত।
1: একদমই তাই, এবং রাম কাপুরের কথা যদি তুমি বলো সিরিয়াসলি মানে একটা অন্যরকমের স্ক্রিন প্রেজেন্স ছিল তাকে আমরা যে চরিত্রে স্পেশালি ছোট পর্দাতে যে চরিত্রে তাকে আমরা দেখে অভ্যস্ত ছিলাম সেখান থেকে যখন স্টুডেন্ট অফ দ্য ইয়ারে গিয়ে তাকে দেখি একদম একটা মানে অন্য ক্যারেক্টার। কারণ তার আগে পর্যন্ত যে দুটো চরিত্র তার ছিল মোস্ট প্রবাবলি সামথিং আলুওয়ালি এরকম একটা সারনেমে তিনি ছিলেন এবং একটা অসাধারণ চরিত্র ছিল, তারপরেও একটা খুব মিষ্টি চরিত্রে তিনি অভিনয় করেছিলেন, সেটাও ছোট পর্দার কাজ ছিল। সেইখান থেকে জাম্প করে যখন স্টুডেন্ট অফ দ্য ইয়ারে গিয়ে একদম বরুণ ধাওয়ানের ভীষণ মানে কোটিপতি খুব ইন্ডাস্ট্রিয়ালিস্ট এরকম একজন বাবা হিসেবে তিনি প্রেজেন্স করলেন নিজেকে, সেটা কিন্তু ভীষণ ভীষণ অনবদ্য লেগেছে। এর পাশাপাশি হামশাকলসে ভীষণ ভালো লেগেছে, থাপ্পারে ওনার প্রেজেন্স স্ক্রিন প্রেজেন্স আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে।
0: ইভেন জলি এল এল বি থ্রিতেও তাকে আমরা দেখেছি, ইভেন প্রচুর ছবি উনি প্রচুর ছবি প্রচুর ওয়েব সিরিজ প্রচুর ছোট পর্দার কাজ তো উনি করেইছেন। সব মিলিয়ে আজকে আজকে আমরা ওনার জন্মদিন পালন করব। অবভিয়াসলি যে সিনেমার কথা মধু এতক্ষণ ধরে বললো দ্য স্টুডেন্ট অফ দ্য ইয়ার, সেই স্টুডেন্ট অফ দ্য ইয়ারের সাউন্ড ট্র্যাক থেকে একটা গান থাকলো জন্মদিন সেলিব্রেশনের জন্য। গানের উপরে আবারও ফিরছে আর যে মধু আর যে উষসী।

0: একটু প্রেমই না করলাম তাহলে আর কি হলো?
1: ঠিক আছে, আপাতত আমরা প্রেমে নয়, অন্য কিছুতে থাকবো। আমি চিঠি লিখতে চাই আমার মোবাইলকে, যে এত চার্জ দিতে হয় কেন? দিনে একবার দিলেই তো হয়, এমনিতেই তো দুবার চার্জ দিই। রজত বিশ্বাস লিখেছে বানপুর নদিয়া থেকে, এবং উনি এটাও লিখেছেন যে আজকে আর যে উষো শেয়ার মধু রয়েছে।
0: আহা, এটা কিন্তু আমারও প্রশ্ন, বুঝলে তো? মানে এতবার কেন সত্যি চার্জ দিতে হবে? একটা জিনিস একবার তো, মানে দ্যাটস ইট, সারাদিন এবার আমার সাথে থাকো।
1: আর রেজা ব্যাঙ্গালোর থেকে লিখেছে, আমি আমার দিদাকে চিঠি লিখতে চাই, যদিও তিনি আর বেঁচে নেই, তবে আমার ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ে এখন। হ্যাঁ, এটা খুবই নস্টালজিক, কিন্তু আমরা মেইনলি আজকে কোনো
0: অবজেক্টকে চিঠি লেখার কথা বলেছিলাম। এক্স্যাক্টলি, মানে যাকে তুমি অনেক কিছু বলতে চাও, বুঝলে তো, সে তোমাকে বিশেষ পাত্তা দেয় না, তোমার কোনো রকম কথাবার্তা শোনে না,
1: প্রচুর পাত্তা দেয়, সেই পাত্তা পেয়ে পেয়ে তুমি ক্লান্ত, সেটাও হতে পারে।
0: এক্স্যাক্টলি, তাকেও তুমি থামাতে চাইছো। তো যাই হোক, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমরা ফিরে আসবো, আমরা থামছি না, ঠিক 5:02 আবার ফিরে আসবো। আপাতত তোমার জন্য একটা গান রেখে গেলাম, এবং সাথে থাকছে একটা নিউজ ব্রেক, ফিরছি ঠিক 5:02।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতার আড্ডা চলছে। আর এই যে ইশকওয়ালা লাভ, মানে এইরকম লাভ সব নিয়েই তো এই প্রেমপত্র ব্যাপারটা হয় বলো? জীবনে অনেক প্রেমপত্রই মানে এসেছে বা আসবে, নিশ্চয়ই তোমার জীবনে আসবে।
2: পত্র মানে কি প্রেমপত্র?
1: আহা, একটু চিঠিতে

এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে গত 20 থেকে 25 জুলাই পর্যন্ত দেশজুড়ে চলা ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়ের হওয়া সমস্ত এফআইআর বন্ধের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত আজ জানিয়েছে এই মামলাগুলির কোনো তদন্ত বা বিচার প্রক্রিয়া বন্ধ করে দিতে হবে। এই নির্দেশ সারা দেশে প্রযোজ্য হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। সরকার জানিয়েছে দেশে পেঁয়াজের যথেষ্ট মজুত রয়েছে এবং মূল্যবৃদ্ধির চাপ কমাতে নাসিক থেকে কান্ডা এক্সপ্রেস ও সড়ক পরিবহনের মাধ্যমে মজুত ভাণ্ডার থেকে পেঁয়াজ বিভিন্ন গন্তব্যে পৌঁছে যাচ্ছে। এর ফলে বাজারে পেঁয়াজের আমদানি বেড়েছে এবং দাম কমছে। সরকার ডিলারদের চিনি মজুত রাখার সর্বোচ্চ পরিমাণ 4,000 কুইন্টাল থেকে কমিয়ে 2,000 কুইন্টাল করেছে। এই নির্দেশ চলতি মাসের 15 তারিখ থেকে 30 নভেম্বর পর্যন্ত কার্যকরী থাকবে। অবশ্য কলকাতা ও বর্ধিত মেট্রোপলিটন এলাকাগুলিতে বাজারের প্রয়োজন

0: অনুযায়ী মজুদ ভাণ্ডার 4,000 কুইন্টালই থাকছে। সংশোধিত শর্ত অনুযায়ী একজন চিনি ডিলার বা বিক্রেতা স্টকে থাকা চিনি 30 দিনের বেশি রাখতে পারবেন না। সরকারের সমালোচনা করলেও দেশপ্রেম ও ধর্মীয় আস্থার প্রশ্নে কঠোর অবস্থান নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমকে আহ্বান জানিয়েছেন। নবান্নে আজ সাংবাদিকদের জন্য চালু হওয়া মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা এবং সম্প্রসারিত সাংবাদিক পেনশন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, যে কোনো ধরনের সমালোচনা তিনি মাথা পেতে নিতে প্রস্তুত। এবার থেকে মাসে 5,000 টাকা করে পেনশন পাবেন অবসরপ্রাপ্ত সাংবাদিকরা। সার্বিক নিরাপত্তা ও পরিকাঠামো ব্যবস্থা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ প্রেসিডেন্সি সংশোধনাগার পরিদর্শন করেন। বন্দীদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা ও সমস্যার খোঁজখবর নেন তিনি। কথা বলেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গেও। রাজ্যে চালের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মনে করেন। কলকাতার নিউ মার্কেট চত্বরে আজ উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহের সূচনা করে তিনি বলেন, চাল যেহেতু রাজ্যেই উৎপাদিত হয় তাই তার দাম অস্বাভাবিকভাবে বাড়ার কথা নয়, তবে খুচরো বাজারে কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে বলে তিনি স্বীকার করেন। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।
1: 107 FM Rainbow, Shat Shure Sharadi, Shat Shure Sharadi.
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: শুনছো ক্যাফে কলকাতা,
4: ক্যাফে কলকাতা
3: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ক্যাফে কলকাতার আড্ডা চলছে, আর ঠিক যেমনটা তোমার সঙ্গে কথা দিয়ে গিয়েছিলাম যে ফিরে আসবো 5:02 ঠিক সেরকম চাই ফিরে এসেছি। আর 9903659992 তে কিন্তু নিয়ে চলে এসেছি তোমার মেসেজ, মানে তোমাকে সঙ্গে করে আর কি বলতে পারো, কারণ আজকের ওয়ার্ল্ড লেটার রাইটিং ডেতে আজকে আমাদের বিষয় ছিল যে তুমি এমন কোনো অবজেক্টকে চিঠি লিখতে, মানে এমন কোনো একটা বস্তুকে তুমি চিঠি লিখতে পারো যে তোমার চিঠির জবাব দেয় না বা কোনো দিনও দেবে না, তাই তুমি একটু যদি তার সাথে কথা বলতে পারো বা তাকে একটু বোঝাতে পারো, অথবা তোমরা তার সাথে প্রচন্ড বেশি সে তোমাকে রেসপন্স করে বলে তুমি তাকে থামাতে চাইছো, সেরকম বিষয় নেই। আর 9903659992 এই প্রশ্নটা কি সেখানে রাখা হচ্ছে?
3: হ্যাঁ, মানে আমি প্রশ্ন করতে চাইছি, যারা যারা মানে যাদের যাদেরকে চিঠি লেখার কথা বলছে, মানে তারা কি ওই মানে সেই অবজেক্ট গুলো কি আদেও চিঠি পড়তে পারে?
2: শিখিয়ে দেব না হয়,
3: শিখিয়ে দেবে কি, মানে কোন ল্যাঙ্গুয়েজে শেখাবে? ABCD
2: না, তাদেরকে আমি ইউনি এরম ল্যাঙ্গুয়েজে শেখাবো।
3: বাহ, মধুরিমা প্রত্যেক দিন এক একটা প্রোগ্রামে, কোনোদিন মশার জন্য, কোনোদিন মানে ওটা ও যে ভাষায় বললো আমি সেটা অনুবাদ করে উচ্চারণ করতে পারবো না, তার থেকে 9903659992 যে মেসেজগুলো আসছে পড়া শুরু করো।
2: আচ্ছা, এই মুহূর্তে আমার হাতে রয়েছে যে মাধাই দাস বহর ঘোষপাড়া থেকে লিখছেন, বৈকালিক শুভেচ্ছা জানালাম, আমি চিঠি লিখতে চাই প্রকৃতির কাছে, প্রিয় প্রকৃতি, তোমার কাছে আমার একান্ত নিবেদন, তোমার নিষ্ঠুরতায় মানুষের জীবন জীবিকা সবকিছু শেষ হয়ে যাচ্ছে, তুমি কি একটু উদার হতে পারো না? অসহায় মানুষগুলোকে নিষ্ঠুরভাবে দলে পিষে শেষ করে দিচ্ছ, মিনতি করি তোমার রুদ্র রূপ থামাও। মাধাই দাস বহুড় ঘোষপাড়া থেকে। এবং এখানে আমি একটা কথা বলি, সত্যি সত্যি আমরা সবাই আপাতত আমাদের চারপাশে যেভাবে দেখছি সেখানে আমাদের সত্যি মানে দুঃখ বা কষ্ট, খারাপ লাগা, মন খারাপ সমস্ত কিছুর ঊর্ধ্বে সত্যি কিছু নেই, কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে প্রার্থনা। আমরা সত্যি প্রার্থনা করতে পারি আর পরিবেশকেও আমরা একইভাবে ভালো রাখতে পারি। ফিরে আসছি একটা গানের পর, সঙ্গে থাকো, শুতে থাকো 107 FM রেইনবো ক্যাফে কলকাতার একটা।

0: আমি চিঠি লিখতে চাই আমার ম্যাডাম জিকে। আমরা তো অবজেক্ট চেয়েছিলাম, যাই হোক পড়ে ফেলি। সত্যি যদি ভালোবাসো তবে রেখে দিও আমাকে তোমার মনের গহীনে, যেখানে কেউ আসে না কেউ দেখে না। আমি চাই না রাজত্ব, চাই না নিত্যদিনের উপহার। ম্যাডাম জি শুনছে, উৎপল মাইতি বেহালাম থেকে মেসেজটা করেছেন, কিন্তু আমরা পুরো মেসেজটা পড়ছি না কারণ অনেকটা বড় একটা মেসেজ আছে। আর ম্যাডাম জি না, আপনি অবজেক্ট মানে ম্যাডাম জিকে অবজেক্ট করে দেবেন না প্লিজ। তাই জন্যে বলছি একটা যে কোনো অবজেক্টকে আপনি মেসেজ লিখে পাঠান। লালমোহন মাঝি জালালসি বৌবাজার হাওড়া থেকে লিখেছে, প্রিয় মেঘ, এই যে দূর আকাশের কালো মেঘ, তুমি এসেছো অনেক দিন তো হলো, এবার বিদায় নিলে হয় না? আর যে সয় না এই বৃষ্টি ঝরা দিন, তুমি গেলে তবেই তো আসবে পেঁজা তুলোর মতো শ্বেত শুভ্র মেঘের দল। আবার এসো না হয় পরের বৎসর, অপেক্ষা করবো তোমার আসার পথছে, এবার তুমি এসো বিদায়, আবার দেখা হবে আগামী বছর। এই মনের কথা,
1: একদমই তাই। আর এই যে তুমি মানে মনের কথা বললে তো, বা মেঘ এই মুহূর্তে কি বলতে চাইছে বলো তো, বা আমরা আর কি যারা মেঘের দিকে চেয়ে আছি এবং মনে হচ্ছে যে মেঘটাকে জাস্ট ঠেলে সরিয়ে দিই, কি বলতে পারি বলো তো?
0: কি বলতে পারি?

শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা FM রেইনবো তে, রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: Yes, Cafe Kolkata Adda cholche ar shei shonge 9903659922 de kintu tomar message o একই তালে চলছে। আর একটা বিষয় একটু বলে রাখি, আমরা আজকে এই যে ওয়ার্ল্ড লেটার রাইটিং ডে বিষয়টা নিয়ে যে কোনো অবজেক্টের উপর চিঠি লেখার কথা বলছিলাম, এই বিষয়টা কিন্তু আমরা মোটামুটিভাবে এই 5:30টার মধ্যে শেষ করে ফেলবো। কারণ কারণ কারণ তুমি নিশ্চয়ই জানো, তারপরে আমরা নিয়ে আসবো ছড়া কাটিং, মানে আবার সেই বৃষ্টির ওয়েদারে তোমার সেই কবি কবি ভাব, আহা, তার সাথে ছন্দ তো ডেফিনেটলি থাকবে, কোনো অভাব হবে না।
3: তবে আমি তার আগে আর একটা কথা বলতে চাই, এক্ষুনি যে গানটা আমরা শুনলাম ফুল ফুটেছে, এটা কিন্তু জাস্ট মানে একদম ওই রাত্রিবেলা ওই পাতে গরম রুটি পড়লে যে আনন্দটা হয়, ইটস লাইক দ্যাট। জাস্ট দুদিন হলো গানটা রিলিজ করেছে বহুরূপী দা গোল্ডেন ডাকু সিনেমার সাউন্ডট্র্যাক থেকে, এবং এটা কিন্তু বহুরূপী দা গোল্ডেন ডাকুর টিজারটা রিলিজ করার পরে জাস্ট এই একটা গানই রিলিজ করেছে, এবং এবং অলরেডি এই দুদিনেই কিন্তু প্রায় 1.5 মিলিয়ন ভিউজ ছাড়িয়ে গেছে।
2: মানে ভাবতে পারছো যে সিনেমাটা এলে বক্স অফিসটা লিটারালি
3: কেঁপে যাবে। আর এই মুহূর্তে মেসেজ পাঠিয়েছে সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, গুড ইভিনিং মাই ফেভারিট ডুয়ার, যে আমি 10 টাকার নোটকে চিঠি লিখে বলবো তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আর নেক্সট মেসেজ রূপকুমার আহমেদাবাদ গুজরাট থেকে লিখেছে, আমি চিঠি লিখতে চাই আমার সেই ভালো লাগার রেল স্টেশন হার্লি শহরকে, যে একটু কাছে সরে এসো না, তোমার গা ঘেঁষে একটু বসি।
2: এটা তো মানে একদম, আর এই যে তুমি বলছো না এই ব্যাপারগুলো, আমাদের এমন একজনের গান শুনে জানো তো তৈরি হয়েছিল, এবং তখন আমরাও অনেকটা ছোট এবং তোমরাও কেউ কেউ ছোট, মানে কারোর কারোর সেই যৌবনের সময়। বুঝতে পারছো কার কথা বলছি বলো তো?
3: অ্যাকচুয়ালি যার কথা তুমি বলছো তার কথা বলতে গেলে, যেহেতু তুমি আমি দুজনেই 90s কিড, আমাদের ছোটবেলাতে তাকে ছাড়া কাটেই নি, কারণ আমরা তখন মোবাইলে গান শুনতাম না, আমরা তখন
2: ক্যাসেটে গান শুনতাম। সত্যি তাই, মানে ইভেন তখন ওই সিডি ব্যাপারটাও কিন্তু খুব, যার কথা বলছি তার গান আমি খুব একটা অন্তত সিডিতে শুনিনি, ক্যাসেট, থোকা থোকা বাড়িতে ক্যাসেট ছিল, আমি ক্যাসেটেই শুনেছিলাম।
3: এবং আমি তাকে সচক্ষে বেশ কয়েকবার দেখার সুযোগ হয়েছিল, এবং মানে অবভিয়াসলি তার ওই গানটা যখন আমি শুনেছিলাম তখন সেই 9-10 বছরের আমিও কেমন যেন মনে হয়েছিল, হ্যাঁ মানে ওই সে প্রথম প্রেম আমার, মানে সে আমারও
2: এক্স্যাক্টলি আমারও প্রথম প্রেম নীলাঞ্জনা, সত্যি তাই। এবং তোমরা বুঝতেই পারছো আমরা নচিকেতার কথা বলছি, এবং আমাদের সবার সবার ভীষণ প্রিয় নচিকেতা, তার কথা বললে আর কিছু বলা যায় না, তাই বেশি কিছু না বলে সরাসরি গানে যাচ্ছি, এবং তার পাশাপাশি ইয়েস এক্স্যাক্টলি
3: আজকে যেহেতু নচিকেতা চক্রবর্তীর জন্মদিন, তাই জন্যে অবভিয়াসলি নচিকেতা চক্রবর্তীর কথা বলতে গেলে, তার জন্মদিন পালন করতে গেলে অবভিয়াসলি গানে তো গান পালন করতেই হবে। আর এই গানটা রইল নচিকেতা চক্রবর্তীর 90s গান, এটা নয় একটা সিনেমার সাউন্ডট্র্যাক থেকে, কিন্তু নচিকেতা চক্রবর্তী 90s থেকে আজও আমাদের মনের
2: ততটাই একদম
3: মনের মধ্যে জেগে আছেন এবং জেগে থাকবেন।

0: India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Shuncho 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
2: Shuncho Cafe Kolkata. Cafe Kolkata. 107 FM Rainbow Te. Cafe Kolkata. Cafe Kolkata.
3: ক্যাফে কলকাতার আড্ডা হচ্ছে, আর তার সঙ্গে তোমাকে বলেছিলাম যে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেই বিষয়টা কিন্তু এবার ইতি করে দেওয়ার পালা। তবে ইতি করতে করতে যা হয়েছে আর কি, কোনো শেষ অন্তিম মেসেজ কি একটু পড়ে দেবে বা এরকম কিছু রয়েছে কি?
4: আরো একটা দুটো মেসেজ তো রয়েছে আমি যা দেখতে পাচ্ছি, আমি সেগুলো একদম ঝড়ের গতিতে পড়ে ফেলছি। শুভ বিকেল, বৃষ্টিতে কেমন আছো সুইট গার্লস মধু অ্যান্ড উশসী? আজ লেটার রাইটিং করে তোমাদের প্রোগ্রামগুলো কতটা নাইস লেগেছে আমার শুনতে, মনের ভালোবাসার প্রকাশ করতে চাই। অ্যান্ডি মেসেজটি পাঠিয়েছে।
3: বাহ, এটা তো দারুণ ব্যাপার।
4: নেক্সট মেসেজ, দুই দিদিভাইকে বৈকালিক মেঘলা শুভেচ্ছা জানিয়ে বলি। আয়নাকে আমি মনে করি আমার জীবনে বড় বন্ধু। আচ্ছা, মানব ভাবাপন্ন সঙ্গী আমি চাইব।
3: মনোভাবাপন্ন সঙ্গী?
4: আচ্ছা, মনোভাবাপন্ন, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক, মনোভাবাপন্ন সঙ্গী আমি চাইব। যখনই তার সামনে আমার উপস্থিতিকে জানান দেব, সে যেন আমার খেয়াল এবং আমার দেখভাল করে এবং আমার ব্যক্তিগত সমস্ত ভালো মন্দ নিয়ে যেন আলাপচারিতা তার সঙ্গে আমি করতে পারি। অভিজিৎ সেনহাটি বেহালা থেকে মেসেজটি পাঠিয়েছেন। গুড ইভিনিং, আমি শুধু চিঠি লিখতে চাই, বাড়ি শকুন্তলা থেকে বলছি। গুড ইভিনিং, আমি সুধীর, আমি চিঠি লিখতে চাই। আচ্ছা, কাকে চিঠি লিখতে চাই উনি বলেননি।
3: আচ্ছা, হয়তো বাড়ির শকুন্তলাকেই চিঠি লিখতে চায়, হয়তো বাড়িটার নাম শকুন্তলা, আমরা অনেক কিছু রকম ভেবে নিতে পারি।
4: আজকের লাস্ট মেসেজ এই টপিকে, আমি আমার ব্যাংক অ্যাকাউন্টকে চিঠি লিখে বলতে চাই, অনেক তো বয়স হলো, এবার অন্তত শূন্যের কাছাকাছি থাকাটা বন্ধ করো।
3: হ্যাঁ, মানে সত্যি জাস্ট ভাবো আর কতদিন।
4: তবে এই মেসেজটা লিখে পাঠিয়েছে স্নেহাশিস রীত।
3: আচ্ছা বেশ, তো আজকে এখানে এই বিষয়টাকে আমরা প্রায় শেষ করে দিচ্ছি, কারণ ওই যে বললাম আবারও নিয়ে আসবো ছড়া কাটিং। তাই আজকে ছড়া কাটিংটা বলার আগে তোমাকে একটুখানি বাজনা বাজিয়ে শুনিয়ে দিই ছড়া কাটিং।
1: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
4: ইয়েস, আজকের ছড়া কাটিংটা হচ্ছে, প্লেটে থাক সবুজ শাক কিন্তু মন বলে তারপরে। মানে অ্যাকচুয়ালি আজকে হচ্ছে নিউ নিউট্রিশন উইক, মানে আজকে 1st অফ সেপ্টেম্বর থেকে নিউট্রিশন উইক,
3: একদম মানে যেটাকে বলা হয় পোষণ মা উইক আর কি। এই পোষণ মা উইক অলরেডি শুরু হয়ে গিয়েছে, এবং এই পোষণ মা উইকের ব্যাপারটা যখন হয়েছে, মানে আমরা তো সবসময় ফার্স্ট ফুডের দিকে বা জাঙ্ক ফুডের দিকে ভীষণভাবে হেলে থাকি, তো সেই জায়গা থেকে মনে হলো যে তোমার জন্য আপাতত সুস্থকর খাবার, পুষ্টিকর খাবার যদি প্লেটে না রাখতে পারি, ছড়ার পাতায় তো রাখতে পারি, তাই না?
4: একেবারেই তাই। আর এই যে আমাদের ছড়া কাটিংটা, সেটা আরেকবার বলে দিই তোমার জন্য, প্লেটে থাক সবুজ শাক কিন্তু মন বলে তারপরে। তুমি লিখে পাঠাবে 9906599 তে। আর এই যে তুমি ছড়াটা লিখবে, এই যে তোমাকে ছড়াটা লিখতে হবে, তার জন্য তোমাকে একটু সময় দিতে হবে তো, আর সেই সময়ে তোমার জন্য রাখছি তিনটে গানের হ্যাট্রিক। তবে হ্যাঁ, আমরা কোথাও যাচ্ছি না, আমরা জাস্ট এই 107 FM রেইনবোর ইনস্টা হ্যান্ডেলে থাকবো তোমার সঙ্গে, আর তোমার সাথে থাকবে এই তিনটে গান।
1: FM রেইনবোতে

0: রেডিও 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: ঠিক যেমন কথা দিয়েছিলাম, 107 এফএম রেইনবোতে তিনটে গানের হ্যাট্রিক চালিয়ে তোমাদের সাথে, কিন্তু আমাদের ইনস্টা হ্যান্ডেলে অলরেডি আড্ডা গল্প হয়ে গেছে এবং আমরা বলেছি যে আমাদের এই আড্ডাটা কিন্তু একদম কন্টিনিউড হবে। কিভাবে কন্টিনিউড হবে সেইটার জন্য তো ইনস্টা হ্যান্ডেলে চোখ রাখতে হবে, আর 107 এফএম রেইনবো শুনতে হবে ক্যাফে কলকাতা। আর আমাদের ছড়া কাটিং যেটা ছিল, প্লেটে থাক সবুজ শাক কিন্তু মন বলে তারপর, তারপর লিখে পাঠাবে তোমরা 9903653992। আর আমরা ফার্স্ট যে টপিকটা রেখেছিলাম সেই টপিক কিন্তু আমরা অলরেডি ক্লোজ করে দিয়েছি, সেও তো প্লিজ সেই টপিকের ওপর কোনো মেসেজ পাঠিও না।
3: একদমই তাই। আর এই যে তুমি ছড়া কাটিংয়ের কথা বলছো না, সেই ছড়া কাটিংয়ে কিন্তু অলরেডি চলে এসেছে প্রচুর মেসেজ।
2: আচ্ছা আচ্ছা, বেশ শুনি শুনি।
3: দুই দিদিভাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বলি, প্লেটে থাক সবুজ শাক মন বলে আমি তো আ সমুদ্র হিমাচল জয়ী ব্রতী চিরদিন সবুজ রাঙা প্রতীকের আঙ্গিক। আচ্ছা, অভিজিৎ সিনহাটি বেহালা থেকে লিখছে।
2: আচ্ছা বেশ, আমাদের ছড়া কাটিংটা আরেকবার বলে দিই, প্লেটে থাক সবুজ শাক কিন্তু মন বলে তারপরে তোমায় লিখে পাঠাতে হবে। আর হ্যাঁ, মানে এই যে এবারে মানে আজকের এই যে ছড়া কাটিং সেইটা কিন্তু তার কারণ হচ্ছে যে যাতে আমরা একটু ওই মানে নিউট্রিশনের দিকে একটু নজর।
3: একদম একদমই তাই। এবং আমি অভিজিৎকে একটা প্রশ্ন করতে চাই যে এই যে তুমি মানে শাক পাতার গল্প শুনেও তুমি সবুজকেই নিজের কাছে টেনে নিলে, প্রকৃতির সমস্ত সবুজকে। এবং আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি, মানে বিরিয়ানি কি তাহলে এতটাই কঠিন তোমার কাছে?
2: বা আমার আরেকটা প্রশ্ন, মানে বিরিয়ানি ছেড়ে থাকাটা কি কঠিন নয়?

ঘড়ির কাঁটা বলছে 5:58, ছটা থেকে 6:02 একটা পুঁচকে সংবাদ বিরতির ওপারে, আবারও 6:30 পর্যন্ত সঙ্গে থাকবে আর জে মধু আর জে উশুশি কাফে কলকাতা নিয়ে।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। সরকার জানিয়েছে দেশে পেঁয়াজের যথেষ্ট মজুত রয়েছে এবং মূল্যবৃদ্ধির চাপ কমাতে নাসিক থেকে কান্ডা এক্সপ্রেস এবং সড়ক পরিবহনের মাধ্যমে মজুত ভাণ্ডার থেকে পেঁয়াজ বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে। পেঁয়াজ ছাড়ার ফলে বাজারে পেঁয়াজের আমদানি বাড়ায়, দাম কমছে। সরকার ডিলারদের চিনির মূল্য মজুত রাখার সর্বোচ্চ পরিমাণ 4000 কুইন্টাল থেকে কমিয়ে 2000 কুইন্টাল করেছে। এই নির্দেশ আগামী 15 তারিখ থেকে 30 নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। অবশ্য কলকাতা এবং বর্ধিত শহরতলির অঞ্চলগুলিতে বাজারের প্রয়োজন অনুযায়ী মজুত ভাণ্ডার 4000 কুইন্টালই থাকছে। সংশোধিত শর্ত অনুযায়ী একজন চিনির ডিলার বা বিক্রেতা তার স্টকে থাকা চিনি 30 দিনের বেশি রাখতে পারবেন না। সরকারের সমালোচনা করলেও দেশপ্রেম ও ধর্মীয় আস্থার প্রশ্নে কঠোর অবস্থান নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমকে আহ্বান জানিয়েছেন। নবান্নে আজ সাংবাদিকদের জন্য শুরু হওয়া মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা এবং সম্প্রসারিত সাংবাদিক

0: পেনশন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, যে কোনো ধরনের সমালোচনা তিনি মাথা পেতে নিতে প্রস্তুত। এবার থেকে মাসে 5,000 টাকা করে পেনশন পাবেন অবসরপ্রাপ্ত সাংবাদিকরা। সার্বিক নিরাপত্তা এবং পরিকাঠামো ব্যবস্থাকে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ প্রেসিডেন্সি সংশোধনাগার পরিদর্শন করেন। বন্দীদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের বিভিন্ন সুযোগ সুবিধা এবং সমস্যার বিষয়ে খোঁজ নেন তিনি। কথা বলেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গেও। বিপর্যয় মোকাবিলায় রাজ্যে আজ অর্জুন বাহিনীর সূচনা হয়েছে। যে কোনো ধরনের বিপর্যয়ে দ্রুত উদ্ধার কাজ সম্পূর্ণ করতে অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের নিয়ে গঠিত এই বিশেষ প্রশিক্ষিত বাহিনীর আজ সূচনা করেন মুখ্যমন্ত্রী। নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে গত 20 থেকে 25 জুলাই পর্যন্ত দেশজুড়ে চলা ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়ের হওয়া সমস্ত এফআইআর বন্ধের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে এই মামলাগুলির কোনো তদন্ত বা বিচার প্রক্রিয়া চললে সেগুলি বন্ধ করতে হবে। এফএম রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 এফএম রেনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: প্লেটে থাক সবুজ শাক, কিন্তু মন বলে তারপর সেটাই লিখে পাঠাতে হবে তোমাকে 9903653992 তে। আর অলরেডি বানপুর নদিয়া থেকে রজত বিশ্বাস লিখে পাঠিয়ে দিয়েছেন, প্লেটে থাক সবুজ শাক কিন্তু মন বলে ফার্স্ট ফুডগুলো যেন আমায় দিচ্ছে হাক।
2: এক্স্যাক্টলি তাই, মানে এরকমভাবেই ডাক হাক তারা দেবেই এবং তাদের টানে ছুটে যাবই, কিন্তু না গেলেই ভালোই যা।
1: উত্তরবালি থেকে সুভাষ চক্রবর্তী লিখছেন, মধু ছড়া কাটিং উষসী, প্লেটে থাক সবুজ শাক কিন্তু মন বলে খাই গুরুপাক, মনের কথা আমি মানি না, সবুজ শাকে আছে পুষ্টিকণা। বাহ, এটা কিন্তু বেশ বেশ সুন্দর। লালমোহন মাঝি জালালসি বৌবাজার হাওড়া থেকে লিখছেন, প্লেটে থাক সবুজ শাক মন বলে চিকেন চাপ, নয় বিরিয়ানি, সাথে থাক ইলিশ আর কচু শাক। বাহ বাহ,
2: মানে এটা দারুণ, জাস্ট দারুণ,
1: জাস্ট দারুণ। শাওন বারাসাত থেকে লিখছে, পাতে থাক সবুজ শাক মনে বিরিয়ানি, পেট বলে মনের কথা শুনে তুই শরীর খারাপ করবি নাকি, নিয়ম মেনে খেলে খাবার ঠিকঠাক পুষ্টি পাবি, আমিও থাকবো সুস্থ সবল বহুদিন বাঁচবি। আচ্ছা বেশ, মান লিয়া। আর এরকম মেসেজ 9903653992 তে তোমরা করতে থাকো, আমরাও পড়তে থাকি। আর উষসী আর মধু, মানে আর যে মধু, তোমাদের সাথে কিন্তু আছে একেবারে 6:30 পর্যন্ত।
2: একদমই তাই। আর শোনো না বলছি, এত যখন ডাক টাক দিল চিকেন চাপ, তখন একটু গানে গানে না হয় একটু চিকেন
1: চিকেন খাবে?
2: হ্যাঁ
3: চিকেন

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: FM রেইনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট,
1: ইন্ডি পপ প্লেলিস্ট,
0: ইন্ডি পপ প্লেলিস্ট।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: আজকের ছড়া কাটিংটা কিন্তু যেহেতু আজকে নিউট্রিশন নিয়ে অনেক কথা হচ্ছে, তাই জন্যই নিউট্রিশনের ওপরই আমরা একটা ছড়া কাটিং রেখেছি। প্লেটে থাক সবুজ শাক কিন্তু মন বলে তারপর, শুভ সন্ধ্যা দুই দিদি ভাই, প্লেটে থাক সবুজ শাক কিন্তু মন বলে আজকে একটু মাছটা চাই। শাক দিয়ে কি মনটা ভরে বলো দিদি ভাই, মা যদি বলে শাকই খাবি মনটা তবে চুপটি করে মাছের স্বপ্ন আঁকি। শাকটা দেখি পাতায় পাতায় মনটা আমার মাছই চায়, বেগুন ভাজা পাশে রাখি মাছের ঝোলে ভাতটা মাখি, শাক থাকুক প্রতিদিন মাছের ঝোলে হোক রঙিন। অরূপ ভট্টাচারিয়া বহরমপুর মুর্শিদাবাদ থেকে।
2: খিদে পেয়ে যাচ্ছে, আমি যত এগুলো শুনছি তত বেশি খিদে পেয়ে যাচ্ছে।
1: তবে ঘড়ির কাঁটা এখন 6:21, সেটা আমাদের একেবারে মানে ঝড়ের গতিতে আবারও মেসেজ পড়তে হবে, কারণ প্রচুর মেসেজ এসছে।

0: মধুরিমা দিদি ভাই, ও শ্রিয়া দিদি ভাই, না আমার নাম শ্রিয়া না, আমি নাম এফিডেফিট করিনি, আমার নাম উষশী। সান্ধ্যকালীন মাঙ্গলিক শুভেচ্ছা জানালাম। অপূর্ব উপস্থাপনায় ক্যাফে কলকাতা জনপ্রিয়তার স্বর্ণচূড়ায় বিরাজ করছে। ছড়া কাটিংটা বেশ মজা, পেটে প্লেটে থাক সবুজ শাক, কিন্তু মন বলে মন করে খাই খাই, নোটে কলমি চাই, কুলপ শাকে বাড়ে রক্ত, প্রতিদিন সবুজ শাক সেবন করি আমি, আমি যে সবুজ শাকের ভক্ত। মাধাই দাস, বড় ঘোষপাড়া থেকে।
1: হা হা হা হা, মানে সবাই কিন্তু শাক পত্র যে খেতে ভালোবাসে সেটা আমি বুঝতে পারছি, মানে আমি নিজেকে কি লজ্জায় মুখ ঢাকবো বুঝতে পারছি না।
0: আপাতত তুমি আমার, আমি তোমার মুখটা ঢাকি, কারণ মানে বিকজ আই ডোন্ট লাইক অলসো শাক। শুভ সন্ধ্যা, প্লেটে থাক সবুজ শাক, কিন্তু মন বলে পান্তা কিংবা তেঁতুলের চাটনি সঙ্গে সিঙাড়া গরম গরম খাস্তা খাস্তা। রূপকুমার আহমেদাবাদ গুজরাট থেকে, প্লেটে থাক সবুজ শাক, কিন্তু মন বলে মশাই একটু মাংস দিন, ওসব ছাগলে এসে খাক। কিন্তু যিনি মেসেজটা লিখেছেন তিনি নাম বলেননি।
1: আচ্ছা বেশ, কিন্তু স্নেহাশিস তিনি তার নাম বলেছেন এবং লিখছেন যে প্লেটে থাক সবুজ শাক, কিন্তু মন বলে তেলে ভাজা দিচ্ছে ডাক, স্বাস্থ্যবিধি যাই ভুলে। এই রে, ভুলে যেতে গিয়ে ছন্দটাও যে গেল,
0: ভুলে যাওয়া হলো।
1: হ্যাঁ, একদমই তাই। এরপরের মেসেজটা, আমি রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত বলছি। আমার মতে ছড়া কাটিং হলো প্লেটে থাক সবুজ শাক, মনে চায় চিকেন পাক, মা বলে খা হবে শক্তি, শাকে নাকি বাড়ে ভক্তি। এটা দারুণ, এটা জানতাম না সত্যি। বাবলু কলকাতা গড়িয়া বড়াল থেকে লিখছেন, প্লেটে থাক সবুজ শাক, মন বলে তার সঙ্গে একটু কাসুন্দিও রাগ, চিকেন চাপা আর বিরিয়ানিটা কালকের জন্য থাক। কিন্তু
0: কালকের জন্য বিরিয়ানি থাকতেই পারে, কিন্তু নিউট্রিশনটা ভুলে গেলে তো চলবে না। তবে আমরা মেসেজ পড়ব, আরও মেসেজ পড়ব, কিন্তু তার আগে এই যে একটু আগে মাছের কথা হচ্ছে, সেই কারণেই উষশিয়ার মধ্যে একটু মাছের জল থেকে ঘুরে এসে তোমার মেসেজও পড়ছে।

0: ছড়া কাটিং
1: প্লেটে থাক সবুজ শাক, কিন্তু মন বলে ওর প্লেট থেকে মটন খেয়ে উঠবো আজ। ডোমজুর থেকে গণেশ লিখেছে,
2: নিজের প্লেট থেকে না ছিল ওর প্লেটটা কেন, ওরটাই বা কে,
1: কেউ একটা হবে। আমি আদিতা সোনারপুর থেকে আজকের ছড়া কাটিং, প্লেটে থাক সবুজ শাক, কিন্তু মন বলে আমার কথা শোন, একটু বেশি কি পারি।

0: বিনা খেতে থাক না একটু মিষ্টি পাতে, ক্ষতি কি তাতে?
1: একদমই তাই, মানে বিশ্বাস করো, আর সব থেকে বড় কথা, তুমি শাক খাও বা মাংস খাও, যা খুশি খাও না কেন, শেষ পাতে একটু মিষ্টি না হলে চলে বলো।
0: প্লেটে থাক সবুজ শাক, কিন্তু মন বলে এবার আমি হৃদয় পারিজাতে ফুটবো দলে দলে, হৃদয় সাগরে ডুব দিয়ে মুক্ত খোঁজার ছলে। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া। প্লেটে থাক সবুজ শাক, তাই তো বলি তোমাদের এই ক্যাফে কলকাতা অনুষ্ঠান না শুনলে মনটা হয় ভীষণ খারাপ। দেবদাস মুখার্জি বেহালা থেকে।
1: একদমই তাই, আর এই মন খারাপ যাতে তোমার না হয় সেই চেষ্টাই কিন্তু আমাদের সব সময় থাকে, আর তার জন্যই তোমাকে ডেফিনেটলি ক্যাফে কলকাতা শুনতে হবে, কারণ আমরা ঠিক 4:02 থেকে প্রতিদিন 6:30 পর্যন্ত থাকি, আর সাথে থাকে তোমার মেসেজ।
0: গুড ইভিনিং দিদিরা, আমি প্রকাশ দে কৈখালী সর্দার পাড়া থেকে। প্লেটে থাক সবুজ শাক, আজ নিরামিষ খাবো, আমিষটা না হয় থাক, আমিষ খেতে ভালোই লাগে, বিরিয়ানি হোক বা চিলি চিকেন, প্রোটিনটাও দরকার আমার, সাথে সবাই সবুজ শাক সবজিতে মন দেবেন।
1: বাহ, এটা কিন্তু দারুণ ছিল, এবং
0: আজকের লাস্ট মেসেজ এটাই
1: এক্স্যাক্টলি, কারণ ওই সময় যেটা বলছে যে প্লেটে তুমি যা খুশি রাখো না কেন, সময় হাতে কিন্তু বেশি থাকে না বা নেই, আর আজকে সময় শেষ হয়ে গেলেও কিন্তু, আর যে উশুষি ঠিক এক্স্যাক্টলি যে কথাটা তোমাকে বলেছিল এবং সেটা কিন্তু ইনস্টাগ্রামেও বলা রয়েছে যে টু বি কন্টিনিউড, মানে পার্ট 2, 3, 4, 5 মোটামুটি আসছে অনেকগুলো পার্টে, আর যে উশুষি আর আর যে মধু, সো স্টে টিউনড, আগামীকাল কিন্তু আবারও ক্যাফে কলকাতা নিয়ে হাজির হবে আর যে মধু আর যে উশুষি,
0: তাই জন্যই শুনতে থাকো, আর ক্যাফে কলকাতায় কালকে আবারও আর যে উশুষি আর যে মধুর আড্ডা চলবে, কী কী নিয়ে আড্ডা হবে সেটা না হয় আমরা এসেই বলবো, ততক্ষণ চক্রবাণী দেবের কণ্ঠে এই মিষ্টি গানটা রইল উশুষি আর মধুর তরফ থেকে তোমার জন্য। টাটা।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে গত 20 থেকে 25 জুলাই পর্যন্ত দেশজুড়ে চলা ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়ের হওয়া সমস্ত এফআইআর বন্ধের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত আজ জানিয়েছে এই মামলাগুলির তদন্ত বা বিচার প্রক্রিয়া বন্ধ করে দিতে হবে। এই নির্দেশ সারা দেশেই প্রযোজ্য হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী 5ই সেপ্টেম্বর দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি সিজেপি যে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল তা প্রত্যাহার করে নিয়েছে। সিজেপির মুখপাত্র সৌরভ দাস শীর্ষ আদালতে জানিয়েছেন বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা কেন্দ্র প্রত্যাহার করে নেওয়ার কাজ শুরু করায় আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিজেপির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কেন্দ্র। রাজ্যের আসন্ন পুর নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট জেলাশাসকদের সঙ্গে আগামীকাল জরুরি বৈঠকে বসছে রাজ্য নির্বাচন কমিশন। প্রশাসনিক প্রস্তুতি, ইভিএম এর পরিমাণ ও সংরক্ষণ ব্যবস্থা, ভোট কেন্দ্রের পরিকাঠামো, লোকবল এবং আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা হবে বলে জানা গেছে। দুর্গাপুজোর পরই বিভিন্ন পুরসভায় ভোট করাতে চেয়ে নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। কমিশনের দাবি, হাইকোর্টে একাধিক ইলেকশন পিটিশন মামলা বিচারাধীন রয়েছে। সেই সব মামলায় বিভিন্ন কেন্দ্রের ইভিএম, ভিভিপ্যাট এবং অন্য সামগ্রী সংরক্ষণ করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়। এই পরিস্থিতিতে পর্যাপ্ত ইভিএম এর অভাব থাকায় পুরো ভোট পিছিয়ে যেতে পারে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। দুর্যোগ মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার কাজ দ্রুত করতে রাজ্য সরকার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়ে অর্জুন বাহিনী তৈরি করেছে। সৈনিক বোর্ড থেকে নেওয়া 200 জনকে নিয়ে তৈরি এই বাহিনীর সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এনডিআরএফ এর অনুকরণে আগামী দিনে এই বাহিনীকে আরও শক্তিশালী করে তোলা হবে বলে জানানো হয়েছে। রাজ্য সরকার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের মাসিক সাম্মানিক বাড়িয়েছে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এখবর জানানো হয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। নেপালে বিধ্বংসী হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে 987 পৌঁছেছে। সেদেশের 8টি জেলা থেকে আজ উদ্ধারকারী দল আরও বেশ কিছু দেহ উদ্ধার করে। প্রবল বৃষ্টির ফলে ব্যাহত হচ্ছে আটকে পড়া ব্যক্তিদের নিরাপদে সরিয়ে নিয়ে আসার কাজ। সরকারের সমালোচনা করলেও দেশপ্রেম ও ধর্মীয় আস্থার প্রশ্নে সংবেদনশীল হতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা এবং সাংবাদিক পেনশন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ স্বাস্থ্যভবনে রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, অনেক পুরসভার চেয়ারম্যান কাজ না করলেও রাজ্য সরকার ডেঙ্গু সংক্রমণ রোধের উপর সতর্ক নজর রেখেছে। রাজ্যে পর্যন্ত 148 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। মুর্শিদাবাদ ও নদিয়ায় আক্রান্তের সংখ্যা বেশি। প্রশাসনিক কাজকর্মে স্বচ্ছতা আনার লক্ষ্যে রাজ্য সরকারের সমস্ত চিঠিপত্রে আধিকারিকদের স্বাক্ষর ও সিল বাধ্যতামূলক করা হয়েছে। আজ থেকেই এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনের সংস্কার দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবের এই নির্দেশিকা রাজ্য ও জেলা স্তরে সব দপ্তর ও বিভাগে ইতোমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজ্যজুড়ে পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে পশ্চিমবঙ্গে আজ থেকে কঠোরভাবে নতুন নাগরিক বিধি কার্যকর হয়েছে। এর অধীনে যত্রতত্র থুতু বা ময়লা ফেলা এবং প্রকাশ্যে মলমূত্র ত্যাগের ক্ষেত্রে জরিমানার পাশাপাশি কড়া ব্যবস্থা নেওয়া হবে। বাংলা পুরুষদের অনূর্ধ্ব 16 জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতায় ডক্টর বিসি রায় ট্রফির ফাইনালে উঠেছে। আজ বেঙ্গালুরু ফুটবল স্টেডিয়ামে সেমিফাইনালে বাংলা 1-0 গোলে উত্তরপ্রদেশকে হারিয়ে দিয়েছে। ফাইনাল 9 সেপ্টেম্বর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের উপর তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী 24 ঘণ্টা কলকাতা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফ এম রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। রাজ্যে আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা শুরু হওয়ার পর এখনও পর্যন্ত 19,700 মানুষ উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত 16 আগস্ট এই দুটি প্রকল্প শুরু হয়। স্বাস্থ্যভবন থেকে আজ ভার্চুয়াল মাধ্যমে কয়েকজন উপকৃত রোগীর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে চালের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই বলে মুখ্যমন্ত্রী মত প্রকাশ করেছেন। কলকাতার নিউ মার্কেট চত্বরে আজ উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহের সূচনা করে তিনি বলেন, চাল যেহেতু রাজ্যেই উৎপাদিত হয় তাই তার দাম অস্বাভাবিকভাবে বাড়ার কথা নয়, তবে খুচরো বাজারে কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে বলে তিনি স্বীকার করেন। রাজ্য জুড়ে পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে পশ্চিমবঙ্গে আজ থেকে কঠোরভাবে নতুন নাগরিক বিধি কার্যকর হয়েছে। এর অধীনে যত্রতত্র থুতু বা ময়লা ফেলা এবং প্রকাশ্যে মলমূত্র ত্যাগের ক্ষেত্রে জরিমানার পাশাপাশি কড়া ব্যবস্থা নেওয়া হবে। নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার, অনৈতিকভাবে বর্জ্য স্তূপ করে রাখা এবং জনসাধারণের ব্যবহার্য রাস্তার ওপর নির্মাণ সামগ্রী রেখে দেওয়ার ক্ষেত্রেও গুনতে হবে জরিমানা। আগস্ট মাসে পণ্য ও পরিষেবা কর জিএসটি সংগ্রহের পরিমাণ বৃদ্ধি পেয়ে 1,99,853 কোটি টাকায় পৌঁছেছে। গত বছরের আগস্ট মাসের তুলনায় 14.8% বেশি। সে সময় 1,74,116 কোটি রাজস্ব আদায় হয়েছিল। অর্থমন্ত্রকের প্রকাশিত প্রাথমিক তথ্য অনুযায়ী মোট অভ্যন্তরীণ জিএসটি রাজস্বের পরিমাণ দাঁড়িয়েছে 1,37,249 কোটি টাকায়, যা গত বছরের তুলনায় 9.3% বেশি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের ওপর তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী 24 ঘণ্টা কলকাতা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। এফএম রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Kaane Baju, Onir Radio. শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: কুইজ খেলো, জ্যাকপট জেত, জ্যাকপট জেত, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে।
4: তুমি শুনছো কুইজওয়ালা, আর হ্যালো সেপ্টেম্বর। আর আজকে সেপ্টেম্বর মাসের প্রথম দিনে তিনজন চলে এসেছি কি করতে, কুইজ খেলতে।
5: এবং এই কুইজ তো শুধু মানে আমরা খেলাবো, বেসিক্যালি আমরা প্রশ্ন করবো, তোমরা তোমরা উত্তর দেবে, এবং উত্তর দিতে পারলেই মানে সবার আগে উত্তর দিতে পারলেই পৌঁছে যাবে সেমিফাইনালে, এবং সেমিফাইনাল থেকে ফাইনাল, এবং সেখান থেকে জ্যাকপট জেতার কিন্তু একটা সুযোগ তোমরা পেয়ে যাবে কুইজওয়ালা খেললেই।
6: একদম, আর এই কুইজওয়ালা খেলে পুজোর আগে জ্যাকপটের রমরমা যে প্রাইজ, সেটা একদম হাত গরম করা প্রাইজটা নিজের হাতে পেতে তোমাকে যেটা করতে হবে, যে নাম্বার থেকে বা যে আইডি থেকে তুমি খেলছো সেই আইডির কিন্তু একটা গভর্নমেন্ট প্রুফ আইডি, যেমন প্যান কার্ড বা আধার কার্ড বা ভোটার কার্ড কিন্তু তোমার থাকা জরুরি, এবং তার সাথে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।
5: হ্যাঁ, এবং সেই ব্যাংক অ্যাকাউন্টটা নিজের নামে থাকতে হবে অবশ্যই। তো ব্যাপারটা হচ্ছে যে কুইজওয়ালা তো আমরা শুরু করবোই, কিন্তু কুইজওয়ালা প্রাইজটা যেটা তোমরা পাবে এবং সেটা পেলে কীরকম শব্দ হয় সেটা একটু তোমাদের শোনানো দরকার আছে, তুমি বুঝতে পারবে যে কীরকম প্রাইজ পাওয়ার জন্য তোমরা খেলছো।

0: তো ব্যাপারটা হচ্ছে আমরা কুইজওয়ালার প্রথম রাউন্ডে তো যাবই, এবং কুইজওয়ালা তো খেলবেই, কিন্তু কুইজওয়ালা শুধু আমরা রেডিওতে খেলবো না, কুইজওয়ালা খেলবো আরও একটা জায়গায়।
1: তার জন্য আমাদেরকে গ্রামে যেতে হবে, মানে ইনস্টাগ্রামে, অর্থাৎ 107 FM রেনবো কলকাতার আমাদের ইনস্টাগ্রাম যে পেজটা রয়েছে সেই পেজটা ফলো করতে হবে। আমরা এই যে 9টা থেকে 12টা তো থাকবোই, কিন্তু এই সময়ের মধ্যে বিভিন্ন রাউন্ডের মধ্যে দুটো রাউন্ড আমরা খেলবো ভিজুয়াল কুইজ হিসেবে, সেটা ইনস্টাগ্রামে। সেটার প্রশ্ন না তো আমরা অন এয়ার বলবো, না তো উত্তর আমরা অন এয়ার বলবো, কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের মধ্যে থেকে প্রথম 10 জনের নাম বলবো। সেটা অবশ্য প্রত্যেকটা রাউন্ডের ক্ষেত্রেই খেলবো। তো আমরা আসবো আমাদের ফার্স্ট রাউন্ডে, কিন্তু তার আগে একটু সবাইকে চার্জ আপ করে নিতে বলছি, এবং অতি অবশ্যই 9903659992 এটা আমাদের সেই ম্যাজিক্যাল নাম্বার, এই ম্যাজিক্যাল নাম্বারটা একটু সেভ করে নাও, তাহলে উত্তরটা দিতে তোমার সুবিধা হবে। ফিরছি ফার্স্ট রাউন্ডে এই গানটার পর।

0: 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
2: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে। রাপিড রিদম।
3: র‍্যাপিড রিদমস নিয়ে অপরূপা, অভিপ্সা আর অর্ণব, ও মাই গড, আজকে আমরা কিউব। অপরূপা, অভিপ্সা, অর্ণব, আমরা তিনজনেই চলে এসেছি র‍্যাপিড রিদম, অর্থাৎ আজকে আমাদের কুইজওয়ালার একদম ফার্স্ট রাউন্ড নিয়ে। তো র‍্যাপিড রিদমে আমরা কি করি?
4: র‍্যাপিড রিদমে আমরা যেটা করি সেটা হচ্ছে 10 সেকেন্ডের যে কোনো একটা মিউজিক শোনাই, সেটা গান হতে পারে, সেটা কোনো মিউজিক হতে পারে, যা ইচ্ছা হতে পারে। তো সেখান থেকে প্রশ্ন থাকে।
5: তো আজকে আমরা যেটা শুনবো, 10 সেকেন্ডের একটা ক্লিপ শুনবো, সেই ক্লিপটা থেকে আমরা কি জিজ্ঞেস করবো?
3: ক্লিপটা থেকে আমি জানতে চাইছি যে যে ক্লিপটা শুনছো তুমি একটা গানের ইন্টারলিউড শুনছো, তোমাকে আইডেন্টিফাই করতে হবে গানটার নাম, আর জানিয়ে ফেলতে হবে আমাদেরকে কোন নাম্বারে।
4: 9903659992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট মেসেজ করে প্রথমে উত্তর, তারপরে নিজের নাম আর লোকেশন।
5: চলো তাহলে চলে যাই প্রশ্নতে।
2: Rapid rhythms, rapid rhythms, rapid rhythms.

0: Repeat rhythm. Repeat rhythm. Repeat rhythm. Rapid rhythms round এ আমরা রয়েছি এবং এই রাউন্ডে আমরা যেটা করেছি আমরা সেটা একটা গান শুনিয়েছিলাম, গানের অংশ শুনিয়েছিলাম এবং জিজ্ঞেস করেছিলাম যে কোন সিনেমার, তাই তো?
1: নাকি না আমরা গানটা জিজ্ঞেস করেছিলাম,
0: ও গানটা জিজ্ঞেস করেছিলাম, রিয়েলি সরি,
1: গানের ইন্টারভিউ শুনিয়ে জানতে চাইছিলাম কোন গান
2: এবং তারপর যে গানটা আমরা বাজিয়েছি সেই গানটারই নাম সবাই পাঠিয়েছে।
1: হ্যাঁ, কি করে যে তোমরা এমন করলা, কি করলা তোমরা এটা, যাই হোক কোনো ব্যাপার না, হতেই পারে। এরপর আরও একটা সুযোগ আছে কিন্তু, হ্যাঁ, র্যাপিড রিদমের সেকেন্ড কোয়েশ্চেন নিয়ে আমরা হাজি
2: হবো হবো হবো
1: হাজি, তার আগে আরো কাজ আছে,
2: তার আগে যে কাজ আছে, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন কিন্তু ভুল উত্তরটা বেশিরভাগ এসেছে কারণ যে গানটা আমরা বাজিয়েছিলাম তার উত্তর দিয়েছে। তো সঠিক উত্তর হচ্ছে দাগাবাজ রে, সিনেমার নাম ছিল বডিগার্ড, তো
1: দাবাং
2: দাবাং দাবাং, আর আমরা যে গানটা বাজিয়েছিলাম সেটা
1: বডিগার্ড,
0: কনফিউজিং
2: সবটাই। তো যাই হোক, তার মধ্যেও কিন্তু অনেকে সঠিক উত্তর দিয়েছেন। প্রথম দশজনের নাম সামিম সাহাজি দেগঙ্গা, প্রদীপ ব্যানার্জি শ্রীরামপুর, আশিস দাস বরিশা, লিপি সরকার সরসুনা, প্রণবেশ প্রামাণিক কাঁটাবেড়িয়া, সপ্তর্ষি পাল চাঁদিপুর, প্রত্যুষ পাহাড়ি পশ্চিম মেদিনীপুর, রিন্টু নিউ আলিপুর, জয়দীপ রায় বাঘাযতীন থেকে। এবং সবার প্রথম যিনি সঠিক উত্তর দিয়ে আজকের সেপ্টেম্বর মাসের প্রথম দিনের প্রথম কুইজওয়ালায় সেমিফাইনাল রাউন্ডে চলে যাচ্ছেন, তিনি হচ্ছেন ত্রিবেণী থেকে পৃথ্বী মণ্ডল। এবং এই পৃথ্বী মণ্ডলের সঙ্গে মানে আরও অনেকে রয়েছে, তাই তো?
1: হ্যাঁ, আরও অনেকে রয়েছে আজকে পৃথ্বী মণ্ডলের সঙ্গে যারা সেমিফাইনালে আগে থেকেই উঠে আছেন, মানে গত সপ্তাহের বং কানেকশন থেকে যিনি এসছেন এবং গল্প স্বল্প দিন এবং রাত এই দুটো সময় জুড়ে যারা যারা কুইজওয়ালাতে একদম সরাসরি এন্ট্রি নিয়েছেন সেই মোট তিনজনের নাম বলে দেবো। প্রদীপ ব্যানার্জি শালকিয়া থেকে, শ্রাবণী ব্যানার্জি শ্রীরামপুর থেকে এবং পলাশ বজবজ থেকে, তিনজনে অলরেডি আমাদের আজকে সেমিফাইনালিস্ট।
0: বেশ, এবার আমরা আমাদের ফিফথ সেমিফাইনালিস্টকে পাবো টেকনিক্যালি এবং আমরা আবারও র্যাপিড রিদমসের একটা প্রশ্নে যাবো, আবার একটা থিম শোনানো হবে। কি শোনানো হবে?
1: একটা, হ্যাঁ, থিম মানে এমন একটা বিখ্যাত থিম তোমাকে শোনানো হবে যে থিমটা শুনেই তোমাকে আইডেন্টিফাই করতে হবে সিনেমার নাম কি।
2: ওকে, তাহলে এইবারের প্রশ্ন হচ্ছে সিনেমার নাম কি, ওই একই নাম্বার 9903659992। Rapid rhythm, rapid rhythm, rapid.

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: কুইজ খেলো জ্যাকপট যেত শুনছো আর খেলছো কুইজওয়ালা কুইজওয়ালা 107 FM রেইনবোতে
2: হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে ব্যাহাতি হাওয়া সা থাও শুনতে শুনতে যেটা মনে পড়লো আর কি, সেটা হচ্ছে খুব জরুরি ব্যাপার। পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে আগামী কয়েক ঘন্টা কিন্তু বেশ মানে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে কিন্তু আরেকটু মানে জোরে বৃষ্টি এবং 30-40 কিলোমিটার বেগে ঝড়ও হতে পারে। তো কাজেই সাবধানে থাকবেন যারা রাস্তায় বেরোবে, এত রাত্রে বেরোবেন কেন, কুইজওয়ালা শুনুন। বাট যদি বেরোতে হয় ছাতা নিয়ে বেরোবেন এবং খুব মানে বৃষ্টি বা বাদলার মুখে পড়লে শেল্টার নেবেন, এটুকুই। আবারও বলছি, পূর্ব পশ্চিম মেদিনীপুর সেখানে কিন্তু মানে মাঝারি বৃষ্টি, ঝড় বৃষ্টি সবই, তার সঙ্গে 30-40 কিলোমিটার বেগে ঝড়। এবং পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে একটু হয়তো হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী কয়েক ঘন্টায়।
3: হ্যাঁ, এবং এই যে মাঝারি, হালকা থেকে মাঝারি যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা তোমাকে বলে দিলাম, তাই চেষ্টা করো মোটামুটি একটু শেল্টারের মধ্যে থাকার, কারণ বজ্রবিদ্যুৎটা একটু অ্যাভয়েড করাই ভালো ওই সময়। খুব একটা বেশি অনেকেই আছে যে আরে বা আকাশ তো সাজছে আলো, চলো একটু রিল বানিয়ে নেওয়া যাক, করতে গিয়ে অনেক মানুষের অনেক প্রাণের ঝুঁকি হয়, তো সেগুলো একটু অ্যাভয়েড করা ভালো। এবার বিষয়টা হচ্ছে এইখানে একটা গন্ডগোল পেকেছে, সেটা হচ্ছে একটু আগে যে থিম মিউজিকটা আমরা শুনিয়েছি সেই থিম মিউজিক নিয়ে আমাদের দু রকমের উত্তর এসছে, যদিও দুটোই সঠিক।
4: ইয়েস, দুটোই সঠিক। সঠিক উত্তর হচ্ছে মিনালে বা রহনা হ্যায় তেরে দিল মে, দুটোরই মানে রিমেক হচ্ছে একটা সিনেমা, একটা সিনেমার রিমেক। তো যারা যারা মিনালে বলেছেন আমরা তাদের উত্তরটাও নিয়েছি, যারা যারা রহনা হ্যায় তেরে দিল মে বলেছেন আমরা তাদের উত্তরটাও নিয়েছি, কিন্তু সবাইকে নিতে পারিনি, প্রথম 10 জনকে নিয়েছি। তো প্রথম 10 জন কারা কারা? প্রথম 10 জন হচ্ছেন নারায়ণ সাহু মহিষাদল থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, শুভশ্রী কারফা হুগলি বাকুরপুর থেকে, সুরঞ্জন সরকার সরসুনা থেকে, সপ্তর্ষি পাল চাঁদিপুর থেকে, শান্তম দাস দাড়িবেরিয়া থেকে, প্রত্যুষ পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে, মল্লিকা সাউ সরকার বজবজ থেকে, জয়দীপ রায় বাঘাযতীন থেকে, এবং যিনি সেমিফাইনাল উঠে যাচ্ছেন তার নামটা বলবো, কিন্তু তার আগে আর একটা রিকোয়েস্ট করছি, প্লিজ যারা যারা আজকে আমাদের সঙ্গে কুইজওয়ালা খেলছেন তারা অন্তত যে কোনো একটা প্ল্যাটফর্ম ইউজ করুন, হয় আপনারা হোয়াটসঅ্যাপ ইউজ করুন কিংবা SMS ইউজ করুন, আমরা দুটোই কিন্তু টাইম অনুযায়ী চেক করছি, সেহেতু প্লিজ যে কোনো একটা প্ল্যাটফর্মই উত্তরটা পাঠাবেন, নাম আর লোকেশন সমেত,
3: মানে একই ব্যক্তি
4: দু জায়গাতেই পাঠাচ্ছে। এবং আরো দুজন রয়েছেন যারা ফোন করছেন, এবার এরপরে ফোনটা আসলে কিন্তু আমরা
3: ব্লক হয়ে যাবেন,
4: ব্লক করতে বাধ্য হবো, কিছু করার নেই,
2: আর কোনোদিন কুইজওয়ালা খেলতে পারবেন না। না, এরকম করবেন না, কেন করছেন?
4: তো যিনি প্রথম সঠিক উত্তর দিয়ে উঠে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি হচ্ছেন ঋত্বিকা নাথ মশিলা থেকে। হাততালির টিম কই গেল?
3: হাততালির টিম রেডি।
2: বেশ, এইবার আমরা কি করব, এবার আমরা যাব এই সেই রাউন্ডে, যে রাউন্ডে আমাদের বলতে হয় অঙ্ক কি কঠিন।
1: ম্যাথোমেনিয়া, ম্যাথোমেনিয়া,
2: ম্যাথোমেনিয়া আমাদের অঙ্কের রাউন্ড, এবং এই রাউন্ডে আমরা অঙ্কের প্রশ্ন আপনাদের জন্য নিয়ে আসি। এবং চিন্তা নেই, তার জন্য দুটো গান আপনি সময় পাবেন অঙ্কটা সলভ করার জন্য। এবং সলভ করে কি করতে হবে, 9903653992 হোয়াটসঅ্যাপ বা SMS করে আপনি আমাদের জানাবেন যে উত্তরটা কি, প্রথম উত্তর, তারপর নিজের নাম, তারপর লোকেশন, কিন্তু ওই যে অভিপ্সা বললো একটা প্ল্যাটফর্ম ইউজ করবেন, হয় SMS নয় হোয়াটসঅ্যাপ।
3: এবং এই অঙ্কটা যেটা আছে এইটা আমি পড়ে বেকার কি দরকার, আমার মনে হয় এই অঙ্কটা তোমরাই, না না না, তোমরা দুজনই সামলে নাও না বাবা, একটু
2: বেশি বেশি বিনয় দেখাচ্ছে। অঙ্ক 100 পেয়েছিল,
3: 100, হ্যাঁ ছোটা বাদ দিয়ে দাও, 1 পেয়েছিলাম আমি। আচ্ছা যাই, রাম শ্যাম ও যদু, ঠিক আছে, আমাদের সেই বিখ্যাত তিনটে নাম, যে নামগুলো রাম শ্যাম যদু মধু আমরা ভীষণভাবে বলে অভ্যস্ত, তো সেখানে মধু নেই, এখানে শুধু তিনজনই আছে, রাম আছে, আছে শ্যাম ও যদু, যথাক্রমে 800 টাকা, 600 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসায় নামে, রাম শ্যাম যদু যথাক্রমে 800 টাকা, 600 টাকা, 1000 টাকা দিয়ে একটা ব্যবসায় নামে। রামের বয়স 26 বছর, শ্যামের বয়স 28 বছর এবং যদুর 31 বছর। মোট 480 টাকা লাভ হলে শ্যামের লভ্যাংশ কত?
4: ওকে, রাম শ্যাম ও যদু যথাক্রমে 800 টাকা, 600 টাকা ও 1000 টাকা দিয়ে একটি ব্যবসায় নামে। রামের বয়স 26 বছর, শ্যামের বয়স 28 বছর এবং যদুর 31 বছর। মোট 480 টাকা লাভ হলে শ্যামের লভ্যাংশ কত? পাঠিয়ে দাও উত্তর 9903659992। সময় দুটো গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে। ম্যাথোমেনিয়া, ম্যাথোমেনিয়া।
2: তো ঘটনাটা যেটা হলো, এই যে একটা কঠিন অঙ্ক, মানে অঙ্কটা অতটা কঠিন নয়, কিন্তু কঠিনের আবহে সাজানো, কঠিনের মোড়কে মোড়ানো একটা অঙ্ক, যেটাকে অকারণ কঠিন করার একটা প্রয়াস করেছেন আমাদের মাস্টার মশাই, যিনি নিজে অঙ্কে খুব ভালো পেয়েছিলেন 100-তে 100, 99, ওই আর কি, হ্যাঁ মানে 100-তে 99 পেয়েছিলেন। ইস্কি খারাপ নাম্বার, এক নাম্বার কম। তো সেই ভদ্রলোক ব্যক্তিটি অঙ্কটাকে একটু কঠিন করার চেষ্টা করেছেন, কিন্তু আমি এবং অভিপ্সা, অপরূপা এবং
3: আপনারা ধরে ফেলেছি, তো ব্যাপারটা হচ্ছে একদম ঠিক, আমরা বয়সটা এমনিই দেওয়া ছিল। তো প্রশ্নটা ছিল, রাম শ্যাম ও যদু যথাক্রমে 800 টাকা, 600 টাকা ও 1000 টাকা দিয়ে একটি ব্যবসায় নামে, রামের বয়স 22 বছর, শ্যাম 28 বছর এবং যদুর 31 বছর, এই এই লাইনটা জাস্ট বাদ দিয়ে দিন, এবং তারপরে হিসেব করে নিন কত টাকা তারা লাভ করছে। মোট 480 টাকা লাভ হলে লাভের লভ্যাংশ কত? তো সহজ উত্তর 120 টাকা। প্রচুর মানুষ সঠিক উত্তর দিয়েছেন, তো প্রথম 10 জনের নাম বলবো। শেখ কদম রসুল হাওড়া থেকে, অনন্ত সাহা পাটলি থেকে, বর্ণালী দে হাওড়া থেকে, স্বপ্নলীল গাঙ্গুলি কলকাতা থেকে, শুভ্র মান্না কলোরা থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, মুনমুন দাস যাদবপুর থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, শান্তম দাস দাড়িবেরিয়া থেকে, এবং বাকি সেমিফাইনালিস্টদের সঙ্গে যিনি এই রাউন্ড থেকে চলে যাচ্ছেন, যুক্ত হয়ে যাচ্ছেন, তিনি হচ্ছেন শিবপুর থেকে নাজ পারভিন।
2: মোট 6 জন ফাইনালিস্টকে আমরা পেয়ে গেলাম, সেমিফাইনালিস্টকে আমরা পেয়ে গেলাম মোট 6 জন। তাদের মধ্যে 3 জন আজকের কুইজওয়ালাতে একদম সরাসরি এন্ট্রি নিলেন, এবং বাকি 3 জন গত সপ্তাহ থেকে চলে এসেছেন। তো মোট 6 জনকে আমরা পেয়ে গেছি সেমিফাইনালিস্ট, আরও এখনও অনেকের আশা বাকি। তো আমরা পরবর্তী রাউন্ডে যাবো, তাই তো?
4: চলো যাই।

0: Throwback Dimes. Throwback Dimes.
1: Throwback Dimes. Throwback Dimes. একটু পিছনের দিকে চলে যাই, মানে অঙ্ক থাকবে এবার ইতিহাস থাকবে না, তা কী করে হয়। তো এখানে আমরা একটা অডিও শোনাবো আপনাদেরকে, এবং সেই অডিওটা শুনে তারপর একদম শেষে প্রশ্ন থাকবে। তো প্যাসেজের মধ্যেই যে প্রশ্ন থাকবে তা কিন্তু একেবারেই নয়, আবার থাকতেও পারে, সেটা শুনলেই বোঝা যাবে। তো সেই শুনেই আপনাদেরকে উত্তরটা পাঠাতে হবে, এবং আপনারা যদি আমাদের প্রশ্ন শেষ হওয়ার আগেই উত্তর পাঠিয়ে দিতে পারেন তাহলে তারা কিন্তু অলরেডি ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন।
2: প্রশ্ন শেষ হওয়ার পর উত্তর দেবেন 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে আপনি উত্তর দেবেন। ভালো করে প্যাসেজটা শুনুন, প্যাসেজের মধ্যেই কিন্তু প্রশ্ন রয়েছে।
0: থ্রোব্যাক টাইমস, থ্রোব্যাক টাইমস, থ্রোব্যাক টাইমস। 1930 সালের দিকে কংগ্রেসের সভাপতি থাকার সময় পূর্ণ স্বরাজের ডাক দেন জওহরলাল নেহরু। তখন একটি বিশেষ দিনকে স্বাধীনতা দিবস হিসেবে পছন্দ করা হয়। 1930 থেকে 1946 পর্যন্ত কংগ্রেস সেই দিনটিকেই স্বাধীনতা দিবস হিসেবে পালন করত। তবে 1947 সাল থেকে 15ই অগস্ট দিনটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে চিহ্নিত করা হয়। আজকের থ্রোব্যাক টাইমসের প্রশ্ন, 1930 থেকে 1946 সাল পর্যন্ত কোন দিনটিতে ভারতের স্বাধীনতা দিবস পালন করা হতো? থ্রোব্যাক টাইমস, থ্রোব্যাক টাইমস, থ্রোব্যাক টাইমস।

0: কুইজ খেলো, জ্যাকপট যেত শুনছো আর খেলছো কুইজওয়ালা 107 FM রেনবোতে। Throwback times.
1: ফিরে এলাম আমরা আপনাদের কুইজওয়ালায় ইতিহাস থেকে। তবে অনেকেই সঠিক উত্তর দিয়েছেন এবং আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে অনেক ভুল উত্তর এসেছে, কিন্তু আমরা সঠিক উত্তরটাই নিয়েছি। সঠিক উত্তর হচ্ছে 26 জানুয়ারি। যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হচ্ছেন শুভ্র মান্না কলোরা থেকে, হাফিজা মোল্লা সুন্দরবন থেকে, রীতা গোস্বামী কল্যাণী থেকে, নারায়ণ সাহু মহিষাদল থেকে, শান্তম দাস দাড়িবেরিয়া থেকে, অঙ্কিতা ঘৌ বেগমপুর থেকে, সপ্তর্ষি পাল চাঁদিপুর থেকে, তাহমিনা খাতুন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, উত্তর চব্বিশ পরগনা থেকে, সৌরীন্দ্র কুমার রক্ষিত চন্দননগর থেকে, জয়দীপ রায় বাঘাযতীন থেকে। 10 জনের নামই আমি বলে দিয়েছি, কিন্তু এর মধ্যে থেকে যিনি প্রথম উত্তর দিয়েছেন এবং চলে যাচ্ছেন সেমিফাইনাল রাউন্ডে, তিনি হচ্ছেন চন্দননগর থেকে সৌরীন্দ্র কুমার রক্ষিত। এখানে আর একটা কথা বলে দিই, একজন রয়েছেন তিনি প্রত্যেকটা উত্তর সঠিক দিচ্ছেন, যদিও প্রথম 10 জনের মধ্যে আমরা তাকে পাচ্ছি না, কিন্তু তিনি তার নাম এবং লোকেশন কিছুই লিখছেন না। তো যারা যারা উত্তর দিচ্ছেন এবং সেমিফাইনাল রাউন্ডে উঠতে চান তারা প্লিজ প্রথমে সঠিক উত্তর, তারপর নিজের নাম আর লোকেশনটা অবশ্যই পাঠাবেন।
2: আমরা চলে যাব আমাদের পরের রাউন্ডে।
0: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি,
1: এবারে যে রাউন্ডে আমরা চলে এলাম এই রাউন্ডের নাম সাহিত্য সাফারি, যেখানে সাহিত্যের একটা অংশ আপনাকে শোনানো হয়, সেই অংশ শুনে আপনাকে বলতে হয় যেটা কোন গল্প কোন উপন্যাস থেকে একটা নির্দিষ্ট অংশ আমরা পাঠ করলাম। তো আজকে সাহিত্য সাফারিতে যে প্রশ্নটা রয়েছে সেটা আমরা সরাসরি শুনব, খুব মন দিয়ে শুনুন এবং জানান আমাদের যে এটা কোন গল্পের অংশ।
2: বেশ, তাহলে আজকের সাহিত্য সাফারির প্রশ্ন,
0: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য

0: সাফারি, সাহিত্য সাফারি। রাত্রে বৃষ্টির পরে প্রথম সকালে সামনের পাহাড়ের শিখর দিয়ে কাঁচা সোনা রঙের রোদ্দুর দেবদারু বনের উপরে এসে পড়ে। ও কাউকে না বলে আস্তে আস্তে গিয়ে সেই দেবদারু বনের নিস্তব্ধ ছায়াতলে একলা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। গা ছমছম করে। এসব প্রকাণ্ড গাছের ভিতরকার মানুষকে ও যেন দেখতে পায়। তারা কথা কয় না, কিন্তু সমস্তই যেন জানে। তারা সব যেন অনেক কালের দাদামশাই, এক যে ছিল রাজাদের আমলের। ওর ভাবে ভোলা চোখটা কেবল যে উপরের দিকেই তা নয়, অনেক সময় দেখেছি ও আমার বাগানে বেড়াচ্ছে মাটির দিকে কি যেন খুঁজে খুঁজে।
1: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য।

शाहितो सफारी, शाहितो सफारी, शाहितो सफारी, शाहितो सफारी।

0: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Akashbani Kolkata, ekti ghoshona. শিশু মহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
2: অনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছ আর খেলছ কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে। সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি,
4: সাহিত্য সাফারিতে আমরা বলাই গল্পের একটা অংশ শুনিয়েছিলাম এবং সেই উত্তরটা তো নিশ্চয়ই প্রচুর মানুষ দিয়েছেন।
5: হ্যাঁ, অনেকে সঠিক উত্তর দিয়েছেন, আবার অনেকে অনেক রকম গল্পেরও নাম বলেছেন। প্রথম দর্শন যারা সঠিক উত্তর দিয়েছেন, অর্থাৎ যারা বলাই এই উত্তরটাই পাঠিয়েছেন, তারা হচ্ছেন সুরজিৎ সাহা মহেশতলা থেকে, হাফিজা মোল্লা সুন্দরবন থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, কল্যাণী থেকে রীতা গোস্বামী, যাদবপুর থেকে মুনমুন দাস, বাঘাযতীন থেকে জয়দীপ রায়, হাওড়া থেকে নির্মাল্য দে, মধ্যমগ্রাম থেকে মৌসুমী সরকার, হাওড়া থেকে সেক্কাদম রসুল, এবং সবার প্রথম যিনি সঠিক উত্তর দিয়ে চলে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি হচ্ছেন কাঁকুরগাছি থেকে মিতা পাল। জোরে হাততালি মিতা পালের জন্য। হ্যাঁ, এরপর আমরা যে রাউন্ডটা খেলবো সেই রাউন্ডটা নামটা আমরা অন এয়ার তো খেলবো না, তার কারণ আমরা আগেও বলেছিলাম যে সেকেন্ড মানে একটা রাউন্ড আছে, যে রাউন্ডটার জন্য আমাদের যেতে হবে একটু গ্রামে। সেই রাউন্ডটার নাম কি? উত্তর দেবো তাতেই যা হয় হোক না হয় না হোক, কিন্তু যদি ভাবো যে না আমি কোনো খেলাই ছাড়বো না, আমি ময়দানে পুরো জুড়ে খেলবো, সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, আমাদের ইনস্টাগ্রাম বলে যে অ্যাপটা রয়েছে সেটা তুমি অ্যাপ স্টোর থেকে পেতে পারো, সেটা তুমি প্লে স্টোর থেকে পেতে পারো, সেইখানে ইনস্টাগ্রাম ডাউনলোড করে 107FM রেইনবো কলকাতা আমাদের ইনস্টা হ্যান্ডেল ফলো করতে হবে। কারণ ইনস্টাগ্রামের যে প্রশ্ন ইনস্টা কুইজ, আমাদের দুটো সেগমেন্টের ইনস্টা কুইজ হয়, তো ইনস্টা কুইজের প্রথম সেগমেন্টের প্রশ্ন কিন্তু আমাদের অন এয়ার হয়ে গেছে। প্রশ্ন আমরা এখানে কিচ্ছু বলবো না, শুধু তোমার নাম বলবো, উত্তরও এখানে বলবো না, ইনফ্যাক্ট প্রশ্ন উত্তর দুটোই অন এয়ার করা হবে। যেমন এই মুহূর্তে অন এয়ার হয়ে গেছে আমাদের প্রথম ইনস্টা কুইজ 107FM রেইনবো কলকাতাতে, তাই চটপট যাও দেখে ফেলো সেই পোস্টটা, এবং উত্তরটা অবশ্যই কমেন্টে লিখো না, উত্তরটা কিন্তু তোমাকে করতে হবে DM।
4: আমরা একটা গানে যাবো, গানের পর ফিরে আসবো ইনস্টা কুইজ নিয়ে, আর তার মধ্যেই হয়তো আমরা যেটা করবো সেটা হচ্ছে গত সপ্তাহে কুইজওয়ালার উইনার যারা হয়েছিলেন, মানে আগে একটি সপ্তাহের উইনার, সেই উইনারের সঙ্গে আমাদের আড্ডা কীরকম হলো সেটা কিন্তু আমরা শুনবো। তবে তার আগে একটা গান,

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আজ আমরা কুইজওয়ালার নতুন একটা পর্ব নিয়ে আবার চলে এসেছি। আমাদের সঙ্গে রয়েছেন আগের দুটি পর্বের দুই বিজয়ী। কে রয়েছেন?
2: আমি মাধুরী রায়, হরিপাল থেকে এসেছি।
3: নমস্কার, আমি শ্রেয়া চক্রবর্তী, আমি বজবজ থেকে এসেছি।
1: আচ্ছা, আমাদের সঙ্গে যারা রয়েছেন তারা দুজনই দুটো আলাদা জেলার। সকালবেলায় তারা বেরিয়ে আমাদের আকাশবাণী ভবনে এসেছেন এই সাক্ষাৎকারটি দেওয়ার জন্য। কেমন লাগছে তাদের কাছ থেকে শুনে নেব?
2: আমার তো খুবই ভালো লাগছে, এটা তো ভাবতেই পারিনি কোনোদিন যে এখানে আসবো। খুব ভালো লাগছে আমার এখানে এসে।
1: আর স্নেহা?
4: আমি তো খুবই এক্সাইটেড, খুবই আমি ভাবতেও পারিনি যে এরকম উইনার হয়ে যাবো হঠাৎ করে। আমার খুবই ভালো লাগছে।
1: আচ্ছা মাধুরীদি, আপনি কি প্রথমবার আকাশবাণীতে আসছেন?
2: হ্যাঁ, এই প্রথমবার আসছি।
1: কলকাতায় কি খুব আসা হয় নাকি সেরকম আসা হয় না?
2: ওই আসি, মাঝে সাঝে আসি, ঠাকুর ফাকুর দেখতে রাত্রির দিকে, বা এখানে আমাদের আত্মীয় আছে ঠাকুর পুকুরে, হয়তো এলাম, সাঁতরাগাছিতে কেউ আছে সেখানে এলাম, এরমভাবে আসা হয়।
1: মানে খুব একটা রুম না না না না ফ্রিকোয়েন্টলি আসা হয় না। তাহলে কলকাতায় আসা, তাও নিজে সাক্ষাৎকার দিতে, তাও কুইজওয়ালার জন্য, এবং সেটা রেডিওতে শোনা যাবে, কেমন লাগছে এই অনুভূতিটা?
2: খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। এরকম যে হতে পারবো তো ভাবতেই পারিনি, বা আসতে পারবো এটাও ভাবতে পারিনি।
1: আর স্নেহা?
4: হ্যাঁ, আমি আসি, খুবই কমই আসি, ওই ঠাকুর ফাকুর দেখতেই আসি। আর আমিও মানে ভাবিনি যে এরকম হবে, এরকম জিতে যাব, খুবই ভালো লাগছে।
1: স্নেহা কি প্রথমবার আকাশবাণী?
4: হ্যাঁ হ্যাঁ, আমি প্রথমবার।
1: আচ্ছা মাধবীদি কি নিয়মিত কুইজওয়ালা খেলেন?
2: হ্যাঁ।
1: আচ্ছা, কেউ সাহায্য করে, বাড়ির লোকজন সাহায্য করে?
2: হ্যাঁ, সব সপরিবারে বসেই আমরা শুনি রেডিওর প্রোগ্রামটা।
1: আচ্ছা, আর স্নেহা একা একা খেলা হয় নাকি?
4: না না, আমি আসলে এটা জানতাম না, আমার ননদ আমাকে বলেছিল খেলাটার কথা, তারপর ওর সাথেই আমি খেলেছি, এই দু সপ্তাহ খেলেছি, তারপরে উইনার হয়েছি।
1: আচ্ছা, দু সপ্তাহ খেলেছো? রেডিও তো অনেকদিন ধরেই শুনি।
4: হ্যাঁ হ্যাঁ, রেডিও শুনতাম কিন্তু এটার ব্যাপারে জানতাম না, আমাকে আমার ননদই সব বলেছে, ওই ক্রেডিটটা ওরই।
1: বেশ, মাধবীদি কোন রাউন্ডটা খেলতে সবচেয়ে ভালো লাগে?
2: আমার তো ভালো লাগে লাইট কামের অ্যাকশন, ভয়েস ভিশন, ওটাও ভালো লাগে।
1: আচ্ছা, আর স্নেহার কোন রাউন্ডটা প্রিয়?
4: আমার সবগুলোই ভালো লাগে, বেশি ভালো লাগে ভয়েস ক্যামেরা অ্যাকশনটা আর ডিটেকটিভ যেটা হয় ওটা,
1: ডিটেকটিভ ডায়েরি।
4: হ্যাঁ হ্যাঁ।
1: প্রিয় ডিটেকটিভ কে, সাহিত্য বা টিভি সিনেমা এসবে?
4: প্রিয় ব্যোমকেশটাই ভালো লাগে,
1: ব্যোমকেশ বক্সি।
4: হ্যাঁ হ্যাঁ।
1: বেশ, আচ্ছা মাধবীদি আপনি কি করেন?
2: আমি এমনি হাউস ওয়াইফ,
1: গৃহবধূ। বাহ, বাড়ির লোক কি বলছে?
2: বাড়ির লোক তো খুব উৎসাহিত, মানে ভাবতেই পারিনি যে এখানে আসতে পারবো, বা এরম একটা জায়গা আসবো যে আপনাদের সঙ্গে সাক্ষাৎকার করবো, সেটা আমার খুবই ভাগ্যে।
1: এই যে পুরস্কারের অর্থ নিয়ে কি বাড়ির লোকের সঙ্গে একদিন সেলিব্রেশন তো নিশ্চয়ই হবে?
2: হ্যাঁ, সেটা তো আছেই, সামনে পুজো আসছে।
1: হ্যাঁ,
2: খুবই ভালো এই টাইমটায়।
1: আপনার বাড়িতে কে কে রয়েছেন?
2: বাড়িতে আমার ছেলে, বৌমা, ছোট একটা নাতি, আমার স্বামী, আমি, মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি।
1: আচ্ছা, তাহলে নাতিকে তো কিছু কিনে দিতেই হবে।
2: হ্যাঁ
1: ঠিক। আর স্নেহা কে কে রয়েছে বাড়িতে?
4: বাড়িতে আমার হাজবেন্ড আছে, আমার ননদ, শাশুড়ি, শ্বশুর, কাকা শ্বশুর।
1: আচ্ছা, তাহলে পুরস্কারের অর্থ নিয়ে বাড়িতে একটা জমজমাট?
4: হ্যাঁ, সেটা অবশ্যই হবে, অবশ্যই হবে। আর আমি এই টাকাটা আগে আমার শাশুড়িমার হাতে দিতে চাই, টাকাটা পেয়ে।
1: বাহ, খুব ভালো। কুইজওয়ালা মোটামুটি আমাদের শ্রোতাদের পরিবারের অংশ হয়ে গেছে।
4: হ্যাঁ একদম
1: ঠিক। অনেক ধন্যবাদ আপনাদের আকাশবাণীতে আসার জন্য, এবং কুইজওয়ালা খেলার জন্য, এবং আপনারা এভাবেই রেডিওর পাশে থাকুন, নিয়মিত খেলতে থাকুন, এবং কুইজওয়ালা ছাড়াও আমাদের FM রেনবো এবং FM গোল্ডের অন্যান্য অনুষ্ঠানও অবশ্যই শুনবেন।
0: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে।
5: ইনস্টা কুইজ। তো ব্যাপারটা হচ্ছে, যেমনটা বলেছিলাম অভিপসা অভিপসা, যে আমরা কিন্তু প্রশ্ন বলবো না কুইজওয়ালাদের ইনস্টার এবং উত্তরও বলবো না। তো আমরা প্রশ্ন উত্তর দুটোই পোস্ট করে দিয়েছি। প্রশ্ন পোস্ট করার পর প্রচুর উত্তর এসেছে এবং ঠিক সময় মতো উত্তরও পোস্ট করা হয়ে গেছে। তো সঠিক উত্তর কি আমরা পেয়েছি?
6: সঠিক উত্তর আমরা প্রচুর পেয়েছি, কিন্তু যারা যারা প্রথম দশজন তাদেরকে নেওয়া হয়েছে। শুভশ্রী কারফা হুগলি থেকে, শান্তম দাস দাড়িবেড়িয়া থেকে, সপ্তপর্ণী পাল চিংড়িঘাটা থেকে, গঙ্গাধর দে বিষ্ণুপুর থেকে, নারায়ণ সাহু মহিষাদল থেকে, সন্তোষপুর থেকে সুমিত দাস, পশ্চিম মেদিনীপুর থেকে সুজাতা পাহাড়ি, বাঁকুড়া থেকে স্বদেশ দে, বজবজ থেকে সৌমিতা সাঁতরা, এবং সর্বপ্রথম সঠিক উত্তর দিয়ে যিনি চলে যাচ্ছেন সেমিফাইনাল রাউন্ডে, তিনি হচ্ছেন সূর্য মজুমদার হাওড়া থেকে। তবে আমরা হাততালি কি দেবো এখন?
5: হ্যাঁ
6: অবশ্যই হাততালি। তো এবার চলে যাব আমরা আমাদের পরের রাউন্ডে।
7: অড ওয়ান আউট, অড ওয়ান আউট।
5: হ্যাঁ, অড ওয়ান আউট। অর্ণব, অড ওয়ান আউটের ব্যাপারটা একটু ছোট করে বলে দিতে হবে।
6: অড ওয়ান আউট নেই, এ কিউব।
5: এখানে এ কিউব রয়েছে,
6: চলে আসে ও

0: অটল বিহারী বাজপেয়ী, জওহরলাল নেহরু, প্রতিভা পাটিল, ইন্দিরা গান্ধী এবং মনমোহন সিং।
1: অটল বিহারী বাজপেয়ী, জওহরলাল নেহরু, প্রতিভা পাটিল, ইন্দিরা গান্ধী, মনমোহন সিং,
2: এর মধ্যে কোন নামটা আপনার মনে হচ্ছে অড? 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে জানান আমাদের।

0: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে। অড ওয়ান আউট, অড ওয়ান আউট।
1: প্রথম অড ওয়ান আউটের পাঁচটা শব্দ ছিল অটল বিহারী বাজপেয়ী, জওহরলাল নেহরু, প্রতিভা পাটিল, ইন্দিরা গান্ধী, মনমোহন সিং। সঠিক উত্তর হচ্ছে প্রতিভা পাটিল, বিকজ তিনি রাষ্ট্রপতি, আর বাকিরা সবাই আমাদের দেশের কোনো না কোনো সময়ের প্রধানমন্ত্রী ছিলেন। তো প্রচুর সঠিক উত্তর পেয়েছি আমরা, যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হচ্ছেন প্রসেনজিৎ মাইতি, দানিশ ক্লেন থেকে, সায়ন্তন কোলে, কামারকুণ্ডু থেকে, কেশব জানা দমদম থেকে, শুভ্রা মান্না কলোরা থেকে, জবা সিং হরিপাল থেকে, রীতা গোস্বামী কল্যাণী থেকে, অ্যান্টি মিত্র বেহালা থেকে, সপ্তর্ষী পাল চাঁদিপুর থেকে, সুলগ্না বসু বরানগর থেকে। এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে আজকে এই রাউন্ড থেকে সেমিফাইনালে চলে যাচ্ছেন বাপি খান রানীবাঁধ থেকে।
2: বাপি খান, তার জন্য আমাদের হাততালি, হাততালি।
3: হ্যাঁ, হাততালি চলে আসছে, চলে এসছে হাততালি টিম।
1: এবং এখানে আর একটা জিনিস বলে দেওয়ার, সেটা হচ্ছে যারা তাড়াহুড়ো করছেন তারা প্লিজ তাড়াহুড়ো করবেন না। হ্যাঁ, তাড়াহুড়ো করতেই হবে, কারণ সবাই খুব ফাস্ট উত্তর দিচ্ছে, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে যেটা করছেন, আপনারা অনেকে ভুল বানান লিখে ফেলছেন, নিজের চিঠি মানে নিজের লোকেশনটাকেও ভুল লিখে ফেলছেন, সেটা করবেন না প্লিজ।
2: বেশ, আমরা তাহলে আমাদের যে পরের অড ওয়ান আউটে সেখানে চলে যাই।
3: হ্যাঁ, পরের অড ওয়ান আউটে আবারও পাঁচটা শব্দ, সেই পাঁচটা শব্দের মধ্যে থেকে তোমাকে বা আপনাকে চুজ করতে হবে যে কোনটা অড ওয়ান, সেটা আইডেন্টিফাই করে আমাদেরকে জানাতে হবে।
2: সেটা তুমিও চুজ করতে পারো, আপনিও চুজ করতে পারেন।
3: হ্যাঁ,
2: তোমাকে বা আপনাকে বললো,
1: তোকে নাই বা কেন বাদ দেয়।
3: তাহলে যাই।
1: হ্যাঁ, চাও।
3: মাছ, সাপ, মুরগি, কুমির, তিমি।
2: মাছ, সাপ, মুরগি, কুমির, তিমি,
1: কোনটা মনে হচ্ছে অড, সেটাই আমাদের লিখে পাঠাও 9903659992 তে হোয়াটসঅ্যাপ কিংবা এসএমএস করে।

0: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে। অড ওয়ান আউট, অড ওয়ান আউট।
1: ব্যাপারটা হলো কি, আমরা যে পাঁচটা শব্দ বলেছিলাম সেটা হচ্ছে মাছ, সাপ, মুরগি, কুমির, তিমি। আমরা বলিনি কুকুর, আমরা বলিনি ক্রোকোডাইল, আমরা কুমির বলেছি, আমরা মাছ বলিনি, আমরা ফিশ বলিনি, আমরা মাছ বলছি, ঠিক আছে, সেগুলোও মানা যায়। তো সঠিক উত্তরটা কি?
2: সঠিক উত্তর হচ্ছে তিমি।
1: কেন?
2: কারণ তিমি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, বাকি মাছ, সাপ, মুরগি, কুমির প্রত্যেকেই কিন্তু ডিম পাড়ে।
3: বেশ, তাহলে সঠিক উত্তর কারা কারা দিল?
1: সঠিক উত্তর অনেকেই দিয়েছেন। অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, অসিত বৈরাগী অভয়নগর থেকে, বেহালা থেকে অ্যান্ডি মিত্র, চাঁদিপুর থেকে মিতালি রত, কোলাঘাট থেকে অজয় কুইতি, বজবজ থেকে মল্লিকা সাউ, প্রশান্ত দলয়, কাঁথি থেকে রুম্পা ঘোষ, কোন্নগর থেকে মৌসুমী সরকার, মধ্যমগ্রাম থেকে, এবং হাততালি পেতে পেতে চলে যাচ্ছেন যিনি সেমিফাইনালে, তিনি হচ্ছেন হরিপাল থেকে জবা।

0: বেশ, আমরা আমাদের এখনও বেশ কিছু রাউন্ড বাকি আছে, কাজে হতাশ হওয়ার কিছু নেই। কারণ আমাদের নেক্সট যে রাউন্ড আছে সেই রাউন্ডটা আপনাকে খেলতে হবে, আমরা আপনাকে ক্লু দেবো, আপনাকে সেই ক্লু থেকে আইডেন্টিফাই করতে হবে আমরা কিসের কথা বলছি।
1: এবং এই যে ক্লুয়ের ব্যাপারটা, হয়তো ধরে নিই যদি যে এই মুহূর্তে আপনি টিউন করেছেন, আজকে প্রথম আপনি কুইজওয়ালা শুনছেন, তাই আপনাকে আরেকটু পরিষ্কার করে বলে দিই, থ্রি পয়েন্ট পাজলে যেটা হয়, একটা করে পয়েন্ট বা একটা করে ক্লু আপনাকে বলবো, তারপর একটা গানের ব্রেক, তারপর এসে সেকেন্ড ক্লু, তারপর একটা গানের ব্রেক এবং তারপর থার্ড ক্লু, তারপরেই আমরা কিন্তু সঠিক উত্তর যারা যারা দিয়েছেন তাদের নাম আমরা বলবো। তবে এখানে একটা মজা আছে, সেটা হচ্ছে আপনি যদি মনে করুন আপনি প্রথম ক্লু শুনেই একটা নিজের মতো, যেহেতু প্রশ্নটা জানেন না শুধু ক্লুটা জানেন, তাই নিজের মতো একটা প্রশ্ন বানিয়ে সেখানে একটা উত্তর দিয়ে দিলেন, এবং দ্বিতীয় ক্লু তৃতীয় ক্লু যেতে যেতে আপনার মনে হলো আরে আমি তো ভুল করে ফেলেছি, আমি তো ভুল প্রশ্ন গেস করে ভুল উত্তর পাঠিয়ে দিয়েছি, তাহলে এবার আমি আমার উত্তরটা একটু এডিট করে দিই, তাহলে কিন্তু আপনি হয়ে যাবেন ডিসকোয়ালিফাই। তাই আমাদের মনে হয় যে আপনি তিন নম্বর ক্লু অবধি ওয়েট করে উত্তর দেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ।
0: হ্যাঁ, আর এরকম বুদ্ধি আপনি নিলে তাহলে আপনি কখনোই ফাইনাল সেমিফাইনালে উঠতে পারবেন না, তো সেই জন্যই আপনি ফার্স্ট ক্লুয়ের পরে উত্তর দিতে পারেন, সেটা আপনার ইচ্ছের উপর নির্ভর করছে আপনি কী করবেন, রিস্ক নেবেন নাকি ধীরে খেলবেন আর কি অপর উপর মতো।
1: ১৪৭৫ সালে এই দুর্গ ছিল রাজা বাদল সিং এর অধীনে, বাদল সিং এর অধীনে নির্মিত একটি সামরিক দুর্গ যার নাম ছিল বাদলগড়।
0: 1475 সালে এই দুর্গ ছিল রাজা বাদল সিং এর অধীনে নির্মিত একটি সামরিক দুর্গ যার নাম ছিল বাদলগড়। একবার বলবে নাকি তুমি অভিপ্সা?
2: বেশ, বলে দিচ্ছি। 1475 সালে এই দুর্গ ছিল রাজা বাদল সিং এর অধীনে নির্মিত একটি সামরিক দুর্গ যার নাম ছিল বাদলগড়।
0: কার কথা বলছি, কিসের কথা বলছি বলতে হবে?
2: একেবারেই নয়, না সেটা বলতে হবে না,
0: বলবো না,
2: বলতে হবে যে হ্যাঁ সেটাই বলতে হবে।

0: 3 point puzzle. প্রথম ক্লু ছিল 1475 সালে এই দুর্গ ছিল রাজা বাদল সিং এর অধীনে নির্মিত একটি সামরিক দুর্গ যার নাম ছিল বাদলগড়। দ্বিতীয় ক্লু,
1: 1530 সালে এই দুর্গে মুঘল সম্রাট হুমায়ুনের রাজ্যাভিষেক হয়।
0: দ্বিতীয় ক্লুটা আরেকবার বলে দিই, 1530 সালে এই দুর্গে মুঘল সম্রাট হুমায়ুনের রাজ্যাভিষেক হয়।
1: কোন মানে দুর্গের কথা বলা হচ্ছে 9903659992 তে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে জানান আমাদের।

0: 3 point puzzle. দুটো ক্লু আমরা অলরেডি দিয়ে দিয়েছি এবং ফার্স্ট ক্লু ছিল কি ছিল
1: 1475 সালে এই দুর্গ ছিল রাজা বাদল সিং এর অধীনে নির্মিত একটি সামরিক দুর্গ যার নাম ছিল বাদলগড়
0: এবং সেকেন্ড ক্লু ছিল 1530 সালে এই দুর্গে মোগল সম্রাট হুমায়ুনের রাজ্যাভিষেক হয় এবং থার্ড ক্লু যে ক্লুটার পর অপূর্বা বলেছে আপনি উত্তর দিতে পারবেন আর কি দিলে সুবিধে হবে আপনার
1: হ্যাঁ মানে আপনি যদি অতি চালাক হন তাহলে আপনি অর্ণব আর আপনি যদি অতি বোকা হন তাহলে আপনি অপরূপা এই দুর্গটি আগ্রা শহরে অবস্থিত
0: যাই হোক আপাতত আমরা একটা গানে যাই গানের পর আমরা ফিরে আসছি কারা উত্তর দিলেন এবং কারা থার্ড ফ্লোর পর ফাইনালি প্রথম 10 জনের মধ্যে ঢুকলেন দেখি

0: 3 point puzzle. থ্রি পয়েন্ট পাজলে বলাই হয়েছিল যে আপনি যদি চান তিনটে ক্লু শুনে উত্তর দিতে পারেন, তার জন্য আমি প্রচুর আওয়াজ পেয়েছি এবং সেই আওয়াজে বলা হয়েছে যে তাহলে আপনার খুব কঠিন হয়ে যাবে বিষয়টা দশজনের মধ্যে ঢোকার, প্রথম দশজনের মধ্যে আসার। তবে হ্যাঁ, চলো দেখা যাক যে আজকে প্রথম দশজন কারা কারা সঠিক উত্তর দিয়েছেন, তাদের নামগুলো শুনবো এবং তার পাশাপাশি আজকে সঠিক উত্তরটাও জানবো।
1: সঠিক উত্তর হচ্ছে আগ্রাফোর্ট। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস ঘটেছে, সেটা হচ্ছে যে একজন একদম ফার্স্ট ক্লুতে সঠিক উত্তর দিয়েছিলেন, কিন্তু সেকেন্ড ক্লুতে তিনি তার উত্তরটা চেঞ্জ করেছিলেন, সেহেতু তার নামটা আমরা নিতে পারিনি। হ্যাঁ, তো যাই হোক, একদম যারা যারা সঠিক উত্তর দিয়েছেন অর্থাৎ আগ্রা ফোর্টই বলেছেন, তাদের নামগুলো বলছি। আয়েশা খাতুন নর্থ চব্বিশ পরগনা থেকে, রীতা সামন্ত হাওড়া থেকে, দেবজ্যোতি শিকদার নেহরু মার্কেট থেকে, মনোময় মহান্ত কৃষ্ণনগর থেকে, সুরজিৎ শাহ মহেশতলা থেকে, টালিগঞ্জ থেকে ইন্দ্রনীল সরকার হাওড়া থেকে, শেখ কদম রসুল সোদপুর থেকে, অভিজিৎ পাল চৌধুরী তাজপুর থেকে, অর্পণ মাইতি, এবং ফার্স্ট ক্লুতেই রিস্ক নিয়ে যিনি সবার প্রথম সঠিক উত্তর দিয়ে আজকের সেমিফাইনাল রাউন্ডে চলে যাচ্ছেন, তিনি হচ্ছেন হুগলি থেকে শুভশ্রী কারফা। আর এর সঙ্গে সঙ্গেই আমরা চলে যাব আমাদের পরের রাউন্ডে।
2: ভয়েস ভিশন রাউন্ডে আমরা যেটা করি, আমরা একটা ভয়েস শোনাই, একটা নয় দুটো ভয়েস শোনাই, মানে প্রথম একটা তারপর আবার একটা। তো সেই ভয়েস শুনে আপনাকে চিনতে হয় কার ভয়েস। আজকে অবরোবর যে ফাটিয়ে দারুণ তো দারুণ কতগুলো ভয়েস নিয়ে এসেছে যেগুলো নাকি কেউ কখনো শোনেইনি।
0: মোটেই সেটা বলিনি যে কেউ কখনো শোনেইনি। আর হচ্ছে আমার ভীষণ পছন্দের দুজনের ভয়েস আজকে নিয়ে এসেছি। তো প্রথম জনের ভয়েস শুনুন, চটপট আইডেন্টিফাই করুন, আর 9903653992 তে জানান কার ভয়েস শুনলেন।
3: टॉस जीत के हमने टीम मीटिंग में, इतना मुझे याद है कि 311 रन बनाकर अगर हम जीत गए तो फिर हम ये पड़ाव पूरा हो जाएगा। तो 311 तो हमने कहा कि 60 ओवर में 311 ठीक चल रही है, अच्छी बैटिंग चल रही है। मैं टॉस जीता, हमने बैटिंग डिसाइड की और मैं अंदर, मैंने कहा मैं नहा लेता हूँ थोड़ा सा। मैं नहाने गया, अंदर ही था तो वॉली आया, कैप्टन स्किपर
4: वॉइस विशन

0: চলো
1: আমরা শুনেছিলাম কপিল দেবের ভয়েস,
0: একদম সঠিক উত্তর এসেছে অভিপ্সা,
2: প্রচুর সঠিক উত্তর এসেছে।
0: তাহলে আমরা প্রথম দশজনের নাম বলি।
2: ইয়েস বলি, অনুরাধা নাগ কলকাতা থেকে, মৌসুমী সরকার মধ্যমগ্রাম থেকে, শাবলু মজুমদার হাওড়া থেকে, আনোয়ার মোল্লা মহেশতলা থেকে, শিবাশিষ সাহা সোদপুর থেকে, কাঁথি থেকে প্রশান্ত দলাই, অর্ণব ঘোষ মেদিনীপুর থেকে, শেখ কদম রসুল হাওড়া থেকে, তাহামিনা খাতুন নর্থ চব্বিশ পরগনা থেকে, প্রশান্ত ধক বরগাছিয়া থেকে, এবং যা যিনি সেমিফাইনালে চলে যাচ্ছেন তার নামটা সর্বপ্রথমেই আমি অলরেডি বলে দিয়েছি, তিনি হচ্ছেন অনুরাধা নাগ কলকাতা থেকে। তার জন্য হাততালি, টিম রেডি।
1: তো আমরা এরপর কি করব,
2: পরের রাউন্ডে যাচ্ছি না, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা তো এই রাউন্ডেই থাকব নাকি?
1: হ্যাঁ, আমরা এই রাউন্ডেই থাকব, এবং এই রাউন্ডে এখনো একটা একজনের ভয়েস শোনানো বাকি, সেটা শোনাবো, এবং তারপর কিন্তু আমাদের ইনস্টা কুইজ আবারও ফিরবে। তার জন্য আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল 107FM কলকাতায় ফলো করুন, আর এই মুহূর্তে কার ভয়েস আপনি শুনছেন সেটা বলুন 9903653992 হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। ভয়েস ভিশন,
3: ভয়েস ভিশন, हम जिंदा हैं, हम पैदा होते हैं किस लिए? अपनी तरह से जिंदगी को समझने के लिए, जानने के लिए, उसको रीडिफाइन करने के लिए। जो डेफिनेशन हमको दे दी गई है वो उनका सत्य था, वो उन्होंने जाना था, उसी सत्य को मैं लेके अगर प्रैक्टिस करने लगूंगा तो मेरी जिंदगी का मतलब क्या हुआ, मैंने क्या जाना? एक चीज होती है चाइनीज विस्पर, यू नो, आप उनके कान में कोई बात कहिए, वहां से यहां तक आते कहते बदल जाएगी। जो चीज हजारों साल पहले कही गई थी वो कितनी बदल गई है आपको क्या पता? और इसीलिए कोई भी उठ के खड़ा होता है एंड देन वो अथॉरिटी बताता है अपने आप को, एंड देन आप उस झांसे में आ जाते हैं और आपको लगता है ये बोल रहा है वो सत्य है, क्योंकि आप ये नहीं समझ रहे कि एक्चुअली मापदंड आप ही हो, कसौटी आप ही हो, आप जानोगे आपका सत्य।
4: वॉइस विजन, वॉइस विजन।

0: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Gaane Baju Onir Radio Shuncho 107 FM Rainbow Shat Shure Sharadi Shat Shure Sharadi
2: Quiz Khelo Jackpot Jeto Jackpot Jeto Shuncho Ar Khelcho Quizwala 107 FM Rainbow Te Voice Vision
3: ভয়েস ভিশন টুয়েতে আমরা কপিল দেবের ভয়েস শুনেছিলাম। যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হচ্ছেন অঙ্কিতা মণ্ডল নোয়াপাড়া থেকে, শাবলু মজুমদার হাওড়া থেকে, কৌস্তব পাল হাওড়া থেকে, মহিষাদল থেকে নারায়ণ সাহু মধ্যমগ্রাম থেকে, মৌসুমী সরকার রীতা গোস্বামী কল্যাণী থেকে, রিন্টু ফ্রম নিউ আলিপুর, সোদপুর থেকে অভিজিৎ পাল চৌধুরী, সুন্দরবন থেকে হাফিজা মোল্লা, এবং যিনি চলে যাচ্ছেন সেমিফাইনালে বাকিদেরকে যোগ দিতে তিনি হচ্ছেন তাজপুর থেকে অর্পণ মাইতি।

0: আর এর সঙ্গে সঙ্গে আমরা চলে যাব আমাদের পরের রাউন্ডে, যার নাম
1: ইনস্টা কুইজে। আমরা যেটা করি, আমাদের ইনস্টা হ্যান্ডেল 107 FM কলকাতা, ওখানে প্রশ্ন পোস্ট হয়, ওখানেই উত্তর দিতে হয় আপনাকে। কোনোভাবেই অন এয়ার প্রশ্ন বলা হয় না, কোনোভাবেই কোনো কিছু অন এয়ার হয় না, সবটাই ইনস্টাগ্রামে।
0: শুধু নামটা বলা হয়, যেটা সঠিক উত্তর দেয়।
1: ইনস্টাগ্রামে ডিএম করতে হবে আমাদের যে ইনস্টাগ্রাম হ্যান্ডেল 107 FM কলকাতাকে।
2: হ্যাঁ, তাহলে সরাসরি চলে যান 107 FM রেনবো কলকাতাতে। আমাদের ইনস্টাগ্রামে পোস্ট করা হলো ইনস্টা কুইজের শেষ, আজকে দ্বিতীয় এবং শেষ সেগমেন্ট। এই মুহূর্তে আপনার কানে রইল গান, ফিরে আসছি খুব তাড়াতাড়ি।

0: ফিরে এসে গেছি, ফিরে এসে গেছি আমরা। কিন্তু আপাতত আমরা যে রাউন্ডে ছিলাম সেই রাউন্ডে তো ফিরবো, তবে তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন।
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: ইনস্টাকুইজের আনসার কিন্তু পোস্ট হয়ে গেছে অলরেডি 107 FM রেনবো কলকাতার ইনস্টাগ্রাম পেজে। তো যারা যারা এখনো ফলো করোনি তারা পরের সপ্তাহের কুইজওয়ালা যদি খেলতে চাও তাহলে চটপট যাও ইনস্টাগ্রামে আর গিয়ে ফলো করো 107 FM রেনবো কলকাতা। আর আজকে ইনস্টাগ্রামের যে ইনস্টাকুইজের সেকেন্ড কোয়েশ্চেনে যারা যারা সঠিক উত্তর দিয়েছেন সেখানে আমরা 10 জনকে পাইনি, পেয়েছি আমরা 8 জনকে। তারা হচ্ছেন তন্ময় শিকদার শ্যামনগর থেকে, সৌমাল্য দে হাওড়া থেকে, বরগাছিয়া থেকে প্রশান্ত ধক, শুক্লা হালদার নয়াবাদ থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, কাকলি কারফা হুগলি থেকে, কৌস্তব পাল হাওড়া থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে চলে যাচ্ছেন সেমিফাইনালে নারায়ণ সাহু মহিষাদল থেকে। এবং আমরা চলে যাব আমাদের পরের রাউন্ডে, কিন্তু তার আগে হাততালি।
0: আমরা চলে যাব পরের রাউন্ডে।
3: লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ,
0: লাইট ক্যামেরা ডায়লগ আমাদের ফিল্মি রাউন্ড। এবং এই রাউন্ডে আমরা কি করি,
4: এই রাউন্ডে আমরা একটা সিনেমার ডায়লগ শোনাই। সেই ডায়লগটা শুনে তোমার কাছে কখনো জানতে চাই অভিনেতা অভিনেত্রীর নাম, কখনো জানতে চাই সিনেমার নাম। তবে আজকে যে দুটো লাইট ক্যামেরা ডায়লগ রয়েছে সেই দুটো লাইট ক্যামেরা ডায়লগেই কিন্তু একটাই ব্যাপার, সেটা যে দুটোতেই আমরা সিনেমার নামই জানতে চাইছি।
2: এক্স্যাক্টলি, ভয়েস ভিশনে যেমন আমরা দুজন সেলিব্রিটির নাম বলেছিলাম, একজন ছিলেন ইরফান খান এবং আর একজন ছিলেন কপিল দেব, তো এবারে আমরা সিনেমার নাম জানবো।
0: বেশ, চলো সিনেমার নাম বলতে হবে 9903652992 তে WhatsApp বা SMS করে।
3: লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ।
5: খান্ডিল করে কোকালটি দিয়া আমার শুক্লা গেয়া গুরুনাথ তুমি উপার এদার ভাও কালেকশন জিতায়া কর ভিকু মাত্রে মুম্বাই কা কিং কর ভিকু মাত্রে।
3: Light, camera, dialogue.

0: Light, Camera, Dialogue. Light, Camera, Dialogue.
1: Light, Camera, Dialogue, বল।
2: সঠিক উত্তর ছিল সত্যা। যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হচ্ছেন পৃথা গিরি মাজনা থেকে, মৃণাল কর্মকার বারাসাত থেকে, সমৃদ্ধা সরকার ভাদুরিয়া থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, রীতা গোস্বামী কল্যাণী থেকে, হাফিজা মোল্লা সুন্দরবন থেকে, স্বপ্ননীল গাঙ্গুলি কলকাতা থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, আবির জানা বারুইপুর থেকে। এবং এদের মধ্যে যার নাম সবার আগে বললাম, পৃথা গিরি অর্থাৎ মাজনা থেকে, তিনি চলে যাচ্ছেন সেমিফাইনালে। জোরে হাততালি।
1: আমরা চলে যাব আমাদের পরের রাউন্ডে। এই রাউন্ডটার জন্য অনেকেই অপেক্ষা করে থাকেন ভীষণ রকম ভাবে। চলো সেই রাউন্ডে যাই।
0: ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি,
1: রহস্যে ঘেরা এই রাউন্ডে। হ্যাঁ, অপূর্ব কিছু বলতে যাচ্ছিল আমি। আর
2: না না না, আমি কিছু বলতে যাচ্ছিলাম না। রহস্যে ঘেরা রাউন্ড,
1: রহস্যে ঘেরা এই রাউন্ড, ইস কি বাজে কথা। রহস্যে ঘেরা এই রাউন্ডে আমরা মানে আবারও চলে এসেছি, এবং এই রাউন্ডটা সবার সবার ভীষণ ভীষণ প্রিয় রাউন্ড, এবং সেই প্রিয় রাউন্ডটিকে আরও প্রিয় করে তুলতে আজকে রহস্যটা লিখেছে অপরূপা। তো সেই জন্যই
2: মানে আগেই
1: তারপর দেখলি আমি লিখেছি এরকম অজস্র রহস্য আমার মাথায় কিলবিল করছে। আর দুটো বল। হ্যাঁ দেখ, আর দুটো বলাই যায়। হ্যাঁ দেখ, আছে অনেক আছে
2: মানে হ্যাঁ না না শুনে আমরা চলে যাবো আমাদের প্রশ্নতে। তো তো প্রশ্নের মধ্যেই মানে রহস্যের মধ্যেই প্রশ্ন থাকবে, সেটাই পাঠিয়ে দিতে হবে 9903659992 তে। আর দুবার শোনানো হবে, দুটো গান থাকবে।
1: চল
0: ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি। সেপ্টেম্বরে শুরু মানেই পুজো পুজো ভাব। তিয়াশা ও তার কলেজের চার বন্ধুর একসঙ্গে শপিং করতে যাওয়ার প্ল্যান হলো রবিবার বিকেলে। কিন্তু সেই দিন বিকেলে তিয়াশার গলফ গ্রিনের ফ্ল্যাটে তিয়াশার রক্তমাখা

0: মৃতদেহ পাওয়া গেল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিয়াশার মোবাইলের রিসেন্ট কল লিস্ট দেখে পাওয়া সন্দেহভাজন চারজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে। রান্নার দিদি ঝিমলি জানায় তার ছেলের খুব জ্বর হওয়ায় সে আগামীকাল আসতে পারবে না বলতে ফোন করেছিল। বন্ধু সুশান্ত জানায় শপিংয়ে কি ও নিজের গাড়ি নেবে নাকি ক্যাবে করে যাওয়া হবে সেটা জানতে ফোন করেছিল। অর্পিতা জানায় আজ দুপুরে ওর তিয়াশার সাথে মেয়ের স্কুলের প্যারেন্ট টিচার মিটিংয়ে যাওয়ার ছিল। তিয়াশা আসছে না দেখে ও ওকে বারবার কল করছিল। সুনয়না জানায় ওর সকাল থেকে ইন্টারনেট অন না হওয়ায় একটু চিন্তা হচ্ছিল, তাই কল করেছিল। পুলিশ সকলের জবানবন্দি শুনে আসল অপরাধী কে তা বুঝতে পারে। আপনি কি বুঝতে পেরেছেন জানান আমাদের 9903653992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে নিজের নাম এবং লোকেশন পাঠাতে কিন্তু ভুলবেন না।
1: ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি।

0: Innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability. With a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Gaane Baju, One Radio, Shuncho, 107 FM Rainbow, Shat Shure Sharadi, Shat Shure Sharadi.
2: Quiz Khelo, Jackpot Jeto. Jackpot jeto shuncho ar khelcho quizwala 107 fm rainbow te detective diary
3: september e shuru manei pujo bhab tiasha o tar college er char bondhur ekshonge shopping korte jawar plan holo robibar bikele কিন্তু সেই দিন বিকেলে তিয়াশার গলফ গ্রিনের ফ্ল্যাটে তিয়াশার রক্তমাখা মৃতদেহ পাওয়া গেল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিয়াশার মোবাইলের রিসেন্ট কল লিস্ট দেখে পাওয়া সন্দেহভাজন চারজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে। রান্নার দিদি ঝিমলি জানায় তার ছেলের খুব জ্বর হওয়ায় সে আগামীকাল আসতে পারবে না বলতে ফোন করেছিল। বন্ধু সুশান্ত জানায় শপিংয়ে কি ও নিজের গাড়ি নেবে নাকি ক্যাবে করে যাওয়া হবে সেটা জানতে ফোন করেছিল। অর্পিতা জানায় আজ দুপুরে ওর তিয়াশার সাথে মেয়ের স্কুলের প্যারেন্ট টিচার মিটিংয়ে যাওয়ার ছিল। তিয়াশা আসছে না দেখে ও ওকে বারবার কল করছিল। সুনয়না জানায় ওর সকাল থেকে ইন্টারনেট অন না হওয়ায় একটু চিন্তা হচ্ছিল, তাই কল করেছিল। পুলিশ সকলের জবানবন্দি শুনে আসল অপরাধী কে তা বুঝতে পারে। আপনি কি বুঝতে পেরেছেন জানান আমাদের 9903653992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে নিজের নাম এবং লোকেশন পাঠাতে কিন্তু ভুলবেন না।
1: ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি।

0: Detective Diary. Detective Diary. Detective Diary.
1: তা যে দশজন রহস্যের সমাধান করতে পেরেছেন সরাসরি তাদের নামে চলে যাব। মধুমিতা অধিকারী কলকাতা থেকে, স্বপ্নীল গাঙ্গুলি কলকাতা থেকে, সুমন দাস হাওড়া থেকে, আয়েশা খাতুন নর্থ চব্বিশ পরগনা থেকে, সপ্তর্ষি পাল চাঁদিপুর থেকে, শ্রীকান্ত ধারা হাওড়া থেকে, শুক্লা হালদার নয়াবাদ থেকে, আভা লস্কর হাওড়া থেকে, বৈশাখী রায় ডোমজুর। আমি নজনের নাম বললাম, কিন্তু বাকি দশজনের, মানে যে এই রাউন্ড থেকে সেমিফাইনাল চলে যাচ্ছে তার নামটা বলবো, কিন্তু তার আগে আরও যে ফাইনালিস্টরা অলরেডি সেমিফাইনালে উঠে রয়েছেন তাদের নামটা বলবে অপরূপা।
2: একদম চট করে বলে দিই আজকে কারা কারা সেমিফাইনালিস্ট হয়েছেন আমাদের। প্রদীপ ব্যানার্জি শালকিয়া থেকে, শ্রাবণী ব্যানার্জি শ্রীরামপুর থেকে, পলা শ বজবজ থেকে, পৃথ্বী মণ্ডল ত্রিবেণী থেকে, ঋত্বিকা নাথ মশিলা থেকে, নাজ পারভিন শিবপুর থেকে, সৌরেন্দ্র কুমার রক্ষিত চন্দননগর থেকে, মিতা পল কাঁকুড়গাছি থেকে, সূর্য মজুমদার হাওড়া থেকে, বাপি খান রানীবাঁধ থেকে, জবা সিংহ হরিপাল থেকে, শুভশ্রী কারভা হুগলি থেকে, অনুরাধানা কলকাতা থেকে, অর্পণ মাইতি তাজপুর থেকে, নারায়ণ সাহু মহিষাদল থেকে, পৃথাগিরি মাজনা থেকে, এবং আজকে এই রাউন্ড থেকে যিনি চলে এলেন আমাদের সেমিফাইনাল রাউন্ডে, তিনি হলেন ঈশানী সরকার সরসুনা থেকে।
3: তো ব্যাপারটা হচ্ছে যে
2: সঠিক উত্তরটা বলে দিতে হবে।
3: হ্যাঁ, বলতে তো হবেই, সঠিক উত্তর হচ্ছে অর্পিতা।
2: অর্পিতা, কারণ অর্পিতা বলেছে যে রোববার দিন ওর নাকি স্কুলে মেয়ের প্যারেন্ট টিচার মিটিং ছিল, তাই ওই তিয়াশাকে বারবার ফোন করছিল, এটাই ভুল, মানে উনি মিথ্যে বলছেন, আসলে খুনটা উনিই করেছেন।
3: একদম। তো আমরা চলে যাচ্ছি আমাদের সেমিফাইনাল রাউন্ড, যেখানে মানে যেখানে যারা যারা খেলবে তাদের নামগুলো তো অপরূপা বলে দিল একবার। শুধুমাত্র এই কজন, এই যে 17 জন, এদেরকে নিয়েই খেলবো আমরা আজকে আমাদের সেমিফাইনাল রাউন্ড। নিউজ ফ্ল্যাশ, নিউজ ফ্ল্যাশ, নিউজ ফ্ল্যাশ। প্রশ্ন করার আগে আরও একবার আমাদের মনে হলো নামগুলো বলে দেওয়া দরকার, যে কারা কারা খেলছেন আজকের আমাদের সেমিফাইনাল রাউন্ড। নামগুলো
1: প্রদীপ ব্যানার্জি শালকিয়া থেকে, শ্রাবণী ব্যানার্জি শ্রীরামপুর থেকে, পলাশ শাও বজবজ থেকে, পৃথ্বী মণ্ডল ত্রিবেণী থেকে, মশিলা থেকে, ঋত্বিকা নাথ, নাজ পারভিন শিবপুর থেকে, সৌরেন্দ্র কুমার রক্ষিত চন্দননগর থেকে, কাঁকুড়গাছি থেকে, মিতা পল, সূর্য মজুমদার হাওড়া থেকে, রানীবাঁধ থেকে, বাপি খান জবা সিংহ হরিপাল থেকে, শুভশ্রী কারফা হুগলি বাখরপুর থেকে, অনুরাধা নাগ কলকাতা থেকে, অর্পণ মাইতি তাজপুর থেকে, মহিষাদল থেকে, নারায়ণ সাহু মাঝনা থেকে, পৃথা গিরি এবং ঈশানী সরকার সরসুনা থেকে।
3: আর হাতালি টিম, চলো একবার হাতালি দিই। আমরা আপাতত চলে যাচ্ছি আমাদের নিউজ ফ্ল্যাশের প্রশ্ন, যেখানে আমরা মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন রাখি। আজকের নিউজ ফ্ল্যাশের প্রশ্ন,
2: সদ্য মুক্তি প্রাপ্ত ছবি, সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই সিনেমাটির পরিচালক কে?
1: সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই সিনেমাটির পরিচালক কে? যে 17 জনের নাম বলা হলো তারাই চটপট উত্তর এবং নিজের নাম, তারপর লোকেশন এবং সঙ্গে অবশ্যই নিজের কলিং নাম্বারটা পাঠিয়ে দিন আমাদের 9903659992 এই নাম্বারে।

0: Lightning Round! Lightning Round! Lightning Round! Lightning Round!
1: না না, আমরা এখনও তিনজনে এখানেই রয়েছি। অর্ণব, অপরূপ আর অভিপ্সা, আমরা তিনজনে এখানেই রয়েছি। আমরা পেয়ে গেছি আজকের কুইজওয়ালার তিনজন ফাইনালিস্টদের, তার নাম দ্বারা কারা কারা।
2: প্রথমজন অর্পণ মাইতি তাজপুর থেকে, দ্বিতীয়জন নারায়ণ সাহু মহিষাদল থেকে, এবং তৃতীয়জন ঋত্বিকা নাথ মশিলা থেকে।
1: প্রশ্ন করা হয়েছিল, উত্তরটা বলে দি।
3: হ্যাঁ, আমরা এখন আর হাততালি দেব না, একদম ফাইনালের জন্য তো রাখছি।
1: তো প্রশ্ন করা হয়েছিল সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটির পরিচালককে। সঠিক উত্তর হচ্ছেন পথিকৃত বসু। প্রত্যেকেই 17 জনই আমাদের সঠিক উত্তর দিয়েছেন, কিন্তু প্রথম তিনজনকে আমরা পেয়ে গেছি। আরও একবার নামগুলো,
2: অর্পণ মাইতি তাজপুর থেকে, নারায়ণ সাহু মহিষাদল থেকে, এবং ঋত্বিকা নাথ মশিলা থেকে।
1: ঋত্বিকা বোধ হয়,
2: হ্যাঁ ঋত্বিকা না,
1: ঋত্বিকা, ঋত্বিকা না। তো যাই হোক, আমরা এই তিনজনকে নিয়ে খেলবো আজকের আমাদের লাইটনিং রাউন্ড, উইচ ইজ দ্য ফাইনাল রাউন্ড। তো এখানে বেশ কিছু নিয়ম আছে, নিয়মটা বলি না বলবে?
3: চলো বলো।
1: আচ্ছা, এখানে আমরা 5টা প্রশ্ন করবো এবং মেসেজটা, এবং আমরা খেলবো হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজেই। প্রথমে 1, 2, 3, 4, 5 করে একটু জায়গা করে নেবেন, লিখে নেবেন, এবং এই 5টা প্রশ্নের প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য থাকবে +5, ভুল উত্তরের জন্য থাকবে -5। পাস করে দিলে কোনো মার্কস থাকবে না, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। ধরুন আমরা গানটা 11:48 বাজালাম, কিন্তু আপনি উত্তর দিলেন 11:49। আপনি যা সঠিক ভুল উত্তর বা পাস যাই করে থাকুন না কেন, তারপরে গান যদি 48 হয় এবং আপনার উত্তর যদি এসে পৌঁছায় 11:49, তাহলে প্রত্যেক 1 মিনিটের জন্য -3 আপনার মোট নাম্বার থেকে মাইনাস হবে। আশা করছি নিয়মটা বোঝা গেছে। তাহলে চটপট আগে আমাদের প্রশ্ন বলার আগে 1, 2, 3, 4, 5 করে লিখে দিন, তার নিচে আপনার নাম, লোকেশন এবং কলিং নাম্বার, এটা চটপট রেডি করে নিন। এবং তারপরে আপনাদের প্রশ্নগুলো বলার জন্য সময়সীমা থাকবে 1 মিনিট। এই 1 মিনিটের মধ্যে যতক্ষণ হবে আমরা প্রশ্নগুলো রিপিট করতে থাকব।
3: সময় শুরু করা যাক।
2: হ্যাঁ, তাহলে সময় শুরু হচ্ছে এখন।
3: প্রথম প্রশ্ন, প্যাসেজ টু ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? দ্বিতীয় প্রশ্ন, টেলিফোন কে আবিষ্কার করেন? তৃতীয় প্রশ্ন, গেটওয়ে অফ ইন্ডিয়া কাকে বলা হয়? চতুর্থ প্রশ্ন, লাল গ্রহ কাকে বলা হয়? পঞ্চম প্রশ্ন, পেনিসিলিন কে আবিষ্কার করেন?
1: প্রথম প্রশ্ন, আ প্যাসেজ টু ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? দ্বিতীয় প্রশ্ন, টেলিফোন কে আবিষ্কার করেন? তৃতীয় প্রশ্ন, গেটওয়ে অফ ইন্ডিয়া কাকে বলা হয়? চতুর্থ প্রশ্ন, লাল গ্রহ কাকে বলা হয়? পঞ্চম প্রশ্ন, পেনিসিলিন কে আবিষ্কার করেন? সময় রয়েছে।
2: প্রথম প্রশ্ন, আ প্যাসেজ টু ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? দ্বিতীয় প্রশ্ন, টেলিফোন কে আবিষ্কার করেন? তৃতীয় প্রশ্ন, গেটওয়ে অফ ইন্ডিয়া কাকে বলা হয়? চতুর্থ প্রশ্ন, লাল গ্রহ কাকে বলা হয়? আর পঞ্চম প্রশ্ন, পেনিসিলিন কে আবিষ্কার করেন?
3: আমাদের এখনও 15 সেকেন্ড রয়েছে, চটপট উত্তর পাঠান। 3 বার বলে দিয়েছি আমরা প্রশ্ন, মানে সবকটা প্রশ্ন, 1, 2, 3, 4, 5 যেভাবে অভিপ্সা বললো উত্তর পাঠাবেন। আমরা একটা গানের পরেই একদম ফিরব সরাসরি, ঠিক
1: 49-এ
3: এবং খুব তাড়াতাড়ি আমরা ফিরছি।

0: Bong Connection. Bong Connection.
1: বং কানেকশন বাংলা ও বাঙালিকে নিয়ে প্রশ্ন, এবং এই প্রশ্নের সঠিক উত্তর যিনি সবার আগে দেবেন তিনি চলে যাবেন আগামী সপ্তাহের কুইজওয়ালার, মানে আগামী মঙ্গলবারের কুইজওয়ালা, সেই কুইজওয়ালার সেমিফাইনালে সরাসরি এন্ট্রি নেবেন তিনি, এবং সেই জন্যই আজকের বং কানেকশনের প্রশ্ন।
2: হ্যাঁ, এবং এই প্রশ্নটা সবাই যারা এই মুহূর্তে শুনছেন মনোজন এফএম রেনবো কলকাতা কুইজওয়ালা, তারা প্রত্যেকে উত্তর দিতে পারবেন। উত্তরের পদ্ধতি হচ্ছে সেই একই, প্রথমে উত্তর, তারপরে নিজের নাম, আর তারপরে লোকেশন। তো আজকের বং কানেকশনের কোয়েশ্চেন হচ্ছে, দ্বিতীয় হুগলি ব্রিজকে আমরা আর কোন নামে চিনি?
3: দ্বিতীয় হুগলি ব্রিজকে আমরা আর কি নামে চিনি, আজকের বং কানেকশনের প্রশ্ন।
1: বেশ, 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে পাঠাবেন, এবং আবারও বলছি যিনি সবার আগে উত্তর দেবেন তিনি চলে যাবেন আগামী সপ্তাহের কুইজওয়ালার সেমিফাইনাল। আমরা এই সময়টা কাজ করি, আমরা লাইটনিং রাউন্ডের উত্তরগুলো একটু বলে দিই।
3: হ্যাঁ, লাইটনিং রাউন্ডের উত্তরগুলো, প্যাসেজ টু ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা ইএম ফস্টার, টেলিফোনকে আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল, গেটওয়ে অফ ইন্ডিয়া কাকে বলা হয়? মুম্বাই। লাল গ্রহ কাকে বলা হয়? মঙ্গল গ্রহকে। পেনিসিলিনকে আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং।
2: ইয়েস, তো কারা কারা সঠিক উত্তর দিয়েছেন এবং কারা কারা ভুল উত্তর দিয়েছেন, কতটা ভুল উত্তর দিয়েছেন সেটা আপনারা নিজেরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন, অপূর্ব সুন্দর করে সঠিক উত্তরগুলো দিয়ে দিয়েছেন। তবে আমরা এখন বং কানেকশনে যিনি সেমিফাইনালে উঠে গেছেন, অর্থাৎ পরের সপ্তাহের কুইজওয়ালা সেমিফাইনালে সরাসরি যিনি পৌঁছে যাচ্ছেন তার নাম বলবো, তারপর আমরা একটা ছোট্ট গানের বিরতিতে যাব, এবং তারপর না আমরা গানের বিরতিতে যাব না, আমরা আসবো আজকের আমাদের উইনারের নাম নিয়ে। কিন্তু তার আগে বং কানেকশন থেকে কে উঠলেন,
3: দ্বিতীয় হুগলি ব্রিজকে আমরা কি নামে চিনি, উত্তরটা বিদ্যাসাগর সেতু।
2: সঠিক উত্তর দিয়েছেন
1: তাহমিনা খাতুন, উত্তর চব্বিশ পরগনা থেকে।
2: বেশ, এবার আমরা চলে আসবো আমাদের লাইটনিং রাউন্ডের আজকে আমাদের ফাইনাল কে নিয়ে।

0: হ্যাঁ, আজকে ব্যাপারটা যেটা ঘটেছে সেটা হচ্ছে যে তিনজন ফাইনালিস্টের মধ্যে, তিনজন সেমিফাইনালিস্টের মধ্যে দুজন উত্তর দিয়েছেন একদম সময়ের মধ্যে, একজন কিন্তু এখনও আমরা তার উত্তর পাইনি, কাজে একজনকে আমরা বাদই রেখে দিলাম। এবার দুজনের মধ্যে ব্যাপারটা হচ্ছে যে খাতা আমাদের কাগজপত্র উড়ে যাচ্ছে, মোটামুটি একটা চক্রান্ত যাতে কেউ উইনার আমরা বলতে না পারি। তো ব্যাপারটা হচ্ছে যে দুজনের মধ্যে দুজনই চারটে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, একটা প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন এবং দুজনেই স্কোর করেছেন 15, মানে অর্পণ মাইতি এবং নারায়ণ সাহু দুজনেই স্কোর করেছেন 15। ঋতিকা নাথ এখনও অবধি কোনো উত্তর দেননি, মানে আমাদের ফাইনাল রাউন্ডের উত্তর আমরা এখনও পাইনি ওনার থেকে, ছেড়ে দিচ্ছি আমরা। আমরা অর্পণ মাইতি এবং নারায়ণ সাহু দুজনেই 15 স্কোর করেছেন। তো ব্যাপার হলো তাহলে উইনার কে হলেন, কীভাবে ডিসাইড করা যেতে পারে? না, যিনি সবার আগে উত্তর দিয়েছেন দুজনের মধ্যে, যার নামটা নিচে থাকবে, অর্থাৎ যিনি আগে উত্তর, যার উত্তরটা আগে এসেছে, তিনি চলে আসবেন আমাদের, তিনি হয়ে যাবেন আজকে আমাদের উইনার। এবার তিনি কে সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা বলে দেবো তিনি কে।
1: হ্যাঁ বলবো।
0: হাততালির টিম এবং ব্যান্ড পার্টি রেডি?
1: হ্যাঁ, কারণ আমরা 49 এ গানটা চালিয়েছিলাম এবং তিনি 49 এর মধ্যেই, মানে আমাদের 1 মিনিটের মধ্যেই তিনি উত্তরগুলো পাঠিয়ে দিয়েছেন। এবং আরেকজন যিনি,
0: তিনিও 49 এ পাঠিয়েছেন, কিন্তু তিনি একটু পরে,
2: 1 মিলিসেকেন্ড পরে পাঠিয়েছেন, কারণ ওনার টেক্সট ঢুকেছে আমাদের যিনি উইনার তার টেক্সটের অনেক পরে। তো কাজেই আমরা ধরে নিচ্ছি যে আজকে, ধরে নিচ্ছি না, মানে যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে আজকে উইনার কে হয়েছেন।
0: আজকে উইনার হয়েছেন মহিষা দল থেকে নারায়ণ সাহু।
1: ইয়ে, আপনার সঙ্গে আমাদের 107 FM রেনবোর অফিস থেকে খুব শীঘ্রই যোগাযোগ করে নেওয়া হবে, তার জন্য একটু অপেক্ষা করে থাকুন। আর আপাতত স্টুডিও ক্লক বলছে 11:56 তিপ্পান্ন সেকেন্ড হয়ে গেছে, আর এই মুহূর্তে এই যে কেউ অর্ণব, অপরূপা আর অভিপ্সা বলবে টাটা, বাই বাই।
2: সবাই খুব ভালো থেকো, উল্টো দিকের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টাটা করো, তাহলে আমরা অনেকে মিলে ভালো থাকতে পারি। আজকের মতো আসি, টাটা, গুড নাইট।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
2: খুলে দিয়েছি স্টুডিওর জানলা, তোমার মেসেজ আসতে থাকুক, তোমার কোন গানটা শুনতে ইচ্ছে করছে এই মুহূর্তে, সেই গানটার নাম সঙ্গে তোমার নাম আর লোকেশন জানিয়ে দাও মহুলকে, আর ততক্ষণ তোমার কানে আছে শুভ মুদগলের গলায় শিখোনা, তোমার হাতে আছে মাত্র 5 মিনিট 25 সেকেন্ড।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: মেসেজ করেছেন আজকের ফার্স্ট গানের রিকোয়েস্ট জানিয়ে মৌসুমী সরকার মধ্যমগ্রাম থেকে। উনি শুনতে চেয়েছেন বুড়ো হাসের সাউন্ড ট্র্যাক থেকে শ্রেয়া ঘোষাল আর পাপনের গলায় এসেছে রাত।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও,
1: ঢাকুরিয়া থেকে সৌভিক শুনতে চেয়েছে স্ত্রী টু এর সাউন্ডট্র্যাক থেকে এই গানটা।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: আমতা থেকে মেসেজ করেছেন আলাউল মল্লিক, শুনতে চেয়েছেন অর্ধাঙ্গিনী সাউন্ডট্র্যাক থেকে অনুপম রায়ের গলায় শরীর ভালো নেই. আর তুমিও যদি তোমার পছন্দের গান শুনতে চাও তাহলে চটপট জানিয়ে দাও মহুলকে 9903659992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে.

তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও?

সড়ক থেকে কুমার শানুর গলায় তুমি আপনা বানানে কি কসম খাই হ্যায় এই গানটার জন্য রিকোয়েস্ট করেছে জয়দীপ বাঘা যতীন থেকে। আর তোমারও যদি জয়দীপের মতো অন্য কোনো গান শুনতে ইচ্ছা করে তাহলে জানিয়ে দাও চটপট মহলকে 9903 65992, কারণ ঘড়িতে সময় রাত 12:18।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: বাঁকুড়া থেকে মেসেজ করেছেন সোমনাথ চট্টোপাধ্যায়, শুনতে চেয়েছেন জাতিস্বর থেকে রূপঙ্কর বাগচির গলায় এ তুমি কেমন তুমি, চোখের তারায় আয়না ধরো।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: 12:29 মেসেজ করেছে হুগলি থেকে শুভশ্রী, শুনতে চেয়েছে অটোগ্রাফি সন্ট্রাক থেকে রূপম ইসলামের গলায় বেঁচে থাকার গান।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: নিয়মিত সময় 12:33 আর এই মুহূর্তে মেসেজ করেছে প্রদ্যুৎ রানাঘাট থেকে, শুনতে চেয়েছে আনন্দের সাউন্ড ট্র্যাক থেকে মান্না দের গলায় এই গানটা।

0: कभी तो हंसाए।
1: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও? শুনতে কি চাও? Only on 107 FM Rainbow। শুনতে কি চাও? শুনতে কি চাও?

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: বাংলি থেকে মেসেজ করেছেন তাপস মাইতি, শুনতে চেয়েছেন ভূপেন হাজারিকার গলায় গঙ্গা আমার মা।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: কোষমালদু থেকে পরের মেসেজ করেছে সৌভিক সরকার, শুনতে চেয়েছে সোনু নিগমের গলায় সংঘর্ষের সাউন্ডট্র্যাক থেকে মুঝে রাত দিন বাস তোমারা হি খেয়াল হ্যায়।

পরের গান শুনতে চেয়েছে তমলুক থেকে, নাম লিখেনি নিজে, লিখেছে ইওর রেগুলার লিসনার, তাই রেগুলার লিসনারের রিকোয়েস্টে এই গানটা থাকলো সাহেব চট্টোপাধ্যায়ের গলায়।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: সেকেন্ড লাস্ট গান আজকের রিকোয়েস্ট করেছে ঝুমা শাও হাওড়া থেকে, ইয়েস বসের সাউন্ড ট্র্যাক থেকে, কুমার শানুয়ার আলকা ইয়াগনিকের গলায় একদিন আপ ইউ।

শুনতে কি চাবে আজকের শেষ রিকোয়েস্ট? রিকোয়েস্ট করেছেন সুমন মুর্শিদাবাদ থেকে, শুনতে চেয়েছেন মাঝে মাঝে তবু দেখা পাই। এই গানটা রইল কমলিনী মুখোপাধ্যায়ের গলায়। আর এতক্ষণ তুমি ছিলে শুনতে কি চাবে মহুলের সঙ্গে, আবারও তোমার সঙ্গে কথা হবে ঠিক রাত দুটোর সময় আপকে লিয়েতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: গুরুতর সময় 1:03, আপনি শুনছেন সুররঞ্জনী। সুররঞ্জনীতে আজ আপনি প্রথমেই শুনবেন আলাপ ও ধামর, পণ্ডিত ফাল্গুনী মিত্রর পরিবেশনায় আভুগীর আগে।

এতক্ষণ আপনি সুররঞ্জনীতে শুনছিলেন আলাপ ও ধামর পণ্ডিত ফাল্গুনী মিত্রর পরিবেশনায় আভোগী রাগে। এখন শুনবেন সারেঙ্গিবাদন, পরিবেশনায় শিল্পী সুধেন্দু হালদার, রাগ যোগকোষ।

0: সুররঞ্জনীতে এতক্ষণ আপনি শুনলেন সারেঙ্গি বাদন, সুধেন্দু হালদারের পরিবেশনায় যোগ কোশ রাগে। এরই সঙ্গে শেষ হল সুররঞ্জনী।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

ঘড়িতে সময় রাত 2:01। তুমি রয়েছ আফকেলিয়েতে আর তোমার সঙ্গে রয়েছে মহুল। শুরুতেই আনোয়ারের সাউন্ডট্র্যাক থেকে জাভেদ আজিন্দেগী।

এতক্ষণ আপকে লিতে তুমি শুনছিলে আনোয়ারের সাউন্ডট্র্যাক থেকে জাভেদা জিন্দেগি, আর এরপর তোমার জন্য কিষাণার সাউন্ডট্র্যাক থেকে হরিহরন আলকা ইয়াগনিকের গলায় অপেক্ষা করছে এই গানটা।

শুনে নেব পরপর দুটো গান। প্রথমের গান মোহাম্মতের সাউন্ডট্র্যাক থেকে লতা মঙ্গেশকর আর অদিত নারায়ণের গলায় হামকো হামিসে চুরালো, আর এরপর থাকবে সুরের সাউন্ডট্র্যাক থেকে মহালক্ষ্মীর গলায় কভি শাম ঢালে। শুনতে থাকো পরপর দুটো গান, ফিরে আসি দুটো গানের উপরে তোমার সঙ্গে নিয়ে আঁকিলিতে। তুমি রয়েছো মহুলের সঙ্গে।

রাত ফাতে আলি খানের গলায় এতক্ষণ তুমি শুনছিলে জিন্দেগি আয় জিন্দেগি, আর স্টুডিও ক্লক বলছে 2:41, আর পরের গান তোমার জন্য অপেক্ষা করছে অনুরাধা পাডোয়ালের গলায় পাপের সাউন্ড ট্র্যাক থেকে। ইন্তেজার।

গলিতে সময় 2:57 আর এই ফার্স্ট হাফ থেকে মানে আপকে লিয়ের প্রথম ঘন্টা থেকে মহুল যেতে যেতে তোমার শোনাবে যে গানটা আশা ভোসলে আর ভূপিন্দরের গলায় একবারে সাউন্ডট্র্যাক থাকে। কিন্তু তুমি তো জানোই যে আপকে লিয়ে থাকছে আরও 1 ঘন্টা আর বাকি রাত্রকে তোমার সঙ্গে জাগার জন্য স্টুডিও এন্ডে থাকছে সোমকান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: রাত 12টা থেকে 3টে পর্যন্ত সঙ্গে ছিলেন মহুল, এখন রাত 3টে থেকে সকাল 6টা পর্যন্ত সঙ্গে রয়েছি সৌম্যকান্তি। 107 এফএম রেনবো নিউজ অন এআইআর অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন হিন্দু সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ের দ্বিতীয় পর্ব সঙ্গে নিয়ে। আপকে লিয়ের দ্বিতীয় পর্বে একেবারে শুরুতেই, আজ বৃষ্টি ভেজা রাত তাই এই গানটি দিয়েই শুরু করছি। শিল্পী সুখবিন্দর সিং, চল চল মেরে সাং চল, অস্তিত্ব সিনেমার সাউন্ডট্র্যাক থেকে 6 মিনিট 4 সেকেন্ডের এই গান।

আপকে লিয়ে হিন্দু সিনেমার গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে তৃতীয় গান শিল্পী কে কে বসুন্ধরা দাসের দ্বৈত কণ্ঠে আক্স সিনেমা সাউন্ডট্র্যাক।

আজকের আপকে লিয়ে দ্বিতীয় তথা শেষ অন্তিম ঘন্টার একেবারে শেষ গানটি কই তাজা হাওয়া, শিল্পী বাবুল সুপ্রিয়র একক কণ্ঠে ঢাই আকশের প্রেমকে। এই সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে শুনবেন 2000 সালে রিলিজ হওয়া এই সিনেমা। এই গানটি শুনতে শুনতেই আজকের মতো আপকে লিয়ে থেকে বিদায় চেয়ে নিলাম। 107 FM রেনবো শুনছেন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: সাত সুরের সারাদিন 107 FM রেনবো, মাঝরাতের এই সময়ের সঙ্গে রয়েছি সৌম্যকান্তি। রাত তিনটে থেকে আজকের সকাল ছটা পর্যন্ত পরপর তিনটি অনুষ্ঠানে আপনাদের সঙ্গেই সৌম্যকান্তি। হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্ব শেষ হওয়া মানেই সময়টা ভোর চারটে। ভোর চারটে মানেই শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর সময়। প্রভাতীর আজকের প্রথম নিবেদনে শুনবেন পণ্ডিত অরুণ ভাদুরীর পরিবেশনায় খেয়াল রাগ আহির ললিত।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদনে এতক্ষণ শুনছিলেন আহির ললিত রাগে পরিবেশিত খেয়াল, শিল্পী পণ্ডিত অরুণ ভাদুরী। এখন সময় প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনের। আজকে শুনবেন বাঁশি, শিল্পী শক্তিপদ নাগ, রাগ বৈরাগী ভৈরব।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: সকাল ছটা পর্যন্ত ঘড়িতে যেই ভোর পাঁচটা, তার মানে সময়টা রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। বিগত অনুষ্ঠানে নদী কাব্যগ্রন্থের, রবি ঠাকুরের লেখা নদী কাব্যগ্রন্থের কিছুটা অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম। পুরো লেখাটি সম্পূর্ণ করা সম্ভব হয়নি সময়ের কারণে। আজকে সেই লেখাটির বাকি অংশ।

কোথাও পুরাতন শিবালয় তীরে সারি সারি জেগে রয়, সেথায় দুবেলা সকালে সাঁঝে পূজার কাঁসর ঘণ্টা বাজে, কত জটাধারী ছাই মাখা ঘাটে বসে আছে যেন আঁকা, তীরে কোথাও বসেছে হাট, নৌকা ভরিয়া রয়েছে ঘাট, মাঠে কলাই সরিষা ধান তাহার কে করিবে পরিমাণ, কোথাও নিবিড় আখের বনে শালিক চরিছে আপন মনে, কোথাও ধুধু করে বালুচর সেথায় গাং শালিকের ঘর, সেথায় কাছিম বালির তলে আপন ডিম পেড়ে আসে চলে, সেথায় শীতকালে বুনো হাঁস কত ঝাঁকে ঝাঁকে করে বাস, সেথায় দলে দলে চখাচখি করে সারাদিন বকাবকি, সেথায় কাদা খোঁচা তীরে তীরে কাদায় খোঁচা দিয়ে দিয়ে ফেরে, কোথাও ধানের ক্ষেতের ধারে ঘন কলাবন বাঁশ ঝাড়ে, ঘন আম কাঁঠালের বনে গ্রাম দেখা যায় এক কোণে, সেথা আছে ধান গোলা ভরা সেথা খড়গুলা রাস করা, সেথা গোয়ালেতে গরু বাঁধা কত কালো পাটকিলে সাদা, কোথাও কলুদের কুঁড়েখানি সেথায় ক্যাঁকু করে ঘোরে ঘানি, কোথাও কুমারের ঘরে চাক দেয় সারাদিন ধরে পাক, মুদি দোকানেতে সারাক্ষণ বসে পড়িতেছে রামায়ণ, কোথাও বসি পাঠশালা ঘরে যত ছেলেরা চেঁচিয়ে পড়ে, বড় বেতখানি লয়ে কোলে ঘুমে গুরু মহাশয় ঢোলে, হেথায় এঁকে মেঁকে ভেঙে চুরে গ্রামের পথ গেছে বহু দূরে, সেথায় বোঝাই গরুর গাড়ি ধীরে চলিয়াছে ডাকছারি।

লেখার বাকি অংশ পরপর দুটি গানের পর, প্রথমে শিল্পী সুমনা ভট্টাচার্য এবং তারপরে ডক্টর চিত্রলেখা চৌধুরী।

রোগা গ্রামের কুকুরগুলো ক্ষুধায় শুকিয়ে বেড়ায় ধুলো। যেদিন পূর্ণিমা রাতি আসি, চাঁদ আকাশ জুড়িয়া হাসে, বনে ওপারে আধার কালো, জলে ঝিকিমিকি করে আলো, বালি চিকিচিকি করে চড়ে, ছায়া ঝোপে বসে থাকে ডরে, সবাই ঘুমায় কুটির তলে, তরি একটিও নাহি চলে, গাছে পাতাটিও নাহি নড়ে, জলে ঢেউ নাহি ওঠে পড়ে, কভু ঘুম যদি যায় ছুটে, কোকিল কুহু কুহু গেয়ে ওঠে, কভু ওপারে চরের পাখি রাতে স্বপনে উঠিছে ডাকি। নদী চলেছে ডাহিনে বামে, কভু কোথাও সে নাহি থামে, সেথায় গহন গভীর বন, তীরে নাহি লোক নাহি জন, শুধু কুমির নদীর ধারে সুখে রোদ পোহাইছে পারে, বাঘ ফিরিতেছে ঝোপে ঝাঁপে, ঘাড়ে পড়ে আসিল এক লাফে, কোথাও দেখা যায় চিতা বাঘ, তাহার গায়ে চাকা চাকা দাগ, রাতে চুপি চুপি আসে ঘাটে, জল চকচক করি চাটে। হেথায় যখন জোয়ার ছোটে, নদী ফুলিয়ে ঘুলিয়ে ওঠে, তখন কানায় কানায় জল, কত ভেসে আসে ফুল ফল, ঢেউ হেসে ওঠে খল খল, তরি করে ওঠে টলমল, নদী অজগর সম ফুলে, গিলে খেতে চায় দুই কুলে, আবার ক্রমে আসে ভাঁটা পড়ে, তখন জল যায় সরে সরে, তখন নদী রোগা হয়ে আসে, কাদা দেখা দেয় দুই পাশে, বেরোয় ঘাটের সোপান যত, যেন বুকের হাড়ের মতো। এবারে শিল্পী কুন্তল চক্রবর্তী এবং তারপরে শিল্পী অর্জুন চক্রবর্তী, পরপর দুই শিল্পীর একক কণ্ঠে গান, কুন্তল চক্রবর্তী এবং অর্জুন চক্রবর্তী, এবং তারপরে এই লেখার বাকি অংশ। 107 FM রেনবো, নিউজ অন AIR অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন, সৌম্যকান্তি সঙ্গে রয়েছি, শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি, রবি ঠাকুরের লেখা নদী কাব্যগ্রন্থের অংশ শুনছেন। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল 6টা থেকে শুনবেন ভোরাই। আজ ভোরাই এর উপস্থাপনায় রমাপদ পাহাড়ি। এখন শিল্পী কুন্তল চক্রবর্তী।